0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সরোজ দাসের কণ্ঠে। আর না, ঘড়ি বলছে গল্প তো আরও অনেক রয়েছে, কিন্তু খুব স্বল্প করে বলি আজ। রূপগোস্বামীর আসলে বিশেষ কতগুলো গুণ ছিল। তিনি ছিলেন সুকবি, অসাধারণ পণ্ডিত বলেইছি, ছোট থেকেই একটু ভাবুক প্রকৃতিরও তিনি ছিলেন। আর কবিতার পাণ্ডিত্যের মিলন তো সেই যুগের হিসেবে বলবো একটু কমই হয়তো দেখা যেত। পণ্ডিত হলে তারা একটু বেশি হিসেবেও হতেন এবং যেখানে এরকম রাজ দরবারে কাজকর্ম, কিন্তু এমনই ছিলেন রূপ গোস্বামী। গৌড়ের রাজকার্যের ব্যস্ততার মধ্যেও তার কবিত্ব শক্তি আর পাণ্ডিত্যের পরিচয় নানান গ্রন্থে পাওয়া গিয়েছিল। গৌড়ে থাকতেই তিনি লিখেছিলেন হংসদূত আর উদ্ধব সন্দেশ। পরবর্তী জীবনে তার প্রতিভার পূর্ণ বিকাশ পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে, যেমন শ্রীকৃষ্ণের ব্রজলীলা নিয়ে নাটক বিদগ্ধ মাধব, ললিত মাধব। শোনা যায় রায় রামানন্দ এবং স্বরূপের মতো পণ্ডিতরাও তার নাটকের প্রশংসা করেছেন। রূপ গোস্বামীর হাতের লেখা সম্বন্ধে তারা বলেছিলেন, শ্রীরূপের অক্ষর যেন মুক্তারও পাঁতি, মানে মুক্তাক্ষরে লেখা। সব মিলিয়ে রূপ গোস্বামী 16 গ্রন্থ রচনা করেছিলেন। দেখুন, রূপ গোস্বামীর ঐশ্বর্যের অভাব ছিল না, প্রচুর অর্থ সম্পত্তি, নবাবের দরবারে মন্ত্রীপদের সম্মান, সবকিছু থাকা সত্ত্বেও তিনি সমস্ত বিসর্জন দিয়ে ভক্তি আর পাণ্ডিত্যের পথকেই সম্বল করে নিলেন। যে গৌড়ীয় ও বৈষ্ণব মত সর্বজন স্বীকৃত ছিল না, তাকে সুদৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করলেন শ্রীরূপ গোস্বামী। ভক্তির অসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি গ্রন্থ, এই দুটিতেই রূপ গোস্বামী বৈষ্ণব ভক্তিতত্ত্বের যে ব্যাখ্যা দিয়েছেন তা সর্বজন স্বীকৃত। সমস্ত ভারতবর্ষে এই দুটি ভক্তি রসতত্ত্বের প্রামাণ্য গ্রন্থ। ভক্তি এবং আমরা যে বলছি ভক্তি রস, এই বিষয়টা কিরকম জানেন? ভেতরে যদি ওই বলছিলাম অজানা ডাক যদি একবার আসে, সে সেই ডাকে

সাড়া না দিয়ে কিছুতেই পারবে না। কারণ যতক্ষণ সে সাড়া দিতে না পারবে তার মনের মধ্যে অসম্ভব এক অশান্তি চলতে থাকে। এইটা আমরা বিভিন্নভাবে আমরা বয়সের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এবং একই সঙ্গে শিক্ষা, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো এগুলো করতে করতে আমরা দেখি সকলেই যারা অন্যরকমভাবে ভাবতে পেরেছেন, মানুষকে অন্যরকম কিছু দিশা দেখাতে পেরেছেন, অন্যরকমের এক জীবন দর্শন তারা নিজেরা উপলব্ধি করেছেন, উপলব্ধি করিয়েছেন পরবর্তী প্রজন্মকে। আমাদের শুধু কাজ চর্চা করা, বারে বারে ফিরে তাকানো সেই সময়ের দিকে, সেই কাজের দিকে, সেই দর্শনের দিকে। কারণ ওখানেই যে আমাদের শিকড়, শিকড়কে ভুলে গেলে গাছ কি বাঁচে? না, ঘড়ি বলছে আজকের মতো কিন্তু গল্প এখানেই শেষ করতে হবে। প্রচুর বইয়ের কথাগুলো বললাম, যদি কারো ইচ্ছে হয় এগুলো পড়তে পড়তে দেখবেন যে দর্শন, জীবন দর্শন জীবনকে নতুন করে কীভাবে বারে বারে দেখাতে সাহায্য করেছে। যাই হোক, আজকের গল্প আপনার কেমন লেগেছে জানাবেন আপনার বক্তব্য, আপনার মতামত হোয়াটসঅ্যাপ আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম। কেমন 9903653992 এই নম্বরে অপেক্ষা রইলাম। তার আগে ছোট্ট একটা গান শুনে নিই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শম্পা কুণ্ডুর গলায় এই গানটি। এবার একেবারে আপনাদের কথায়, আপনাদের বার্তায়। বাবা, একদম পাঁচটা একে লিখে ফেলেছেন, কে? চিরন্তনীর ভোরে যাকে আসার নতুন আলো, গল্পে গল্পে শেখায় জীবন, হার মানা নয় ভালো। শুক্র শনি রবিবারে আসেন মনের সাথী হয়ে, মোটিভেশনের মন্ত্র শোনায় স্বপ্নগুলো ছুঁয়ে। অসাধারণ গানের সুরে মন হয় প্রাণবন্ত, চিরন্তনী তাই ভোরের সঙ্গী, চিরকালই চিরন্তন। লিখেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, অনেক ধন্যবাদ, সুপ্রভাত। এবার জানিয়েছেন, আচ্ছা আপনিও লিখেছিলেন পাঁচটা একে, অনেকেই পাঁচটা একেই জানিয়ে ফেলেছেন। শুভ সকাল দিদিভাই, আগাম গণেশ চতুর্থী ও চাপড়া ষষ্ঠীর শুভেচ্ছা। আজ সপ্তাহের শেষ চিরন্তনী, আবার সামনের সপ্তাহের অপেক্ষা। আজকের গল্প শুনি শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে। শুভ সকাল। কে লিখেছেন? পাঁচটা দুই, বেশ কেন জানেন তো সময়টা বললাম, মানে পাঁচটা এক দুই, তখনও তো গল্প কিছু শোনানোই শুরু হয়নি, তার থেকেই তখন থেকে আপনারা সঙ্গে আছেন, এভাবে থাকেন বলেই আমরা আসলে উৎসাহ পাই। মোটিভেশন স্টোরি নিয়ে আমরা চিরন্তনী করি, আর আপনারা আমাদের মোটিভেশন হয়ে থাকেন। অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, কে লিখেছেন? লিখেছেন তপ দিদি, হিন্দ মোটর থেকে। সুপ্রভাতি প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, আজ রবিবারের চিরন্তনীতে গান ও গল্প শোনার অপেক্ষায় রইলাম, অপেক্ষার হয়েছে অবসান, সুপ্রভাত। এবার কে লিখেছেন? আচ্ছা, আর একজন লিখেছিলেন পাঁচটা একেই ঢুকেছিল লেখাটি। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাউলি থেকে, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, গল্পে গানে সাড়া ফেলে আমাদের প্রিয় চিরন্তনী, তাই সাত সকালে শুনতে বসে অমূল্য শাশ্বত বাণী। একদম প্রচুর বইয়ের কথা বলে দিয়েছি, পড়ে পড়ে দেখবেন কি সুন্দর। কে লিখেছেন? আজ 27 ভাদ্র, এই সপ্তাহের শেষ দিন, আবার এক সপ্তাহের অপেক্ষা। বর্ষামুখর প্রভাতে চিরন্তনী সবাইকে শারদ শুভেচ্ছা জানাই। ফিরে এলাম কৃষ্ণ কথায়, তোমারে বুধি বেজে গোকুলে বাড়িছে সে, মথুরায় দুর্যোগে রাতে বিদ্যুতের ঝলকানিতে তুমুল ঝড় বৃষ্টির মধ্যে কংসের কারাগারে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ জন্ম নিলেন। তারপরে তো সে একটা বিশাল গল্প আমরা জানি যে তিনি, আচ্ছা প্রচুর বড় করে লিখেছেন তো, তারপরে আর বলছি না, আমরা জানি সে গল্প। কংস জানতে পারলেন, তাকে মেরে ফেলার চেষ্টা করলেন, তারপরে এভাবে যোগমায়া দেবী দুর্গার আরেক রূপ, তাকে তিনি হত্যা করলেন, যখন তখন ওই দৈববাণী হলো, তোমারে বুধি বেজে গোকুলে বাড়িছে সে। আসলে এই কথাগুলোর মধ্যে না ভীষণ একটা সিগনিফিক্যান্স আছে। যাই হোক, লিখেছেন অনেক ধন্যবাদ লেখার জন্য, উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রীনিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত, অনেক ধন্যবাদ আপনাদের, সুপ্রভাত জানাই। এবার কি লিখছেন? চিরন্তনী উইথ চিরন্তন কথায় সাজানো চিরন্তনী অনুষ্ঠানে আজ শুনছি রূপ সনাতন গোস্বামী, বলতে গৌড়ী ও বৈষ্ণব ধর্মের দুই প্রধান গুরু ও দার্শনিক, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যারা বৃন্দাবনের ছয় গোস্বামীর প্রধান। তারা চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ পার্শ্বদ ছিলেন, এইটুকু আমি জানি। তারপর তোমার থেকে আজ শুনবো চিরন্তনীতে, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, রাধে রাধে, উৎপল মাইতে বেহালা থেকে, রাধে রাধে, শুভ সকাল। তারপর লিখছেন সুপ্রভাত দিদিভাই, সকাল সকাল কৃষ্ণ ভক্তি প্রেমে মাতোয়ারা হলাম, সর্বাকর্ষক এবং পরমেশ্বর ভগবান ভক্তদের গভীর ডাকে সাড়া দেবেনি, গল্পটি খুব ভালো লাগলো, সঙ্গে গানের চয়ন অপূর্ব। সামনের সপ্তাহে বাড়ি থেকে শুনব চিরন্তনী অনুষ্ঠান, হঠাৎ ছুটিতে প্রত্যাবর্তন। বা তামিলনাড়ু থেকে অর্জুন সিং, সেই আপনি যে বাড়িতে আসার জন্য কতটা উদ্গ্রীব হয়ে থাকেন এই লেখা থেকে বুঝতে পারি, এবং আপনি যেখানেই থাকুন চিরন্তনী আপনার সঙ্গে থাকে, বিশ্বাস করুন এটা আমাদের কাছে ভীষণ বড় প্রেরণা। ভালো থাকুন, এভাবেই সঙ্গে থাকুন রোজ। সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রাণীদি, আজ গল্প বেশ অন্যরকম লাগলো, গানগুলিও খুব ভালো লাগলো, সুন্দর উপস্থাপনা। মেদিনীপুর শহর থেকে লিখেছেন ধীরেন পাল, সুপ্রভাত। লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজতি বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। স্মরণ বিনা তন্ত্রীতে তুমি বাজো, মরণ তোমায় হরণ করেনি আজও। রবিবারের ভোরে শুরু।

আজকে চিরন্তনী, সাথে আছেন সুধাকণ্ঠি, সবার প্রিয় মানি। ভোরের সাথে ভক্তিগীতি অপূর্ব সংমিশ্রণ, রূপ গোস্বামীর কথকতায় আমোদিত প্রাণ, উজ্জ্বল নীলমণি সহ ষোড়শ গ্রন্থের রচিতা রচয়িতা শ্রীচৈতন্য পরশ পাথর, যা পড়লেই এখানে পরলেই হয়ে গিয়েছে, যাই হোক, পূর্ণতা। কথা থেকেই চৈতন্য জাগে, কথাও যে ব্রহ্ম, তারই উদাহরণ আজকে রূপ গোস্বামীর মর্ম। শক্তি শান্তি হৃদয় থাকে বিবেকের দরবারে, আজকের বাছাই গান মনকে পাগল করে। মহাজ্ঞানী মহাজন কথন শ্রবণ বিশেষ পাওয়া, চিরন্তনীর সাথে আজ ভক্তি গীতি গাওয়া। ভক্তি সুধায় আজ স্বাচ্ছন্দ সেই চলন, নিবেদনের আন্তরিকতায় বাস্তব ভুলে গেলাম। প্রকৃতি আজ অবকুণ্ঠনে ঝরে পড়ার অপেক্ষা, তোমরা অমৃত নিবেদনে করেছি মোরা প্রতীক্ষা। বেশ, জীবনের সঠিক পথ সত্যির হৃদয় ছোঁয়া, হরিনামের মহিমা সুধায় শান্তির চিরন্তন ছায়া। নবরূপে সাজানো আসো তুমি আলোকদাতা, শরৎচন্দ্রের জন্ম দিতে ভক্তি তুমি ত্রাতা। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, কীর্তি এই সমাজে দেখায় নিত্য আলো। স্মরণের আবরণে মননের যত্নে রাখি ঢাকি, স্মরণ করে সবাই মোরা জীবনের রেখা আঁকি। একদম ঠিক বলেছেন। জীবন দর্শনকে আমরা এই বিভিন্ন গ্রন্থ পাঠ করলে, বিভিন্ন বইগুলো পড়লে আমরা বুঝতে পারব, মানুষ চিরকাল এই সন্ধান করে গিয়েছে। এই যে একটা স্বাভাবিক জীবন, সাধারণ জীবন, দৈনন্দিন জীবন, এই জীবনের আড়ালে কত কিছু আছে, শুধু চোখে মেলে দেখার অপেক্ষা। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, পরে লেখা চলে যাই। সুপ্রভাত। রবিবারের চিরন্তনীর আসরে সুধাকণ্ঠী আমাদের ভক্তিরথের পথে নিয়ে এলেন, খুব ভালো লাগলো। গ্রামীণ ভারতবর্ষের অধিবাসী আমি, এখানে সবুজ মাঠে সূর্য অস্তগামী, নদীর জলের মাঝে ছায়া দেখে ভাবি সুবিশাল শামিয়ানা, নীল জলে একই তালসুপারির গাছে আলো খেলা করে, বাবুই পাখির বাসা দেখো পল্লবতলে, ক্রমে ক্রমে গোধূলির রঙে ধরাতল সেজেছে রঙিন সাজে যেন শতদল। সন্ধ্যা গভীর হলে তারাদের মেলা, শরৎ মেঘের সাথে লুকোচুরি খেলা, সোনার তরীর মতো পুবের আকাশে চাঁদের প্রকাশ দেখে প্রকৃতি যে হাসে। এখন ধানের খেতে আলোর মায়ায় শীতল হাওয়ার সাথে মেতেছে খেলায়, সান্ধ্য আসরই বসেছে দাওয়ায়, খোল করতাল নিয়ে কেউ গান গায়। পরিপাটি চুল বেঁধে গ্রামের বধূটি চাতকিনী চেয়ে থাকে আঁধারে একাকে, যার আসবার কথা এলো না তো সে ফিরে, মনে কি পড়ে না তাকে কাজকর্মের ভিড়ে। লিখেছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে। বাহ, খুব সুন্দর, অনেক ধন্যবাদ। পরের লেখায় চলে যাই। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ষড় গোস্বামীর কথা তুলে ষড় গোস্বামীর কথা তুলে ধরলে দিদিভাই, ধন্য আমার মন এই প্রভাতকালে। দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর করে বললেন। এরপরে কি লিখছেন? সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্প, মন ছুঁয়ে গেল। চন্দন কুমার মাল দমদম থেকে লিখেছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি, রূপ গোস্বামীর গল্প মানেই ভক্তিরসের গল্প। গল্প পাঠ আর সঙ্গীত নির্বাচন প্রশংসনীয়, আর ইন্দ্রাণীর কণ্ঠের উপস্থাপনা তো অসাধারণ। সুপ্রভাত, মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, আপনার সুমিষ্ট গলায় চিরন্তনীর গল্প শুনে মুগ্ধ হলাম, আগামী সপ্তাহের অপেক্ষাতে রইলাম, ভালো থাকবেন। সোমেন যাদবপুর থেকে লিখেছেন। সুপ্রভাত লিখেছেন, রবিবারে চিরন্তনী অনুষ্ঠান, সজল কর্মকার, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। প্রিয় চিরন্তনী, কোনোদিন বৃষ্টি কোনোদিন গরমে এমনই চলছে। কোপাই নদীর ধারে ধারে আর সবুজ মাঠ ভরে অজস্র শুভ্র কাশফুল, অল্প বৃষ্টিতে ভিজে গেলেও সোনার উদ্দুরে আবার উজ্জ্বল হয়ে মাথা দোলাচ্ছে। আকাশে শুভ্র মেঘ মনকে উড়িয়ে নিয়ে এই সকালে আগমনী সুর ভাসিয়ে আনছে। সামান্য মাত্র কটা দিন, তারপরে মাতল রে ভুবন, মনকে মাতিয়ে দেবে। সুন্দর করে বলেছেন আপনি, একদম সত্যি সত্যি। আর একই ব্যাপার সেই
আচ্ছা ছোট্ট করে বলে দিই একটু, আপনার অনেকটা বড় লেখাগুলো না পড়তে অসুবিধে হয়ে যাচ্ছে, কেননা অনেক লেখা পড়া এখন।

বাকি, অনেক লেখাপড়া বাকি। লিখেছেন সর্বলোকে সুখ শান্তি আনন্দ বহে আনুক এই প্রত্যুষায় সজল কর্মকার আদিত্যপুর শান্তিনিকেতন থেকে। অনেক অনেক ধন্যবাদ, এভাবে সুন্দর করে আমাদের আপনাদের লেখা পাঠাবেন, আমরাও অপেক্ষা করে থাকি। আচ্ছা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, আপনি কি আজকে প্রথম লিখলেন? শুভ সকাল দিদি, কথায় গানে খুব সুন্দর হলো আজকের এই অনুষ্ঠান, খুব ভালো থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন। সুপ্রভাত চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী, আজ ভোর 4:20 পদচারণ করতে বেরিয়ে দেখি আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, হয়তো বর্ষা হবে। যাই হোক, তোমার মুখে অনুষ্ঠানে গল্প শুনব। আচ্ছা, ভোরাইতে পেতে চাই না, ভোরাইতে তো একসঙ্গে চিরন্তনী ভোরাই শব্দ করা যাবে না। আজকে ভোরাই নিয়ে সমক আসছে আপনাদের কাছে। নিরঞ্জন সাউ লিখেছেন বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, ধন্যবাদ। তারপর লিখেছেন সুপ্রভাত, সুভাষিনী অসাধারণ উপস্থাপনায় কৃষ্ণকথার উপগোস্বামীর ভক্তিরস আস্বাদন করলাম প্রায় 3 দশক আগে। প্রিয় বাংলার প্রফেসর শ্রদ্ধেয় মনোরঞ্জন মিশ্র মহোদয়ের পাঠদানের কথা আজ স্মরণ করে দিলে দিদিমণি, বা অনেক ভালোবাসা শিপ্রা সাঁত, অনেক ধন্যবাদ। এরপরে কে লিখেছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকের গল্প কে অনবদ্য, সাথে ভক্তিমূলক গান, অপূর্ব উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। ভোরের সাথে চিরন্তনী, আজকে গান গল্প প্রতিটি গল্পের পর্বের মতোই ভালো লাগলো। আচ্ছা, ছোটো কবিতা পাঠালেন 5:54 হয়ে 41 সেকেন্ড, একটা গল্প, আসলে একটা গল্প একটা কবিতার মধ্যে দিয়ে আজকে পড়তে পারলাম না, প্লিজ কিছু মনে করবেন না। অভিজিৎ মণ্ডল শশাপতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, এখনও অনেক পড়া বাকি জানেন তো, প্লিজ কিছু মনে করবেন না। সুপ্রভাত দিদি ভাই, অসম্ভব সুন্দর জীবন দর্শন সম্বলিত নতুনত্বের মধ্যেও আমাদের চিরন্তন চিরকালীন চিরন্তনীর বার্তা যুগে যুগে মানবকুলের পথ প্রদর্শিত করে রাখে। লিখেছেন হীরাপুর ধানবাদ ঝাড়খণ্ড থেকে সুমিতা ব্যানার্জি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও আসবেন চিরন্তনীতে, কেমন। আচ্ছা, চট করে একটু দেখে নি মেসেজ কেউ পাঠিয়েছেন কি না। হ্যাঁ, আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলি ঢাকুরিয়া থেকে, ছোট্ট করে থ্যাংক ইউ, ভালো লাগলো। আচ্ছা, রাধে রাধে অসীম কুমার মিত্র জানিয়েছেন, বেশ ভালো লেগেছে এটা জানিয়েছেন। আচ্ছা, তারপর লিখেছেন গুড মর্নিং ইন্দ্রাণীদি টুডলস, আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ রূপ গোস্বামী বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সর্চনা, থ্যাংক ইউ, গুড মর্নিং। বেশ, মোটামুটি আমার মনে হচ্ছে সবার লেখা পড়তে পারলাম তো, 56 হয়ে গিয়েছে। ব্যাস, আজকের মতো, এ সপ্তাহের মতো চিরন্তনী শেষ, আবার সামনের সপ্তাহে আপনাদের লেখা আপনাদের জন্য আমাদের প্রতীক্ষা থাকবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর এই মুহূর্তে বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সুপ্রভাত। ঘড়িতে এখন সকাল 6:11 হয়ে 22 সেকেন্ড। আমি আর যে সংযুক্তা রয়েছি আপনার সঙ্গে প্রভাত বিনায়।

প্রতিটি সকালে একটু অন্যরকম ভাবনা, অন্যরকম স্বপ্ন, অন্যরকম আলো নিয়ে আসে আমার আপনার কাছে। এখন শরতের আকাশ জুড়ে নীল জমিনে আলতো মেঘের আদর। এই যে কালো মেঘকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের অস্তিত্ব নিয়ে ভেসে চলা, এ এক অন্য গল্প শোনায়, ঘুরে দাঁড়ানোর গল্প। আজ সে নিয়ে কিছু কথা প্রভাত বিনায়।

আজ প্রভাত বীণার বিষয় ঘুরে দাঁড়ানোর গল্প। জীবনে চলার পথে কত বাধা, কত প্রতিবন্ধকতা আসে, সে সব বাধা বিপত্তি কাটিয়ে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়, নিজেকেই জীবনযুদ্ধে লড়াইটা করে যেতে হয়। প্রচুর এমন মানুষ তাঁদের জীবন দিয়ে আমাদের শিখিয়েছেন, পিছিয়ে পড়া নয়, পিছিয়ে যাওয়া নয়, জীবন থেকে মুখ ফেরানো নয়, বরং ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য। অন্ধকারের শেষে আলোকিত পথ থাকে আমাদেরই অপেক্ষায়।

আপনি যদি মনে করেন আমাকে দিয়ে হবে না, তাহলে আজকের এই সময়টা শুধুমাত্র, হ্যাঁ শুধুমাত্র আপনারই জন্য। চায়ের কাপটা হাতে তুলে নিন, আরে ধরুন না ধরুন না, গরম চায়ের কাপ হাতে তুলে নিন, সিপ করুন। চলুন আমরা হাতে হাত রেখে যাত্রা শুরু করি। আপনার বাড়ির ঠিক পাশেই, কিংবা ওই যে ওই যে ওই যে বড় রাস্তাটার মোড়ে ওই যে একটা ছোট্ট চায়ের দোকান আছে না, ওরকমই একটা দোকানের গল্প শোনাবো আজ আপনাকে। ধরা যাক ছেলেটির নাম সুমন, ইঞ্জিনিয়ারিং পাশ করে অনেক দিন অপেক্ষা করেছে, অনেক দিন নানা ইন্টারভিউ দিয়েছে, কিন্তু না, চাকরি ওর কপালে জোটেনি। ওর সমস্ত বন্ধু চাকরি নিয়ে বাইরে চলে গেছে, বাড়িতে বাবার সেই রোজ একঘেয়ে কথা, কিছু একটা কর, কিছু একটা করতে হবে। একদিন রাগ করে সুমন নিজের বাড়ির সামনেই একটা টেবিল পেতে চা বিক্রি করতে শুরু করলো। আশপাশের লোক হাসলো, বলল ইঞ্জিনিয়ার ছেলে চা বেচছে। সুমন কিন্তু লোকজনের হাসি গায়ে মাখেনি, ও চায়ের দোকানটাকেই তার ল্যাব বানিয়ে ফেলল। ওর দোকানে আজ 17 রকমের চা পাওয়া যায় জানেন, আদা তুলসী চা, আরও গোলমরিচ দেওয়া চা, আরও নানা রকম ভেষজ গুণে সমৃদ্ধ নানা দামের নানা ছোট বড় সাইজের কাপে চা। কার কোনটা পছন্দ সেটা কিন্তু জেনে নিতে ভোলে না মোটেই। আর সত্যি সত্যি ওর দোকানে এখন উপচে পড়া ভিড়। তারপর পরের গল্প বলবো, অপেক্ষা করতে হবে তো। হ্যাঁ, একটা গান অপেক্ষা করছে আপনার, সেই গানের পর ফিরে আসছি আপনার কাছে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: প্রভাত বিনায় আজ ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে আপনার সঙ্গে কানে কানে গানে গানে আর যে সংযুক্তা, একটা গল্প, অসমাপ্ত গল্প, সে গল্পটির পরের অংশটি এবার বলি আপনাদের। গানের আগে সুমনের গল্প বলছিলাম না, ওই যে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি না পেয়ে হাল ছেড়ে দেয়নি। পাড়ার মোড়ে ওর দারুণ একটা চায়ের দোকান। প্রথম প্রথম নানা লোকে নানা কথা বলতো, ও কিন্তু কানে শুনেও মনে নেয়নি কখনো, মানেও নেয়নি। ধীরে ধীরে ওর চায়ের দোকান বড় হতে থাকে। এখন তো ওর দোকানে রীতিমতো লাইন পড়ে। শুধু চা নয়, চায়ের সঙ্গে সঙ্গে আরও নানা মুখরোচক অথচ স্বাস্থ্যকর খাবার দাবার যোগ হয়েছে। শুধু সকাল নয়, সকাল গড়িয়ে দুপুর হলে লাঞ্চের ব্যবস্থা, তারপর বিকেলে টিফিন টাইম এবং রাতেও অল্প বিস্তর কিছু খাবার দাবার, এবং সবটাই খুবই হেলদি, স্বাস্থ্যকর। এখন পাড়ার লোক তো বটেই, আশপাশের পাড়া থেকেও ক্রেতা আসে ওর দোকানে, আর দশজন ওর দোকানে কাজ করে সংসার চালায়। এটাও তো এক ধরনের এন্টারপ্রেনিয়রশিপ, তাই না? ছোট্ট এক ফালি দোকান দিয়ে শুরু করেছিল সুমন, এখন বেশ চালু একটা হোটেল মতো। সাফল্য তো একদিনে আসে।

নি, আশপাশের কটুক্তি ব্যঙ্গোক্তি বক্রোক্তি সবটাই শুনেছে সে, কিন্তু সে হাল ছাড়েনি, ভেঙে পড়েনি কোনোদিন। ও প্রমাণ করেছে কাজ কখনো ছোট হয় না, ছোট হয় আমাদের ভাবনা, যা কিনা আমাদের অন্য পথে নিয়ে যায়। সে পথ অন্ধকারও হয় অনেক সময়, কিন্তু না, আমাদের লক্ষ্য হওয়া উচিত আলোক রশ্মি, সেখান থেকেই আলোকিত হবে চারপাশ।

আমাদের পাড়ার 72 বছরের এক দিদার গল্প করি। গল্প নয়, বাস্তব, নিজের চোখে দেখা। লকডাউনে বাতির নাতির কাছে বায়না ধরলেন স্মার্টফোন ব্যবহার শিখবেন। নাতিও তখন ওয়ার্ক ফ্রম হোম করছে। সেই সুযোগে হাতে কিছুটা সময় রয়েছে, তো সেই সময়ে শুরু হলো দিদার ট্রেনিং। পাড়ার সবাইকে ফোনে এসে গল্প করতেন দিদা। সবাই বলল, এই বয়সে এসব পারবেন না মাসিমা। জানেন তো, আজ দিদার ইউটিউব রান্নার চ্যানেল লাখখানেক তার ফলোয়ার। নাতি আজও দিদার সঙ্গে সঙ্গেই কাজ করছে। ভিডিও করা, দিদার ভয়েস ওভার রেকর্ড করা, এডিটিং, মিক্সিং সবটাই নাতি দেখে। দিদার সঙ্গে কাজ করতে করতে সেও শিখে ফেলছে রান্নাবান্না এবং বাকি ইউটিউব চালানোর নানা টেকনিক। দিদা বলেন, শেখার কোনো বয়স হয় না, শুরু করার জন্য সংকল্প লাগে, আর লাগে নিজের ওপর বিশ্বাস। এই বিশ্বাসটা রাখো, নিজের ওপর বিশ্বাস। এই গল্পটা আমার আপনার চেনা গল্প। আমরা নিশ্চয়ই অনেকেই এরকম অনেক মানুষকে দেখেছি এবং তাদের কাছ থেকে শিখেছি যে পড়ে যাওয়াটা কোনো লজ্জার বিষয় নয়, বরং পড়ে থাকাটাই লজ্জার। উঠতেই হবে, ঘুরে দাঁড়াতেই হবে। জীবন সবসময়ই রঙিন, সেই রঙের ইশারাটা আমাদের হাতছানি দিয়ে ডাকে মরিচিকার মতন। কিন্তু মরিচিকায় গেলে আপনি জল হয়তো পাবেন না, কিন্তু জীবনের রঙটা সব কিছু নিয়ে দু হাতে আপনাকে হাসি মুখে স্বাগত জানাবে।

জীবনযুদ্ধ হারার নয়, জেতার। জীবন কখনো সহজ রাস্তায় হাঁটায় না, কখনো ধাক্কা দেয়, কখনো ঠেলে ফেলে দেয়, কখনো মনে হয় সব শেষ। কিন্তু এই লড়াইটা শেষ হওয়ার জন্য নয়, আমায় তোমায় শেষ করে দেওয়ার জন্যও নয়। এই লড়াইটা আমাদের শক্ত করে, আরও শক্ত করে গড়ে তোলার জন্য। হার মানে তো থেমে যাওয়া, আর জেতা মানে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো। যে মানুষটা আজ হেরে গেছে বলে কাঁদছে, কাল সেই মানুষটাই যদি আবার চেষ্টা করে, সেই বিজয়ী। পৃথিবীতে কেউ একবারে তো জেতেনি, একবারে কোনো বিশাল কাজ, বিশাল আবিষ্কার হয়নি তো। বারবার ঠোক্কর খেতে খেতে পথে এগোতে হয়েছে, গবেষণার মাধ্যমে বের করতে হয়েছে অভীষ্টের পথ। সবাই হেরেছে, শিখেছে, তারপর জিতেছে। সুতরাং

বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে থেকো।

জীবনযুদ্ধে তিন তিনটি কথা মনে রাখার কথা বলেছেন মহাগুরু মহাজনেরা। ক্লান্ত হওয়া দোষের নয়, বরং থেমে যাওয়াটা দোষের। বিশ্রাম নিতেই পারি, বিরতি নিতেই পারি, কাঁদতেও পারি, ভেঙে পড়তেও পারি, কিন্তু হাল ছাড়া চলবে না। নিজের ওপর বিশ্বাসটা রাখতেই হবে, কারো সঙ্গে তুলনা করে নয়, নিজের সঙ্গেই লড়াই। অন্য কেউ কত তাড়াতাড়ি এগোচ্ছে সেটা আমার আপনার গল্প হতে পারে না। আমার গল্পটা হবে বা আপনার গল্পটা হবে গতকালের আমির থেকে আজকের আমি কতটা সাহসী হলাম। জেতাটা একদিনের ঘটনা নয়, প্রতিদিন একটু একটু করে জেতার অভ্যেসটা গড়ে তুলতে হবে। আজ একটু বেশি পড়া, আজ একটু বেশি পরিশ্রম, আজ একটু বেশি ধৈর্য, এই এই ছোট ছোট জেতাগুলোই একদিন বড় আকারে জয় হয়ে ফিরে আসে। মনে রাখতে হবে যুদ্ধটা আমার নিজের বিরুদ্ধে নয়, যুদ্ধটা আমার নিজের জন্য। তাই হার মানার কোনো প্রশ্নই আসে না, আমি জিতবই, আমি জিতবই, কারণ আমি লড়াই ছাড়বই না। এভাবে চলতে চলতে পথ একদিন নিজে থেকেই হাসি মুখে ধরা দেবে। শেষ হবে ঘুরে দাঁড়ানোর গল্প, আবার নতুন কোনো পথ, নতুন কোনো যুদ্ধ দাঁড়িয়ে থাকবে পথ আগলে, কিন্তু আমিটা যে পাল্টে গেছে, আমিটা লড়াই করতে জানে, আমিটা ঘুরে দাঁড়াতে জানে, আমার আমিটা নিজের গল্পটা নিজের হাতে লেখে, জীবনে জেতার গল্প। চলতে চলতে পথ যেখানে থামে কলরব, শুনতে শুনতে আজকের মতো প্রভাত বিনা শেষ করব। কিন্তু কথা দিয়ে যাচ্ছি 8:30 মিনিটে ফিরে আসব সুর মহল সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবেন।

0: the Queen of Kazakhstan beats Belarusian Arina Sabalenka to win women's singles title of US Open tennis. And with that, we end the morning news. Have a nice day.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: ध्यान दें, आपकी मेहनत को राष्ट्रीय पहचान, पशुपालन क्षेत्र में उत्कृष्ट योगदान देने और नवीन प्रौद्योगिकी प्रथाओं को अपनाने वालों को भारत सरकार का पशुपालन एवं डेयरी विभाग प्रदान करता है राष्ट्रीय सम्मान। आज ही नामांकन करें राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 के लिए। इस पुरस्कार के लिए तीन श्रेणियों में होता है चयन, सर्वश्रेष्ठ डेयरी किसान, सर्वश्रेष्ठ डेयरी सहकारी समिति और सर्वश्रेष्ठ AI तकनीशियन। उत्तर पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 30 सितंबर 2026 तक, तो देर किस बात की, आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 पशुपालन एवं डेयरी विभाग भारत सरकार द्वारा जनहित में जारी।
1: गाने कथाए गोल्डन समय आपनी सुनछेन 100.1 FM गोल्ड 100.1 FM गोल्ड FM
4: সোনালি সকালে সোনালি দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে
5: আমরা একেবারে সকলকে সঙ্গে নিয়ে শুরু করে দিচ্ছি আমাদের আজকের সুরমহল। আমি আর যে সংযুক্তা ঘড়ির কাঁটা মিলিয়ে চলে এসেছি, আপনাদের চাটা খাওয়া এবং ব্রেকফাস্ট রেডি? তো রবিবারের সকাল মানে একটা স্পেশাল ব্রেকফাস্ট তো বানতা হি হ্যায়। আর সেই সব সঙ্গে নিয়ে আমাদের খুব খুব প্রাণের একটা শো, সেটা হচ্ছে সুরমহল। গান যখন কানে থাকে না, সেইটা তখন আস্তে আস্তে প্রাণের মধ্যে তার শাখা প্রশাখা বিস্তার করে, এবং সেই শাখা প্রশাখা যখন যখন বিস্তার করে, তখন আমাদের আশপাশে যত অস্থিরতা, যত অশান্তি, সব কোথাও একটা থেমে থাকে আমাদের মনের বাইরে। হ্যাঁ, মনের অন্তর যে দ্বার, সেটা আমরা খুলে দিই সুরমহলে। আপনারা রয়েছেন তো আমার সঙ্গে, অবশ্যই রেডিও সেট টিউন করে যারা রয়েছেন তারা FM গোল্ড তো শুনছেন, আর আমরা শুরু করে দিলাম আমাদের লাইভ সেশন ফেসবুকে। হ্যাঁ, আমাদের তিনটে পেজ রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন, 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা, আর ইয়েস, এতদিনে চেনে গেছেন, 107 FM রেনবো। যে যেখানে পাচ্ছেন, যেভাবে সুবিধে হচ্ছে সেইখানে জয়েন করে ফেলুন, এবং প্রচুর প্রচুর মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় সেখানে নতুন নতুন করে, তাই নাম ধাম ঠিকানা সবটা কিন্তু জানা চাই অবশ্যই, তাহলে কি বন্ধুত্বটা আরও প্রগাঢ় হয়, তাই তো। আজকে এসেছে গান শোনাতে আপনাদের খুব খুব প্রিয়, অনেক দিন ধরে আমাদের অপেক্ষা ছিল যে কবে আমরা প্রসূনকে আবার এখানে শুনতে পাবো। প্রসূন, হাই, গুড মর্নিং। মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে হবে, না হলে তো শোনা যাবে না, কেউ শুনতে পাবে না। আমি শুনতে পেলাম, কিন্তু তুমি আর কাউকে শোনাতে পারলে না, সবাইকে এবার গুড মর্নিংটা বলে দাও অফিসিয়ালি। হ্যাঁ সুপ্রভাত, আর আর অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা, ফলে একটা দারুণ একটা এপিসোড করার অপেক্ষায় রয়েছি আমরা প্রত্যেকে। আর আর সঙ্গে যারা রয়েছেন সাপোর্টিং সিস্টেম, তাদেরকেও তো ওয়েলকাম করতে হবে। আমাদের তাপসদা রয়েছেন, সবসময় হাসি মুখে থাকেন, তাপসদা আমাদের খুব প্রিয় মানুষ। তাপসদার সঙ্গে অনেকদিন পরে, হ্যাঁ, এবং তাপসদার সঙ্গে না অনেকদিন পরে দেখা হলো, এতদিন পর পর কেন যে দেখা হয় এক একজনের সঙ্গে জানি না, কিন্তু ভালোবাসাটা একেবারে মনে মনে তার শাখা বিস্তার করে অবশ্যই। এবং তার সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় দেবদূত দা, দেবদূত দাও হাসি

0: সেই মুখে থাকেন। প্রসেনজিৎ সবসময় লেটে চলে, লেটে রান করে, আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি, আজকেও সেরকমটাই হয়েছে। আমি জানি না এরপরে ধাটাট যদি সময় না পড়ে তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? চলো ধাটা, আমরা আপনাদের অপেক্ষা করছি 9903059 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং SMS এর জন্য। বারবার করে মনে করিয়ে দেয় সংযুক্তা যে একই কথা জ্ঞান জ্ঞান করি, কিন্তু আরও একবার মনে করিয়ে দেব যে ওই নাম্বারটায় অর্থাৎ 9903059 এই নাম্বারে কিন্তু কোনো রকমের ফোন কল নয়, কেমন? আপনারা শুধুমাত্র যদি ফোন করতে চান তাহলে 2248 8085 এই নাম্বারে আসুন টেলিফোনে, আর যদি SMS বা হোয়াটসঅ্যাপ করতে ইচ্ছে করে তাহলে 9903059 এইখানে লিখে ফেলতে পারেন। আর কমেন্ট তো রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা, 107 FM রেনবো, এই তিনটে পেজে আমরা রয়েছি লাইভ, সেখানে কমেন্ট করতে থাকুন। চলো আমরা ছটপট ছটপট করছে প্রসূন যে কতক্ষণে আমরা গান শুরু করব, তাহলে গান শুরু করি।
1: একদম একদম,
0: গল্প তো হতেই থাকবে আমাদের।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, প্রথম যে গানটা গাইবো নচিদার একটা, মানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী নচিকেতা চক্রবর্তীর একটা ভীষণ ভীষণ ভালো কম্পোজিশন, ভীষণ ভালো কম্পোজিশন। আমার বুকের জ্বালা ভুলতে আমি দিওয়ানিশি গান গেয়ে যাই।
0: চলো মনের কথা, প্রাণের কথা,
1: মনের কথা, দাও জীবনে দাও।

0: এমন সমস্ত মনের কথাটাই তো গান হয়ে বাজে সুর মহলে। আপনি কে বলছেন? নমস্কার, কে আছেন, কোথা থেকে রয়েছেন?
1: সুপ্রভাত। ভালো আছি। কে? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: শিল্পী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় 26শে ভাদ্রের সকালটা প্রসন্ন হয়ে উঠেছে। তার সঙ্গে রয়েছে আপনার সুন্দর তথ্য সমৃদ্ধ উপস্থাপনা, সহশিল্পীদের আন্তরিক সহযোগিতা। আমি দুটি গানের অনুরোধ করছি, সম্ভব হলে একটি শোনাবেন। প্রথম গানটি হলো ডাগর ডাগর চোখে কেন
0: কাজল দিলে,
1: আর দ্বিতীয় গানটি হচ্ছে রাজ্যশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়।
0: হ্যাঁ, প্রসূনকে দেখলে এই সমস্ত গানের কথাই আমাদের মনে পড়ে। অনেক অনেক ধন্যবাদ অনিমেষ দা, আপনিও টেলিফোনে আসতে পারেন 2248808585 এই নাম্বারে। আচ্ছা, প্রচুর মানুষ অলরেডি আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, একটু একটু করে আমি তাদের কথা বলবো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে বলবো হোয়াটসঅ্যাপের কথা। এই বৃষ্টি এই রোদ্দুর এই তো শরৎ আকাশ, এই বৃষ্টি এই রোদ্দুর এই তো শরৎ আকাশ, চারিদিকে মাতাল করে শিউলি ফুলের সুবাস, দিকে দিকে শুনি বাজে আগমনী সুর, বাপের বাড়ি আসবে উমা নয় তো বেশি দূর, সুরমহলে সুরে সুরে গায় মোদের প্রিয় প্রসূন, তার সুরেতে সুর মিলে আমরাও করি গুনগুন। হ্যাঁ, এত সুন্দর করে লিখেছেন এবং সবাই মিলে এই যে গুনগুন করা, সেখানেই তো গানের সার্থকতা, সেখানেই সুরমহলের সার্থকতা। এই এমন এমন সব গান হবে আজকে যেগুলো আমাদের একটা সময়কে পুরো রিপ্রেজেন্ট করে, তাই না?
2: জড়িয়ে
0: যেত সেটাকে, আবার পেনের পেন দিয়ে আমরা করতাম এদিক ওদিক করে,
2: ছিঁড়ে গেল
0: তখন রিমাইন্ড করে, মানে এখনকার বাচ্চারা সবকিছু অনায়াসে পেয়ে যায় বলে না, ওইগুলোর মর্ম বোঝে না, মানে আমরা কি কিভাবে এক একটা গান তুলতাম সেইটা একটা দেখার বিষয়। যাই হোক, পুরনো দিনের কথা বলতে বসলে না, মানে পুরনো দিনের গান হবে, পুরনো দিনের কথা হবে, পুরনো দিনের নানা গল্প হবে, গান তখন শোনাটা কম হয়ে গেলে তখন আপনি আবার বকবেন। 100.1 FM গোল্ড কলকাতা পেজে নবকুমার কর্মকার জয়েন করেছেন, তিলক পাল জয়েন করেছেন, জয়দীপ রায় জয়েন করেছেন, সকলকে আকাশবাণীর আকাশবাণীর সকলকে যে এই যে জানিয়েছেন আপনি সকলকে সুপ্রভাত, এইটা খুব ভালো লাগলো, কারণ আমাদের পরিবারটা অনেক বড় পরিবার একটা। আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমার সহশিল্পী যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন, প্রসূনকে দেখতে পাচ্ছেন, কিন্তু সৌরভকে দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না আমাদের কন্ট্রোল রুমের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন না, পায়েল ম্যামকে দেখতে পাচ্ছেন না, শুভায়ন স্যারকে, কিন্তু তাদের অদৃশ্য হাত নিশ্চয়ই আপনারা অনুভব করছেন, নইলে আপনারা আমার মত আমাকেও দেখতে পেতেন না, প্রসূনকেও দেখতে পেতেন না, কোনো কিছু শুনতেও পেতেন না। তাহলে ফুল ক্রেডিট আমার পুরো টিমকে, টিম বলি না আমি পরিবারই বলি, সে আর অবশ্যই সেই পরিবারের অংশ তো আপনিও। শুভ সকাল জানিয়েছেন সীমা দাস, কোথা থেকে? দমদম ক্যান্টনমেন্ট থেকে। আচ্ছা বেশ, 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা, আর 107 FM রেনবো, 107 FM রেনবো, এই তিনটে পেজে আমরা ফেসবুকে লাইভ রয়েছি, আপনি সেখানে কমেন্ট করতে পারেন, সেখানে লাইভে জয়েন করতে পারেন, আপনার পছন্দের গানের কথা অবশ্যই কানে কানে এসে বলতে পারেন 2248808585 এই নাম্বারে। চলো প্রসূন, আর দেরি না করে আমরা পরের গান

0: শুনে পেলি, কি ভাবছো বলো?
1: আমি এটাই ভাবছিলাম যে একটা সময়তে যখন আমরা নচিদার গানগুলো পরপর পরপর আমরা যখন রিলিজ করছি সেই সময়তে তখন না এই আইপ্যাডটা সামনে খুলে রেখেছি, এগুলো দরকার লাগে না জানো, আমি এটাই ভাবি, মানে সেগুলো একটা ইমবাইব করে নিয়েছি
0: একেবারেই তাই।
1: এবং আমরা ভাবতাম যে এরপরেরটা কি বেরোবে, এরপর নচিদা কি বলবে, কি বক্তব্য, হ্যাঁ কি আমাদের সামনে প্রেজেন্ট করবে, সেই রকম কুয়াশা যখন একটা অ্যালবাম ছিল, হ্যাঁ সেখানে তো মানে এক্সেবার্কের এক ভালো গান, ইটস আ গেম থেকে শুরু করে কুয়াশা যখন নিজেই
0: একটা গান,
1: বরং সবথেকে ভালোভাবে কুয়াশা যখন তাই শোনায়,
0: হ্যাঁ ওটা শোনা খুব পছন্দের গান।
1: এক্স্যাক্টলি। জি মাইনা দি, 2 3 4

0: কুয়াশা যখন শোনালে শোনাচ্ছ, শোনাতে শোনাতেই আমি দেখছি নানাজন আমাকে বৃদ্ধাশ্রমের কথা লিখছেন। হ্যাঁ, অনেকেই অনেকেই লিখেছেন, কিন্তু এই মুহূর্তে টেলিফোনে যিনি এসেছেন তিনিও কি বৃদ্ধাশ্রমের কথা বলবেন? নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার, নমস্কার, নমস্কার দিদি, আমি মহেশতলা থেকে দেবাশিষ ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: আমার দুটি গানের অনুরোধ আছে। একটা হচ্ছে অঞ্জন দত্তের রঞ্জনা আমি আর আসবো না, আর দ্বিতীয়টা হচ্ছে

0: নচিকেতার লালটিতে সাদা মোজা,
1: স্কুল স্কুল ইউনিফর্ম। হ্যাঁ বেশ,
0: তো গানের মধ্যে যে কোনো একটা যদি শোনাই তাহলে আমি খুব খুশি হব।
1: না হলে কি আপনি খুশি হবেন না? আপনারা রয়েছেন তাই আমরা রয়েছি, এইটুকুই বলতে পারি। আর আমি একটুখানি দেখে নি, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে খুব সুন্দর একটি কবিতা লিখে পাঠিয়েছেন। রোদ ঝরানো সকাল দেখে আনন্দিত মন, সুরমহলে গান শোনাচ্ছেন শিল্পী প্রসূন। এখন নানান গানে ভরা আজ শিল্পীর ঝুলি, গানের মাঝে ডুবেছি সকল কাজ ভুলি। যন্ত্রশিল্পীরা যন্ত্রে বাদ্যে যন্ত্রে যন্ত্রে নানান ভঙ্গিতে সুরের ধারা যুক্ত করেন শিল্পীর সঙ্গীতে। সঞ্চালিকা দিদির অবদান তো অনবদ্য, হাসি মুখে মিষ্টি কথায় মন ভরিয়ে দেন অদ্য। সব মিলিয়ে রবিবারের সকালটা অন্য, সারা সপ্তাহ অপেক্ষা এ দিনের জন্য। এই জায়গাটায় যে একটুখানি জায়গা করে নিতে পেরেছি আপনাদের মনে, এইটা না সত্যি সত্যি আমাকে সারা জীবন ভালো রাখবে, বিশ্বাস করুন। মানে এইটাই আমাদের সঞ্চয়, এইভাবেই আমরা আপনার সঙ্গে যুক্ত থাকতে চাই, এই জন্যই আমার নাম মা বাবা দিয়েছিলেন সংযুক্তা। আচ্ছা, অনেকে যুক্ত রয়েছেন আমাদের এই ফেসবুক লাইভে, সেখানে কে কি লিখেছেন। নিতাই পদ দাস লিখেছেন খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, বনশ্রী দে লিখেছেন গুড মর্নিং সুরমহল, আজকের সকালটা অপূর্ব লাগছে দাদার গানে। সীমা দাস লিখেছেন সুন্দর সব গান দিয়ে অসাধারণ অনুষ্ঠান হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে। অর্ণব বোস লিখেছেন যৌবনের আগে নচিকেতার আর অঞ্জন দত্ত কবির সুমন, অল্প অল্প শুনছি। আচ্ছা, অল্প অল্প কেন শুনছেন, একটু বেশি বেশি করে শুনুন না, আরও অনেক অনেক কমেন্ট করুন না, তাহলে আমি বারবার আপনার নামটা পড়বো, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। চলো প্রসূন, রেডি তো পরের গান নিয়ে?
2: অপেক্ষা বলতে মনে পড়ে গেল, অপেক্ষা কিন্তু আমরা শিল্পীরাও করি।
1: হ্যাঁ অবশ্যই,
2: প্রতিদিন রবিবার সকালে অপেক্ষাটা আমরাও করি। আমাদের বস ডেকেছিলেন, তুমি বলেছো সব মিলে একসঙ্গে, মানে এই পরিবারে আমি গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখান থেকে ধরে নাও এই পর্যন্ত বসে আছি যে আবার একবার সুরমহলে আসবো, এবং মাঝখানে মাঝখানে অপেক্ষা করে যাচ্ছি, এ গান গাইলো, ও গান গাইলো, সে গান গাইলো, সেই আনন্দ মানে সঙ্গীতের যে যে মানে সে রসটা সেটাও নিচ্ছি, এবং অপেক্ষা করেছি কবে আবার আসবো। আমরা শিল্পীরাও কিন্তু অপেক্ষা করি।
1: বাহ, ভেরি গুড। চলো একটা সুন্দর মতন, ভীষণ পপুলার মতন, আমাদের মনের মতন গান হয়ে যাক।
2: বেশ বেশ বেশ বেশ বেশ বেশ দাও, দেখি ডি মাইনর দাও।

0: শুধু দু নয়ন না, পুরো শরীর এখন মল্লারে ভেজা। মানে এমন একজন মানুষ আমাদের এইখানে রয়েছেন এবং নিঃশ্বাস প্রশ্বাসে মিশে রয়েছেন, এইটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তির জায়গা সত্যি সত্যি। মানে রাগ সঙ্গীতকেও এমনভাবে এত পপুলারাইজ করা যায়, সেই কিছু কিছু মানুষ তার উদাহরণ আর কি, আর ব্যতিক্রমী উদাহরণ অবশ্যই। এই মুহূর্তে আপনি রয়েছেন সঙ্গে টেলিফোনে, নমস্কার। না না, আপনার নাম সবাই জানে।
1: দেবদুদার পরীক্ষা, বলো নাম বলো।
0: হ্যাঁ বলুন বলুন। ওই যে তিলক পাল বলে দিয়েছে,
2: ধন্যবাদ। আর প্রসূন ভাই,
1: হ্যাঁ হ্যাঁ বলুন তিলক দা।
2: গত 1 সেপ্টেম্বর নচিদার জন্মদিন ছিল,
1: গেল হ্যাঁ 1 সেপ্টেম্বর।
2: আমার অনুরোধে গান তুমি গেয়েছিলে বিদ্যাশ্রম সরকারি কর্মচারী আর রাজশ্রী তোমার জন্য, এই গানগুলো গেয়েছিলে আমার অনুরোধে, মনে পড়ছে কি? একটা সকালের অনুষ্ঠানে,
1: সকালের অনুষ্ঠানে।
0: আজকে কোনো রিকোয়েস্ট আছে কি?
1: আজকে সেগুলো গাইবো না,
2: গানগুলোই সরকারি কর্মচারী বিদ্যাশ্রম রাজশ্রী তোমার জন্য। আর এই তো আর একটা গান যায় যে উল্টো রাজার দেশ, এই গানটা ভাই হবে কি?
0: দেখা যাক,
1: দেখা যাক,
0: সঙ্গে থাকুন। এইভাবেই আমরা ছোট্ট করে একটা বিরতি নেবো, এক্ষুনি আসছি ফিরে।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold-এ।
0: ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি আমরা সুরমহলে, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এবং অবশ্যই কোন কোন পেজে রয়েছেন 100.1 FM Gold কলকাতা, আকাশবাণী কলকাতা, 107 FM Rainbow, এই তিনটে ফেসবুক পেজে অনেক অনেক মানুষ জয়েন করেছেন। তার সঙ্গে টেলিফোন আসছে প্লাবনের মতন 2248-8085 এই নাম্বারে। আর ভুলে গেলে চলবে না, প্রচুর প্রচুর বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, SMS করছেন, তাদের নামগুলো তো একটু একটু করে অন্তত আমাকে বলতেই হবে। এখনও যখন সময় রয়েছে অনেকটাই, তখন আমি একটুখানি চটপট করে কয়েকটা হোয়াটসঅ্যাপ পড়ার চেষ্টা করি। আসলে না, এত রকমের মেসেজ আপনারা করেন, যেমন এই মুহূর্তে যে মেসেজটি এসেছে, পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘরিয়া থেকে। বারবার পায়েলকে বলি একটু বাংলা শেখো, তাহলে আমার একটু সুবিধে হয় পড়তে, কারণ ইংরেজি হরফে, ইংরেজিতে লিখলে, ইংরেজি ফন্টে লিখলে না বাংলাটা আর স্মুথ পড়তে পারি না, তখন নম্বর কাটা যায় তো আমার নাকি। প্রসূন কি বলো? হ্যাঁ, হৃদয় দিগন্তে মেঘের ভেলা ভেসেছে আজি প্রাতে, ছন্দের সুধায় হৃদয় ভরেছে আগমনীর সাথে, কাশফুলের দোলায় আজ হৃদয় উঠল দুলে, প্রকৃতি আজ সেজে দেখো রঙিন ফুলে ফুলে, নয়নের এই দিগন্তে আজ প্রাণ পাখিটা ওড়ে, রোদ্দুর আলপনা এঁকে যায় হৃদয় গানের সুরে সুরে, হৃদয় যখন ভেসে যায় দিগন্তের এই কুলে, এই গানের রঙিন ছোঁয়ায় হৃদয় ওঠে দুলে। পায়েল ব্যানার্জি সুন্দর করে লিখেছে, না আজকে বিশেষ একটা হোঁচট খাইনি, আজকে আমার মাস্ক কাটা যাবে না, মাস্ক কাটা যাবে এক, মানে ভেবেছিলাম কাটা যাবে একজনের, জানো তুমি কে, কিন্তু সেটা আপাতত আমরা স্থগিত করেছি পরের শো এর জন্য, ঠিক আছে। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য শুভ সকাল জানিয়েছেন, সংযুক্ত আর রবিবারের অপেক্ষায় থাকি তোমার মিষ্টি কণ্ঠে শুনবে বলে। আর 2 নম্বর হচ্ছে নচিকেতার গানের মালা পরিয়ে দিল সুরমহলকে, খুব ভালো থাকো। থ্যাংক ইউ, আপনারাও খুব খুব ভালো থাকবেন সকলে। আর যখন

0: আমরা গানের মধ্যে ডুবতি না, তখন তার থেকে ভালো সঙ্গী আমাদের আর কেউ নেই, কেউ নেই, কোনো রকমভাবেই তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই না প্রসূন?
1: গানের মতো করে কোনো মেডিসিন হয় না, হিলিং কিছুতেই হয় না, সঙ্গীতই সব থেকে বড় মেডিসিন আমাদের কাছে, জীবনের কাছে
0: একেবারেই। চলো, মানে উই আর সো ব্লেসড অ্যাকচুয়ালি যে আমরা এই গানটাকে এইভাবে শুনতে পারি, তোমরা গাইতে পারো, আমি শুনতে পারি, চলো।
1: না না, তুমিও গাইতে পারো, এই কথা তো আমি জানি
0: বাবা। না না, ব্যাস ঠিক আছে, আর কিছু না, চলো গান শুনি আমরা।
1: দেখো, নচিদার একটা অদ্ভুত কম্পোজিশন এবারে শোনাবো আজকে। একটু আমি একটু ওই বললাম না, ওই নচিদার এরিয়ার মধ্যে পড়ে গেলে আমরা যদি চলে যাই একবার ওই এরাটার মধ্যে, তাহলে ওখান থেকে বেরোনোটা খুব মুশকিল।
0: আমি একটা গান দেখেছি তোমার লিস্টে, সেইটা মানে না শুনলে হবেই না, যতক্ষণ না সেটা শোনাবে ততক্ষণ আমার মনের মধ্যে একটা অশান্তি হচ্ছে, সেটা হচ্ছে পুরনো দিনের গান।
1: কারণ আমি এখনই শোনাবো,
0: এখনই শোনাবে,
1: একদম
0: প্লিজ।
1: কারণ এই গানটার মধ্যে এমন একটা মানে একটা টনিক স্কেলকে নিয়ে রয়েছে এত সুন্দর, সেখানে স্বর্ণযুগের শিল্পীদেরকে এমন সুন্দর ট্রিবিউট দিয়েছেন ছোট ছোট করে, স্পেস করে,
0: চমৎকার,
1: অসম্ভব ভালো। আমি চেষ্টা করছি, তা ই দাও, ই মাইনার করি।

0: ওহো, পারফেক্ট না? কে রয়েছেন সঙ্গে টেলিফোনে?
1: সুপ্রভাত, আমি শুভা ভট্টাচার্য
0: বাসদ্রোণী থেকে বলো।
1: হ্যাঁ বলছি, আমি তো শুনছি দারুণ, মানে এই গানটা যে কি দারুণ ফাটাফাটি করলেন, আমি তো মনে হয় নচিকেতারই গান শুনছি আমি, এত সুন্দর। আচ্ছা আমি এক মানে দুটো গানে অনুরোধ করব, শিল্পী আমি শিল্পীকে সরাসরি বলছি,
2: হ্যাঁ বলুন,
1: যদি ওই গানটা হয় মান্নাদের কণ্ঠে, বাজে গোবিনা, আর অঞ্জন দত্তের রঞ্জনা আমি আর আসবো না, যদি হয় এই দুটোর মধ্যে একটা শুনিয়ে দেবেন প্লিজ
0: প্লিজ প্লিজ প্লিজ প্লিজ, এইভাবেই সঙ্গে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, সৃজিতা দাস লিখেছেন সকালটা অপূর্ব কাটছে, আর শ্রাবণী সর্দার লিখেছেন খুব সুন্দর, কুমার শঙ্কর বারুই অনেকদিন পরে আপনাকে পেলাম কুমারদা, সঙ্গে থাকবেন এভাবেই, মাঝে মাঝে একটু সারা শব্দ দেবেন, না হলে না আমার মনে হয় যে কোথায় গেলেন, আমার ওর কি রাগ করেছেন, অভিমান করেছেন কোনো কারণে। সুপ্রভাত জানিয়েছেন এত ভালো হচ্ছে যে মন প্রাণ ভরে উঠছে, এগিয়ে চলুক, আরও কিছু আনকমন গানও শুনতে চাই প্রসূনদার কাছে। কুমার শঙ্কর বারুই জোড়া মন্দির সাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। চিন্ময় মাহাতো লিখেছেন জামশেদপুর থেকে, নমস্কার, জোহার জোহার জোহার। কাজল রেখা মণ্ডল লিখেছেন খুব এনজয় করেছি প্রসূনের, করছি প্রসূনের গান, খুব সুন্দর গাইছে। সুভাষ চক্রবর্তী জয়েন করেছেন, সুভাষ চক্রবর্তী কী লিখেছেন একটুখানি দেখে নিই আমি, সুরমহল আজ উঠবে সেজে শিল্পী প্রসূনের গানে, শিল্পীর গান শুনতে আজও রাখলাম রেডিও আমার এ কানে, শিল্পী ও শ্রোতার মাঝে সেতুবন্ধন সংযুক্তা করে রচনা, সুর তাল ছন্দে ভরা এমন আসরের হয় না তুলনা। উত্তর বাওয়ালি থেকে লিখেছেন সুভাষদা, সংযুক্তা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ পড়লেন কিন্তু আমার নামটা বলতে ভুলে গেলেন, শারদ শুভেচ্ছা নেবেন শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে, প্রথম প্রথম প্রথম মেসেজ পড়েছিলাম, সত্যি সত্যি সো সো সো সো সরি, আপনার নামটা বলতে ভুলে গেছি, থ্যাংক ইউ, আপনি মনে করিয়ে দিয়েছেন। শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শোনার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে, অন্যদিন হবে, ডেফিনেটলি হবে, আজকে আমরা একেবারে অন্য একটা মুডে চলে এসেছি তো, তাই তো প্রসূন?
2: একদম তাই।
0: শুভ সকাল জানিয়েছেন দাদাভাইয়ের গান খুব ভালো লাগছে, সবসময় ভালো লাগে, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। বিপ্লব মিশ্র জয়েন করেছেন, ওহো কি দারুণ একটা গানের কথা মনে করিয়েছেন, কিন্তু সেটা না আজকে মনে হচ্ছে হবে না, পরে একটা দিন প্রসূন শুধুমাত্র ওই ধরনের গানের জন্য আমি নিয়ে আসবো, নীল আকাশের নিচে ওই পৃথিবী। অনুষ্কা মিশ্র, অঞ্জলি মিশ্র এবং বিপ্লব মিশ্র কোথা থেকে লিখেছেন? মিলন পল্লী বাঁকুড়া থেকে লিখেছেন, অসাধারণ অসাধারণ লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা। অনির্বাণ অনির্বাণ গাঙ্গুলি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সুরমহল ছাড়াই, কি আনন্দের কথা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সৃজিতা দাস লিখেছেন দারুণ, রূপক সাহা লিখেছেন সকাল সকাল আপনাদের অনুষ্ঠান শুনে মন ভরে গেল, এটা আমাদের অনুষ্ঠান না আপনারও অনুষ্ঠান, এইটা মনে রাখতে হবে, আমাদের সকলের অনুষ্ঠান সুরমহল। চলো সুরমহলকে সুরে সুরে ভরিয়ে দেওয়ার দায়িত্ব আজ প্রসূনের হাতে তুলে দিয়েছি, অসামান্য সমস্ত গান হচ্ছে, আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে পারেন জয়েন করুন আমাদের সঙ্গে, জানিয়ে দিন আপনার উপস্থিতি 2248 8085-এ, অবশ্যই কানে কানে, আর 9903 05 999 এই নাম্বারে আপনারা আসতে পারেন হোয়াটসঅ্যাপ অর SMS এর মাধ্যমে, কিন্তু অনেকে কল করছেন, আমি কলগুলো কাটতে বাধ্য হচ্ছি কারণ এই নাম্বারটি অর্থাৎ 9903 05 999 এটি কিন্তু শুধুমাত্রই হোয়াটসঅ্যাপ এবং SMS এর জন্য। আর 100.1 FM গোল্ড কলকাতা, 107 FM রেনবো আর আকাশবাণী কলকাতা, এই তিনটে ফেসবুক পেজে অনেকের মেসেজ পড়ছি, অনেকের কমেন্ট পড়া হচ্ছে না, আপনারা একটু সঙ্গে থাকুন, আমি চেষ্টা করছি আপনাদের সকলের অন্তত নামটা পড়বই পড়বো, কথা দিলাম। চলো প্রসূন রেডি?
2: হ্যাঁ, আমি ভাবছিলাম যে নচিদার এই মানে এরা থেকে আমি কিভাবে বেরোবো, কিন্তু এখনই বেরোতে চাইছি না, দুটো গান
0: হোক, এবং
2: তার কারণ হচ্ছে যে এই এই জায়গাটা এমন একটা, মানে মানুষটা তো একটা যুগ, হ্যাঁ একটা যুগ, সেই যুগটা চলছে এবং আমরা আমাদের ছোটবেলাটাকে আয়নার মতো সামনে

0: দেখতে পাই, সবকিছু মনে পড়ে যায়, কলেজ লাইফ থেকে শুরু করে আমাদের
1: স্ট্রাগল, টেবিল বাজানো,
0: হ্যাঁ টেবিল বাজিয়ে গান গাওয়া, হ্যাঁ, এবং তখন নচিদাই আসতো,
1: চল তখন উনি তো রুল করছেন,
0: রুল করছেন
1: একেবারে,
0: তো সেই সেইগুলো না তুমি যখন বলছো, আমি না তখন ওই মানে কলেজ লাইফ ওইগুলো সব চোখের সামনে ভেসে উঠছে। একটা খুব সুরেলা গান শোনাই দেখো, মানে সুরেলা গান তো সবই, তার মধ্যে এই গানটা আমার মনে হয় নচিদার মানে অন্যতম নিজেরও খুব ফেভারিট গানগুলোর মধ্যে একটা। যেমন আমি নচিদাকে একবার বলতে শুনেছি অ্যাম্বিশন গানটা নচিদার, কিন্তু প্রথম 10টা গানের মধ্যে নচিদার একটা গান, আমার মনে হয় 10ও বোধ হয় না, প্রথম 3টে গানের মধ্যে একটা ফেভারিট গান নচিদার। আর বক্তব্য তো সবই নচিদার নিজস্ব বক্তব্য, আমরা শুধু ফলো করছি
1: মানে,
0: কিন্তু এটাও ঠিক নচিদার বক্তব্যটা শুধু নচিদার বক্তব্যের মধ্যে থাকে না, হয়তো আমাদের জীবনের সঙ্গেও মিলে যায়, তার বক্তব্যগুলো মিলে যায়, মনে হয় আমারও বক্তব্য সেটা, নীলাঞ্জনা আমারও খুব প্রিয়, তাই না? তো দেখি যে গানটা শোনাবো তোমাকে, একবার জি মাইনার দাও। যখন

0: চাই এবং আপনারাও নিশ্চয়ই দাই। নবকুমার কর্মকার আমাদের আকাশবাণী কলকাতা পেজে জয়েন করেছেন, লিখেছেন জমিয়ে দিয়েছো রবিবারটা, আর আর আর কে কি লিখেছেন, জয়দীপ রায় খুব সুন্দর সুন্দর গানের উল্লেখ করেছেন, পাগলা জগাই তুমি কি আমায় ভালোবাসো, আচ্ছা না রে না শ্রাবণ আর নয়, দুলছে হাওয়ায়, কি সমস্ত প্রিয় গানের কথা মনে করিয়ে দিয়েছেন, একেবারেই তাই, জয়দীপ রায় লিখেছেন বাঘা যতীন থেকে। আচ্ছা আপনি কোন গানটির কথা মনে করছেন আজ সকালবেলায় বসে? নমস্কার,
1: সংযুক্তা বোন সুপ্রভাত, নবকুমার দা, নিউ টাউন রাজারহাট।
0: হ্যাঁ বলুন বলুন বলুন, আপনি সবসময় কমপ্লেন করেন নাই লাইন পাওয়া যায় না, এই তো পেয়েছেন।
1: সরি বোন, সরি সরি, আমার ভীষণ প্রিয় শিল্পী আদরের ভাই প্রসূন আছে, প্রসূন আছে ভীষণ, মানে সুবোধ মুখোপাধ্যায়ের গুরু, ভীষণ প্রিয় একজন ছাত্র। তুমি নচিকেতার গান গাইছো, নচিকেতাময় হয়ে গেছে থেকে নিয়ে, কিন্তু আমার অনুরোধ থাকবে সুবোধ মুখোপাধ্যায় গাওয়া কোনো গজল যদি তুমি আমাদেরকে উপহার দাও।
2: এইখানেই
0: বলতে হবে, সেটা হচ্ছে যে নচিদারও ভীষণ ফেভারিট সাবজেক্ট হচ্ছে গজল, এবং আমরা যারা শুনেছি কিছু মাত্রায় কিছু কিছু গান শুনেছি, সত্যি সত্যি মনে হয়েছে যে আরো বেশি করে যদি গজলের দুনিয়ায় গজলের আসরে আমরা নচিদাকে পেতাম তাহলে বড্ড ভালো হতো। কিন্তু যাই হোক, এখন তো প্রায় সময়ই উনি নিজের মনে মনে গাইতে পছন্দ করেন, মানে বাইরের শোজ অনেক আগের থেকে কম করেন যতটা আমি জানি, আমি জানি না তুমি আর অন্য কিছু বলবে কিনা, কিন্তু আগে যেরকম ভাবে আমরা নচিদাকে পেতাম,
2: না ঠিক কথা, একদমই তাই,
0: সেই সময়টা আসলে পেরিয়েছি আমরা। সুপ্রভাত সংযুক্তাদি, সময়ের অন্তরে কালো মেঘে এখনো ঝরছে ঘন বৃষ্টি, বর্ষা রানীর ক্রোধের কারণে সিক্ত হয়েছে সৃষ্টি, এই তো মুশকিল, মনে করিয়ে দিলেন তো। এখন আমি যখন বেরিয়েছিলাম মাঝখানে একটু, তখন দেখলাম বেশ কটকটে করে রোদ, রোদ্দুরমামা আমাদের চোখ রাঙাচ্ছেন, এরপরে আমি জানি না কি হবে। রোদ বৃষ্টির সুন্দর সকালে বিশ্ব লোকালয়ের মেলায় তারই মাঝে সুরমহল জমে উঠেছে প্রসূনের গানের মিষ্টতায়, তার গানে নীল আকাশে ভাসে যেন সাদা মেঘের ভেলা, বোন বনে বনে কাশ নিয়ে এলো শারদ উৎসবের মেলা। শ্যামসুন্দর দাস লিখেছেন নারকেল বাগান লস্করপুর গড়িয়া 153 থেকে। আচ্ছা শুধুমাত্র হ্যালো লিখেছেন কে সেটার নাম কিন্তু জানাননি, কেন জানাননি? আমি ওপর থেকে দেখতে পাচ্ছি সৌম্যকান্তি ঘোষ, সম্ভবত আপনি, কিন্তু আপনার নামটা প্রত্যেকবার লিখবেন তাহলে আমাদের পক্ষে আইডেন্টিফাই করা খুবই সহজ হয়ে যায়। যখন সময় থমকে দাঁড়ায় গানটির অনুরোধ করেছিলেন সংঘমিত্রাদি, কাকিনাড়া ভাটপাড়া থেকে শুনেছেন নিশ্চয়ই সংঘমিত্রাদি, খুশি হয়ে গেছেন তাই তো? কার্তিক মণ্ডল দাউদপুর থানা সন্দেশখালী থেকে। আচ্ছা অনেক অনেক মানুষ অনেক কিছু লেখেন, উৎপল মুখার্জি পুনে থেকে লিখছেন সুরমহল অনুষ্ঠান শুনছি, দাদাভাই সহশিল্পীরা দারুণ জমিয়ে অনুষ্ঠান করছেন, খুব ভালো উপভোগ করছি, আমার কোনো আলাদা করে অনুরোধ নেই, সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, এভাবে চাই আরও বেশি করে আপনাদের সাপোর্ট চাই, আমরা গুটি গুটি পায়ে 200তম পর্বের দিকে যাচ্ছি শুধুমাত্র আপনাদের প্রশ্রয়ে, আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহে। আমরা নিশ্চয়ই সেই দিনটা একটু অন্যভাবে ভাবনা চিন্তা চলছে আমাদের, জানি না ফাইনালি কিভাবে কি করতে পারবো, কিন্তু আপনাদের খবরটা দিয়ে দিলাম যে আর আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আমরা 200তম পর্বের দিকে যাচ্ছি, কিন্তু শুধুমাত্র আপনি রয়েছেন আমার সঙ্গে, আর আমাদের সঙ্গে আমাদের এই গোটা টিমটা এক হয়ে গেছে শুধুমাত্র আপনার প্রশ্রয়ে। চলো আমরা পরের গানের দিকে যাই, এবার না পরের গানের দিকে যাওয়ার আগে আমার একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা আমি করে ফেলি, তারপরে একেবারে গান শুনি কেমন, তাহলে বোধহয় গানটা ঠিক ঠিক মতো শুনতে পাবো।
3: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. সোনালি সকালে সোনালি দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
0: সুরমহলের হাত ধরে আপনার কাছে পৌঁছে যাচ্ছি আমি নানা মাধ্যমে, কী কীভাবে 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা, আর অবশ্যই 107 FM রেনবোর হাত ধরে। আর যারা রেডিও সেট টিউন করে রয়েছেন তারা তো রয়েছেন FM গোল্ডের সঙ্গে। আপনারা আসছেন টেলিফোনে 2248085 এই নম্বরে, 9903052992 এই নম্বরে, প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ, প্রচুর প্রচুর SMS, পড়তে হবে সবটাই। কিন্তু তার আগে অনেকক্ষণ গান শুনিনি তো, গান শোনা হোক, তারপরে আরও অনেক কমেন্ট পড়বো, মেসেজ পড়বো, সবটাই পড়বো, সঙ্গে থাকুন আপনারা প্রত্যেকে। চলো, কি ভাবছো এবার?
2: ভাবছিলাম এখনই যে এত সুন্দর সুন্দর অনুরোধ এসছে, অনুরোধ তো না, এগুলো সব আবদার, আমি থাকলে আমিও আবদার করে বসতাম যদি কেউ থাকতো গাইতো। তো সেখানে মনে হচ্ছিল যে আমিও তাই সিলেকশন করতে গিয়ে খুব সমস্যায় পড়েছিলাম যে কোনটা রাখবো আর কোনটা ছাড়বো। এখন যে গানটা শোনাচ্ছি সেই গানটা বারবার দ্বিধায় ছিলাম যে এই গানটা রাখবো না রাখবো না রাখবো না রাখবো না। তারপরে দেখলাম না, ঠিক আছে, নচিন্দা তো সবসময় জীবনের বিভিন্ন দিকগুলো তুলেছে, এমন বেশ কিছু কি বলবো যাকে বলে একটু হাটকে আর কি, মানে একটু কি বলে বাংলায় কি বলবো, মানে একটু অন্য দিক জীবনের মূল স্রোত থেকে অন্যদিকে, সেটাও তো একটা জীবন, সেটাও তো জীবন, সেটাও তো বলা দরকার,
0: অবশ্যই অবশ্যই
2: মূল স্রোতের বাইরে একটা জীবন। শোনাই একবার, দেখো এই গানটার নাম পেসমেকার, সকলে জানে, পেসমেকার বললে সকলে বুঝতে পেরে যাবে, তবু আমার মনে হয় এই প্রিফেসটা দরকার ছিল। তাও দেখি, ই দাও

0: 맞죠? 나나 나나 메이저 더더더
1: সে ছিল তখন উনিশ,
2: এই গল্প শুরু হলো কিন্তু,
1: আমি তখন ছত্রিশ।
2: মানে আমরা যখন অনুষ্ঠান দেখতাম নচিদা, মানে কিভাবে এটাকে প্রেজেন্ট করতো, আমরা রেকর্ডিংয়ে একভাবে শুনেছি গানটা, এরপর হচ্ছে নচিদা স্টেজে কিভাবে ওটাকে বলছে, সেই গল্পটা, ওটা কিন্তু একটা জীবনের শিক্ষা, মানে প্রেজেন্টেশনটা বলছি,
3: অবশ্যই প্যাকেজ,
2: গানটা একটা শিক্ষা, প্যাকেজ, ইটস প্যাকেজ। নচিদা বলতে এই গল্পটা শুরু হলো কিন্তু,
1: সে ছিল তখন উনিশ, আমি তখন ছত্রিশ।
2: ডিফারেন্সটা খালি দেখো,
1: প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না উনিশ বিশ, সে ছিল তখন উনিশ।

0: এখানে না আমার একটা বক্তব্য আছে, তার কারণ দাদাই এই এরাটা তৈরি করে দিয়েছে যে প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য বলবে। আমি এই জায়গাটা দাঁড়িয়ে আমার একটা বক্তব্য, অন্যের একটা বক্তব্য, সকলের একটা বক্তব্য থাকতেই পারে, কিন্তু এটা জীবনের একটা অন্য দিক। এখানে সেই বক্তব্যটাই আমরা শুনব যা এই স্টোরির সঙ্গে মিলছে। সেটা কি?
1: সেই আমার বুকে রাখতো মাথা, হয়তো খুঁজতো আশ্রয়,

0: সত্যি সত্যি এই গানের পর লেখা যায় না, এরপরে
1: কোনো দ্বিমত থাকতে পারে, কন্ট্রাডিকশন থাকতে পারে, তা তো থাকবেই, না হলে কার তার ফ্লেভার কোথায়, তাই না? আমি মনে করি একটা ফিল্মে যদি ভিলেন যদি খুব স্ট্রং না হয় তাহলে নায়কের কোথায় দাঁড়িয়ে কোথায়, তাই না? তো সেইটা জায়গা আলাদা, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা বক্তব্যকে কিভাবে, এবং এত বড় একটা গান স্টোরিটা কখনো মনে হলো যে কখনো এটা বোরিং মনে হচ্ছে?
0: একেবারে অন্যরকম একটা। নমস্কার, কে আছেন সঙ্গে? 9:40 হয়ে গেল তো, তাড়াহুড়ো করছি। কেউ রয়েছেন সঙ্গে টেলিফোনে? নমস্কার নমস্কার,
2: আমি শ্যামনগর থেকে বর্ষা বড়ুয়া বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আমি ওই এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন গানটা হবে?
0: আচ্ছা দেখা যাক, দেখা যাক, আজকে একেবারে একটা অন্য জায়গা, অন্য পথে আমরা যাত্রা করেছি, তো ফলে আজকের দিনটা একটু তোলা থাক, পরের দিন যখন প্রসূন আসবে তখন ডেফিনেটলি এই গানটা হবে, কেমন? আচ্ছা সুখেন্দু ঘোষ, গুরুপল্লী, চলো একটু শান্তিনিকেতনে ঘুরে আসি, চলো প্রসূন
1: বলছেন,
0: চলো। হ্যাঁ
1: উনি বলছেন?
0: হ্যাঁ না আমি বলছি তোমাকে, কারণ উনি শান্তিনিকেতনে রয়েছেন। আজ সকালে উঠেই ভাবি লিখবো আজ খুব, হঠাৎ দেখি কাজের ঢেউ তাতেই দিলাম ডুব, সোনা রোদ নীল আকাশ শরতের মিষ্টি ডাক, সব পাখিরা মুক্ত শুধুই মনটা বন্দি থাক, তোমরা বলো মন পাখি আমি বলি প্রজাপতি, হাজার রঙের বস্ত্র গায়ে উঠছে সুন্দর অতি, এক ফুল থেকে অন্যত্র ভীষণ চঞ্চল কেন, আমার মন ঠিক তেমনই স্থির হয় না যেন, নিজের রঙে গর্ব খুব অন্যেরে দেয় না বর্ণ, প্রিয় সাথী সুরমহল শুধু রাঙায় সকল কর্ণ, আমার মন নিয়েই গেল দিল না হয়তো তেমন, ভাসে সুখে প্রজাপতি মন ভাসে তুলা যেমন, কাব্য রচনা অনেক হলো, কাব্য রচনা অনেক হলো, সব কাব্যই ফিকে, শিল্পীর গান সংযুক্তার কথা ছড়াক দিকে দিকে, ভালো থেকে ভালো রেখে সরিয়ে বিবাদ সবে, আনন্দ খুশিতে ভরে যাক ভরে উঠুক কলরবে। চমৎকার, কি সুন্দর করে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। মানে শান্তিনিকেতনে থাকলে না এরকম অনেক কিছুই, মানে ওইখানকার মাটি জল নদী সব কিছুতেই আসলে ছন্দ আছে সুর আছে, সেই কারণেই এত সুন্দর সুন্দর লেখা হয়। শ্যামল আচার্য আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, সীমা দাস জয়েন করেছেন, আচ্ছা শঙ্করচন্দ্র দে, রুমা সোম, অনির্বাণ গাঙ্গুলি, আমার পছন্দের গানের কথা, হ্যাঁ আমার পছন্দ সব গানগুলোই, সুমনা চক্রবর্তী দেখছেন, আহা নচিকেতার গান, নীলাঞ্জনা, আচ্ছা অপূর্ব, আর কে কী লিখেছেন, প্রচুর প্রচুর কমেন্ট করেছেন একজনই, ফলে আমি বারবার করে তো তার নামটা বলতে পাচ্ছি না, ব্যাস আপাতত আর কোনো মেসেজ আমার হাতে নেই, কমেন্টও হাতে নেই, চলো আমরা পরপর চটপট গান শুনে ফেলি, খুব খুব সময়ে সংক্ষিপ্ত,
1: সময় সংক্ষিপ্ত, আমার খুব ইচ্ছে এবার একটা নিজের গান শোনাই, বুঝলে?
0: শোনাও,
1: কারণ এইটাও আমার একটা ভীষণ প্রিয় জায়গা, নিজে গানে সুর করছি জানো, কিছু কিছু ক্ষেত্রে কথা লিখতে পাচ্ছি, আসছে সেগুলো আস্তে আস্তে, সেরকমই একটা গান,
0: রাস্তা তো দেখিয়েছেন এরাই,
1: এক্স্যাক্টলি সেইখান থেকে, কিন্তু সেই কলেজ থেকে শুরু হয়েছে,
0: এটা কি গুরুদক্ষিণা?
1: দারুণ বললে তুমি, এটা গুরুদক্ষিণা হতেই পারে নিশ্চয়ই,
0: চলো
1: দেখো, খুব মজার, খুব মিষ্টি এই গানের কথা লিখেছেন উৎপল দাস,
0: আমাদের
1: উৎপল দা লিখেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মিষ্টি গান, শোনো দেখো, এফ না গো, এফ তো, হ্যাঁ, ঘুম ঘুম বসন্ত

0: জানো এখানে একটা কথা বলি, এই গানটা কিন্তু যখন আমরা স্টুডিওতে রেকর্ডিং করি তো রিদিম ডিজাইন কিন্তু প্রসেনজিৎই করেছিল, ও ভুলে গেছে কিনা আমি জানি না, নিশ্চয়ই ভুলে গেছে।
1: জিম জিম গান বেশ একটা মানে
0: আসলে বলে
1: একটা খুব সুন্দর সুন্দর একদম। শিল্পী সাংবাদিক প্রোফাইল থেকে লিখেছেন সোমনাথ খাঁ এবং ওঙ্কার নাথ। আচ্ছা, মান্নাদের গাওয়া কোনো গান নিশ্চয়ই অন্যদিন একটা হবেই, আপনি তো সঙ্গে থাকেনি, নিশ্চয়ই শুনতে পাবেন আকাশবাণী কলকাতা পেজে। বরুণ মণ্ডল, অঞ্জন কুণ্ডু সবাইকে শুভ সকাল জানিয়েছেন। চটপট করে একটুখানি পুরোপুরি না পড়লেও আমি নামগুলো পড়ে ফেলি। অপূর্ব লিখেছেন পার্থিব মোদক তালপুর হুগলি থেকে। আচ্ছা, সুপার সুপার দিদি, দারুণ লাগছে। আশিস কুমার ভারতী বলছি দীঘা থেকে। আরে বাপরে, এই সমস্ত জায়গার কথা বললেই না আমাদের মনটা উড়ু উড়ু হয়ে যায়। সকাল থেকে অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে, আমি মুগ্ধ দিদি ভাই, সবাই খুব ভালো থাকবেন। রমা রায়, দাসনগর হাওড়া পাঁচ থেকে। আচ্ছা, আর কে লিখেছেন, নির্ঝর বিরাটি থেকে, দারুণ অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, কেউ একজন ছবি পাঠিয়েছেন, আমি ছবিটা খুলতে পারছি না, আপনাদের সবসময় বলি মনের কথাটা একেবারে মন খুলে হরফে লিখুন, তাহলে খুব ভালো হয় আর কি, তাহলে আমাদের পড়তেও সুবিধে হয়। বেশ, আর আপাতত আজকাল কি আমার কমেন্টস ভিড়ে হারিয়ে যাচ্ছে? বাবুনি বাচ্চু ব্যানার্জি, এ মা, নিজের নামটুকু শোনার ইচ্ছে করাটা অন্যায় নয় তো? কিন্তু সত্যি সত্যি এত এত ওপরে চলে যায় না, মানে স্ক্রোল করতে করতে এদিক ওদিক হারিয়ে যায় মেসেজগুলো। কিন্তু এই যে আপনি এখানে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, তাহলে আমার হাতে একদম চটপট করে চলে এসেছে। বাবুনি বাচ্চু ব্যানার্জি, আপনাকে আমি কি করে ভুলতে পারি, আপনার মেসেজ তো প্রত্যেক দিনই চাই চাই চাই। চলো, আর একেবারে সময় নেই আমাদের হাতে, 10 মিনিট আছে। প্রসূন, কিভাবে কি প্ল্যান করবে এই 10 মিনিটটা ভেবে নাও, দুটো গান তো হবেই।
0: এটাই ভাবছিলাম, আর তুমি যখন কথা বলছিলে সেই সময় আমরা সব ইশারা করছিলাম যে 10 মিনিটটাকে
1: কিভাবে কাজে লাগানো যায়,
0: 10 লক্ষ শক্তি দিয়ে আমাদের নামতে হবে।
1: চলো চলো আমরা গান শুনি,
0: পঙ্কজ দাস দির একটা গান।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: অন্য জায়গায় যাই, ঠিক আছে,
1: একবারে।
0: কিন্তু সেই সাবজেক্টটা একই, সেই ভালোবাসা, ওখানে ঢুকে পড়লে
1: ভালোবাসা ছাড়া আর
0: কিছু নেই, ভালোবাসা ছাড়া আর আছে কি, সেই গানের কথা। দাও দেখি, বি ফ্ল্যাট দাও, তাই তো, বিদ্যুতের বাজনাটা হলেই না অটোমেটিক্যালি মুডটা কিরকম।

0: ওহো, কি সময় আমরা কাটালাম আজ, তাই না? আপনারা নিশ্চয়ই সবাই একমত হবেন। সকলকে অনেক ধন্যবাদ, আপনারা যারা এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন। প্রসূনকে ধন্যবাদ, ধন্যবাদ জানাবো দেবদূতদা, তাপসদা এবং প্রসেনজিৎকে। অসম্ভব সুন্দর সঙ্গত, অসম্ভব সুন্দর, মানে এই ছাড়া এই গান হয় না। আর সৌরভ অবশ্যই আমাদের সঙ্গে সব সময় থাকে, না হলে সত্যি সত্যি আমরা কোথায় যাব আমি জানি না। খড়কুটোর মতন আমি আঁকড়ে থাকি ওকে, মাঝে মাঝেই বলবে পালাই পালাই, কিন্তু আমি ধরে রাখি ওকে। যাই হোক, থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ জানাবো আমাদের কন্ট্রোল রুমের সমস্ত মানুষগুলো যারা সকাল থেকে আমাদের সঙ্গে থাকেন আর আমাদেরকে সবটা সুন্দর করে সুরেলা করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করেন। অবশ্যই পায়েল ম্যাম এবং আমাদের শুভায়ন স্যার বা বল, তার কথা তো বলতেই হবে। আর আর আর একটা মেসেজ পড়ি, তারপরে লাস্ট কমেন্ট, তারপরে তুমি তোমার শেষ গান, তিন মিনিট আছে। সুপ্রভাত সংযুক্তা দি এবং সবাইকে, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। প্রসূনবাবুকে আমি প্রথম দেখেছিলাম একটি টিভি চ্যানেলে গানের অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায়, যতদূর মনে পড়ে সেই অনুষ্ঠানটিও রবিবারই হতো। বাপ্পা অশোকনগর থেকে লিখেছে, ভাগ্যিস কন্টিনিউ করেনি, তাহলে আমার যে কি হতো, মানে আমাদের মতো অনেকের যে কি হতো জানি না। চলো আমরা যেতে যেতে কোন গান শুনবো, আড়াই মিনিট আছে আমাদের হাতে।
1: যে গানটা সবাই শুরু থেকে বলে যাচ্ছে সেই গানটা, রচিতাকে দিয়ে শুরু করেছি, রচিতাকে দিয়ে শেষ করি,
0: একেবারেই একেবারেই
1: প্রথম প্রেম আমার নিলাম।
0: চলো সেই প্রেমের গান শুনতে শুনতে আজকের মতো টাটা বলবো সবাইকে।
1: লাল ফিতে সাদা মোজা, লাল ফিতে সাদা মোজা, স্কুলের ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট, পড়া ফেলে এক ছুট, ছুটে রাস্তার মোড়ে দেখে

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। ব্রিক্স শিখর সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 আজ শেষ হয়েছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। মার্কিন ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ আলেকজান্ডার জাভরেভ বেন শেলটনের বিরুদ্ধে খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। এই অধিবেশনে সেগুলি চিহ্নিত করে তাৎক্ষণিক পদক্ষেপের ওপর জোর দেন তিনি। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তুলতে ঐকমত্য পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগগুলিও বিশেষ গুরুত্ব পাবে, তার জন্য বিশেষ পোর্টাল প্রতিষ্ঠারও প্রস্তাব দেওয়া হয়েছে।
1: মহামারিয়া, ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দেখায়া হয় কি আজকে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নাহি রহতা। ইসলিয়ে হামনে ব্রিক্স সমূহ মে রিজিলিয়েন্স বড়ানে পর বিশেষ বল দিয়া হয়। চুনৌতিও কো সময় রতে পহচাননা

0: और तुरंत कार्रवाई करना भी उतना ही आवश्यक है।
1: প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শহরের মধ্যে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিক্স আরবান মোবিলিটি হাব স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। এর ফলে আগামী দিনে এক দক্ষ পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। গ্লোবাল সাউথের প্রয়োজন মেটাতে কার্যকর ও সহজলভ্য পদ্ধতিগুলিও আগামী দিনে গ্রহণ করতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি বদ্ধপরিকর।
0: আরবান মোবিলিটি হাব কি স্থাপনা কি গই হ্যায় ভারতীয় সভ্যতা মে প্রকৃতি কো মা কা দর্জা দিয়া গয়া হ্যায়। सदियों से हमारी मान्यता रही है कि विकास और पर्यावरण एक दूसरे के विकल्प नहीं पूरक है। ब्रिक्स में भी हमने मानव विकास और पर्यावरण के बीच संतुलन पर बल दिया है। यही सस्टेनेबिलिटी का आधार है। यह भावी पीढ़ियों के प्रति हमारा दायित्व भी है। इस दिशा में हमने कई पहलुओं पर प्रगति की है।
1: প্রধানমন্ত্রী তার বক্তব্যে ব্রিক্স লজিস্টিক সাপ্লাই চেইন সহযোগিতা কাঠামো আরও নির্ভরযোগ্য করে তোলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এর ফলে উদ্ভাবনের ক্ষেত্রে একে অপরের সঙ্গে ব্রিক্স দেশগুলির সম্পর্ক যুক্ত হতে পারবে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে স্টার্ট আপ ইনোভেশন ফান্ড গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, ডিজিটাল কৃষি বিষয়ক ব্রিক্স কার্যক্রম কৃষকদের সামনে নতুন সুযোগ এনে দেবে। এ প্রসঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গও আনেন। স্বচ্ছ ও স্বাভাবিক পরিবেশ এবং কাজে পরিচ্ছন্নতা আসলে সামগ্রিকভাবে দেশের পরিকাঠামোগত উন্নতি সম্ভব।
0: स्मार्ट ग्रिड्स और एनर्जी स्टोरेज के लिए हमने ब्रिक्स डिजिटल सेंटर ऑफ एक्सलेंस बनाया है। यह हमारे क्लीन एनर्जी सिस्टम्स को अधिक रिलायबल, एफिशिएंट और एक्सेसिबल बनाने में मदद करेगा। एग्रो इकोलॉजी और रीजनरेटिव एग्रीकल्चर के सेंटर्स ऑफ एक्सलेंस पारंपरिक ज्ञान को मॉडर्न साइंस से जोड़ेंगे।
1: এর আগে প্রধানমন্ত্রী ব্রিক্স অংশীদার দেশগুলির নেতাদের স্বাগত জানান। এদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং, সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। নেতাদের সঙ্গে যৌথ ছবি তোলার পর তারা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব বিষয়ক অধিবেশনে অংশ নেন। উল্লেখ্য, ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত, উদ্ভাবনী, সহযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সময় ব্রিক্স দেশগুলির গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রিয়াসুস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রতি অঙ্গীকার, স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা এবং অতিমারী মোকাবিলায় স্বাস্থ্য সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ের উপর আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেন। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। মন্ত্রী লালবাগিচা রাজা প্রতিমাও দর্শন করবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার আহ্বান জানানোর মধ্যে দিয়ে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 শেষ হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে শুষ্কভূমি বিষয়ক দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে শুষ্কভূমিকে কৃষি জমিতে পরিণত করার জন্য একটি অভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং সংগঠিত উদ্যোগের মাধ্যমে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা হবে। সম্মেলনে গ্লোবাল সাউথ জুড়ে সহযোগিতা, জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে শুষ্কভূমিকে আবাদযোগ্য কৃষিতে রূপান্তরিত করার একটি অভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সচিব এবং আইসিএআর মহানির্দেশক ডক্টর এম এল জাট শুষ্ক অঞ্চলের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার জন্য জোরালো তথ্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। মন্ত্রক থেকে আরও জানানো হয়েছে, এবারের কংগ্রেসে বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবে পরিণত করে গ্লোবাল সাউথের কৃষি ব্যবস্থাকে আরও জোরদার করা হবে, যার উদ্দেশ্য হল স্থিতিশীল শুষ্কভূমি কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা। বিপ্লবী যতীন দাসের 98তম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। দেশকে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করতে বিপ্লবী যতীন দাস ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। লাহোর ষড়যন্ত্র মামলায় 1929 সালের 14ই জুন গ্রেপ্তার করা হয় বিপ্লবী যতীন দাসকে। জেলবন্দীদের সঙ্গে দুর্ব্যবহার, অন্যায় আচরণের প্রতিবাদে যতীন দাস লাহোর জেলে অনশন শুরু করেন। দীর্ঘ 63 দিন অনশনের পর 24 বছর বয়সে লাহোর জেলে 13ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বিপ্লবী যতীন দাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র

0: রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের আত্মবলিদান দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। কলকাতা পুরসভার উদ্যোগে আজ কেওড়াতলা মহাশাসনে আয়োজিত অনুষ্ঠানে যতীন দাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সহ পুরসভার আধিকারিক ও বিশিষ্টজনেরা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ কলকাতা মেট্রোর ব্লু লাইনে গীতাঞ্জলি ও কবি নজরুল মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক রয়েছে, ফলে সন্ধে 6:30 পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে না। তবে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। বীরভূমের তারাপীঠ মন্দিরে শুরু হচ্ছে সংস্কারের কাজ। আগামীকাল রাত 10টার পর মা তারার বিগ্রহকে গর্ভগৃহ থেকে মন্দির চত্বরের মধ্যেই শিব মন্দিরে নিয়ে যাওয়া হবে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। সংস্কার পর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রায় এক মাস সেখানেই থাকবেন দেবী, তবে পুজো বা দর্শন বন্ধ হবে না বলে জানা গেছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপর তৈরি নিম্নচাপ এলাকাটি এখন দক্ষিণ ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুও। এর ফলে দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত এবং এরপর 16 থেকে 18 তারিখের মধ্যে রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে তারা ফাইনালে ওঠে। শ্রীলঙ্কাও গ্রুপের 3টি ম্যাচেই জয় পেয়েছে। টেনিসে ইউএস ওপেনে 2026 পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে মুখোমুখি হবেন আমেরিকার বেন শেলটন এবং জার্মানির শীর্ষ বাছাই আলেকজান্ডার জাভরেভ। ভারতীয় সময় রাত 11:30 এই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা। পুরুষদের ক্রিকেটে আজ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারি জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্বব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। ব্রিক্স স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। 3 দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि आपदाओं और बाधाओं ने यह साबित किया है कि आज की परस्पर जुड़ी दुनिया में कोई भी संकट किसी एक क्षेत्र तक सीमित नहीं रहता। ब्रिक्स शिखर सम्मेलन के आज दूसरे और अंतिम दिन भागीदार देशों के मुख्य सत्र में श्री मोदी ने ये बात कही।
2: इन्फेक्शियस डिजीज के प्रिवेंशन और रिस्पॉन्स के लिए ब्रिक्स इंटीग्रेटेड अर्ली वार्निंग सिस्टम पर सहमति बनी है। डिजास्टर मैनेजमेंट के लिए अर्ली वार्निंग डेटा इंटीग्रेशन गाइडलाइन तैयार की गई है। महामारियां, क्लाइमेट डिजास्टर्स और सप्लाई चेन डिस्ट्रप्शन ने दिखाया है कि आज के इंटरकनेक्टेड वर्ल्ड में कोई भी संकट एक क्षेत्र तक सीमित नहीं रहता।
1: श्री मोदी ने बताया कि संक्रामक बीमारियों की रोकथाम और उनसे निपटने के लिए ब्रिक्स एकीकृत पूर्व चेतावनी प्रणाली पर आम सहमति बन गई है। आपदा प्रबंधन के लिए भी पूर्व चेतावनी डेटा एकीकरण दिशा निर्देश तैयार कर लिए गए हैं। प्रधानमंत्री ने कहा कि शहरों के बीच बेहतर तौर तरीकों को साझा करने की सुविधा के लिए ब्रिक्स अर्बन मोबिलिटी हब का गठन किया गया है।
2: अर्बन मोबिलिटी हब की स्थापना की गई है। भारतीय सभ्यता में प्रकृति को माँ का दर्जा दिया गया है। सदियों से हमारी मान्यता रही है कि विकास और पर्यावरण एक दूसरे के विकल्प नहीं पूरक है। ब्रिक्स में भी हमने मानव विकास और पर्यावरण के बीच संतुलन पर बल दिया है। यही सस्टेनेबिलिटी का आधार है। यह भावी पीढ़ियों के प्रति हमारा दायित्व भी है। इस दिशा में हमने कई पहलुओं पर प्रगति की है।
1: श्री मोदी ने बताया कि स्मार्ट ग्रिड और ऊर्जा भंडारण के लिए ब्रिक्स डिजिटल सेंटर ऑफ एक्सलेंस की स्थापना की गई है।
2: स्मार्ट ग्रिड्स और एनर्जी स्टोरेज के लिए हमने ब्रिक्स डिजिटल सेंटर ऑफ एक्सलेंस बनाया है। यह हमारे क्लीन एनर्जी सिस्टम्स को अधिक रिलायबल, एफिशिएंट और एक्सेसिबल बनाने में मदद करेगा। एग्रो इकोलॉजी और रीजनरेटिव एग्रीकल्चर के सेंटर्स ऑफ एक्सलेंस पारंपरिक ज्ञान को मॉडर्न साइंस से जोड़ेंगे।
1: सत्र के समापन के

পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শুরু করে দিলাম তোমায় গান শোনাবো। আজ 100.1 FM গোল্ডের এ প্রান্তে রয়েছি আমি প্রযুক্তি,
1: আর আছি আমি দোলন আপনাদের সঙ্গে। আজ এই পর্বে আপনাদের অনুরোধের গান নিয়ে আমরা প্রথম গান শুনলাম কার অনুরোধে, সেটা
0: আমরা কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে এই গান শুনলাম। এই গান শোনার অনুরোধ জানিয়েছেন সুনীত ও সোনালী সেনগুপ্ত হিন্দুস্তান পার্ক কলকাতা থেকে।
1: একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান আকাশবাণীর শতবর্ষ উপলক্ষে। ঘোষণাটি শেষ হলো,
0: আমরা চলে যাই পরের অনুরোধের গানে। এরপর গান শোনার অনুরোধ জানিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। শুনতে চেয়েছেন রজনীকান্ত সেন, মাফ করবেন, রজনীকান্ত সেনের কথা এবং সুরে আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তবে গানটি তিনি শুনতে চেয়েছেন শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এবং এই মুহূর্তে শিল্পীর কণ্ঠে তো আমাদের কাছে গানটি নেই, আমরা
1: মিতা হকের গাওয়া ভার্সনটি শোনাচ্ছি। মানে মিতা হকের এই ভার্সনটা কিন্তু ভীষণ, মানে কি বলবো, এটাও এক মানে অন্য ধরনের সুন্দর। মিতা হক শুনবো আমরা সকলে বন্ধুর অনুরোধে।

আমরা শুনছিলাম রজনীকান্তের গান মিতা হকের কণ্ঠে। চলে যাব এরপর একটি ছবির গানে, 1984 সালের ছবি পূজারিণী। পূজারিণী থেকে হৈমন্তী শুক্লার কণ্ঠে এবারের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে। শুনতে চেয়েছেন বিপ্রন্নপাড়া হাওড়া থেকে রাহুল সুরাই ও শর্মিলা সুরাই, সঙ্গে রয়েছেন রাজকুমার সুরাই।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম আশা ভোঁসলের কণ্ঠে গান, এবং আশা ভোঁসলের কণ্ঠে অমানুষ ছবির গান আমরা শুনলাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্রের সুরে। এই গানের অনুরোধ জানিয়েছেন অসীমা সেন, নাকতলা, কলকাতা 47 থেকে।
1: চলে যাব পরের গানে, মান্নাদের কণ্ঠে সে আমার ছোট বোন। শুনতে চেয়েছেন রাজীব খাঁ, অসীমা খাঁ, অনিক খাঁ, পাটদোহা শ্যামপুর বাঁকুড়া থেকে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুপর্ণকান্তি ঘোষের সুর।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: কুঞ্জপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে তাপস ভূঁইয়ার অনুরোধে আমরা শুনছিলাম 69 সালের এই গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। চলে যাবো এর পরের গানে।
1: পরের গান কবির সুমনের কণ্ঠে। এই গান শুনতে চেয়েছেন মালদা থেকে রামপাল। সুমন চট্টোপাধ্যায়ের কথায় সুরে এই গান আপনাদের সকলের জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সপ্তপদী ছবির গান আমরা শুনছিলাম, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায় সুরে এই গান শোনার অনুরোধ জানিয়েছিলেন হীরামণি বর্মা, পরশমণি বর্মা, পুষ্পেন্দ্র মণি বর্মা, নখেলাল বর্মা, ছত্তিশগড় ভাটাপাড়া থেকে।
1: অনেক দূরের বন্ধুরা, আমাদের ভালো লাগে এত দূর থেকে অনুরোধ এলে। 1961 সালের ছবি, সে সময়ের গান। চলে যাব পরের গানে। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পৃথিবী আমাদের চায় শুনতে চেয়েছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা 70 থেকে। মোহিনী চৌধুরীর কথা কমল দাশগুপ্তের সুরে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অসাধারণ গানখানি শুনছিলাম, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং নচিকেতা ঘোষের সুরে গানখানি শুনতে চেয়েছিলেন অনুশ্রী মিশ্র, অঞ্জলি মিশ্র ও বিপ্লব মিশ্র কাঠজুড়িডাঙ্গা বাঁকুড়া থেকে।
1: ঘড়ি বলছে সময় কিন্তু একেবারে শেষের মুখে, আমরা চলে যাব সম্ভবত, হ্যাঁ এটাই আজকে শেষ গান হবে আমাদের, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়েছেন এই গান এয়ারপোর্ট গেট দমদম থেকে, পবিত্র সাহা, সীমা সাহা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান, 1988, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুরে।
0: আমরা ফিরে আসবো 2:30 মিনিটে দোলনার প্রযুক্তি সুরেলা সফর নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড
3: শুনছেন। ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে।
4: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে,
5: আজ জুটিতে দুটিতে এমন দুই মানুষকে নিয়ে আমরা কথা বলবো যাদের একজনের কালো শার্ট পরা রীতিমতো কোর্টের নির্দেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তার কারণ, তিনি পরলে কালো শার্ট, মেয়েরা হয়ে যেতেন ফ্ল্যাট। আরেকজন, যিনি প্রোডিউসার, অর্ধেক টাকা দিয়েছেন বলে তিনি অর্ধেক গোঁপ কামিয়েই চলে এলেন। এই রকম দুই খ্যাপা পাগল মানুষকে নিয়ে আজকে জুটিতে দুটিতে। আপনারা বুঝে গেছেন কার কথা বলতে চাইছি আমরা, তবে গানে গানে একটু ইশারা রেখে যাই।

0: আর নিশ্চয়ই আপনাদের বলে দিতে হচ্ছে না কোন জুটি নিয়ে আমরা আজ কথা বলতে চলেছি।
1: একেবারেই তাই, এবং মানে প্রথম গানটা ভীষণ কী বলবো মিনিংফুল, কারণ এই যে জুটি, এই জুটির ক্ষেত্রে শুধু মানে পল ভর কে লিয়ে কেন, মানে সারা জীবন দিয়ে এই জুটিকে ভালোবাসা যায়। কারণ যে অবিস্মরণীয় সিকোয়েন্সগুলো গান এবং অভিনয় মিলিত যে প্রেজেন্টেশন আমরা পেয়েছি প্রায় 2-3 দশক ব্যাপী, মানে সেগুলো তো কি বলবো আমাদের কাছে সেগুলো না চিরন্তন হয়ে থেকে গেছে। ধরো 90s বা তার পরের ছবি, তার গান যত না মানুষ মনে রেখেছেন, আমার মনে হয় এই গানগুলো তো আইকনিক হয়ে যাওয়া গান, এগুলো কিন্তু অনেক বেশি তাদের মনে থেকে গেছে। আজকে আমরা দেবানন্দ কিশোর কুমার জুটি নিয়ে কথা বলবো, এবং দেবানন্দ কিশোর কুমার নিয়ে কথা বলতে গিয়ে বারবার যেটা আসবে যে কিশোর কুমারের কণ্ঠ দেবানন্দ কীভাবে রিপ্রেজেন্ট করছেন, মানে দেবানন্দ কীভাবে প্রেজেন্ট করছেন, আর কিশোর কুমার কীভাবে অভিনেতা দেবানন্দকে

0: রিপ্রেজেন্ট করছেন তার গায়কীর মধ্যে দিয়ে। দেবানন্দ মানেই তো আমরা জানি একটা মানে কি বলবো, ভীষণ প্লেফুল একটা ব্যাপার, ভীষণ উচ্ছল, ভীষণ মানে সপ্রতিভ একটা ব্যাপার। এবং তার অভিনয়ের মধ্যেও কিন্তু মানে একটা একটা কি বলবো, মানে সিরিয়াস, মানে খুব যে সিরিয়াস কোচের প্রেমিক তেমনটা কিন্তু নন। দিলীপ কুমারকে আমরা যেরকম নায়ক হিসেবে পেয়েছি, বা ধরো সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, এদের মধ্যে না একটা অসম্ভব একটা সিরিয়াস জায়গা আছে, কিন্তু দেবানন্দের মধ্যে মানে ওই যে এভারগ্রিন শব্দটা তো একেবারে খুব সুপ্রযুক্ত তার ক্ষেত্রে, যে তার মধ্যে ওই সবুজ সতেজ একটা ব্যাপার সবসময় রয়েছে, চনমনে একটা ভাব। কিশোর কুমার কিন্তু সেই যে মানে অবয়ব, সেই যে একটা প্লেফুল ব্যাপার সবসময়, একটা ভীষণ জোভিয়াল একটা কি বলবো একটা অস্তিত্ব কিশোর কুমারের কণ্ঠে, সেই দেবানন্দকে আমরা পেয়েছি।
1: ঠিক তাই। আর প্রথম যে গান দেবানন্দের লিপে কিশোর কুমার গাইলেন সেই গান শোনাই, যদিও তারপরে দেখা গেছে বেশ কিছু সময় দেবানন্দের কণ্ঠ হিসেবে আমরা মোহাম্মদ রফিকে পেয়েছি, পরের দিকে আবার ঘুরে এসেছেন কিশোর কুমার, কিন্তু প্রথম যে গান 1948, তাই তো,
0: একদমই
1: জিদ্দি ছবির এই গান এই মুহূর্তে।

0: किसको थी साहिल की तमन्ना, किसको थी अब ऐसी शिकस्ता कश्ती पर, साहिल की तमन्ना कौन करे साहिल की तमन्ना कौन करे मरने की दुआएं क्यों मांगूं।
1: এই ছবিটি অশোক কুমার প্রযোজনা করেছিলেন এবং সেই সময় কিশোর কুমার প্রায় গায়ক হিসেবে তো ততটা প্রতিষ্ঠিত সেই সময় ছিলেন না, অভিনেতা হিসেবেই তিনি আসতে চেয়েছিলেন দাদামুনির পথ নির্দেশে বলা যেতে পারে। এবং দেখো, একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই সময় কিশোর কুমারের উপরে কেএল সাইগালের কতটা প্রভাব,
2: একদমই গান শুনলেই বোঝা যায়।
1: হ্যাঁ, এবং এই গান বা এই ছবি বলা যেতে পারে কিশোর কুমার এবং দেবানন্দকে সব কাছাকাছি এনে দিল। এবং এই এই কথা কিন্তু দেবানন্দ তার যে আত্মজীবনী রোমান্সিং উইথ লাইফ সেখানেও কিন্তু তিনি বলেছেন। এবং এই সময়টায় থেকেই যেহেতু কিশোর কুমার আর কারো লিপে, তখন কিশোর কুমার নিজের গান নিজেই গাইতেন, নিজে অভিনয় করছেন, নিজে গান গাইছেন, সেই সময় দেবানন্দ ছাড়া কিন্তু আর

0: লিপে তখনও গান করেন করছেন না, এবং এটা খুব প্রাউডলি দেবানন্দ বলছেন তার আত্মজীবনীতে।
1: আসলে অশোক কুমার যখন জিদ্দির কাজ মানে শুরু হবে, উনি দেখতেন যে স্টুডিওর আশপাশে একটা রোগা পাতলা ছেলে কিন্তু বেশ প্রমিসিং চোখ মুখ ঘুরে বেড়ায়। তো অশোক কুমারই একদিন তাকে ডেকে বললেন যে কাজ করার কথা। তো সেখানে তার মানে প্রোডাকশনের অন্যান্য সিনিয়র লোকেরা তারা কিন্তু বেশ রীতিমতো মানে ব্যাপারটাতে একটু ভুরুকুঁচকে ছিলেন বা একদম উড়িয়েই দিয়েছিলেন যে কী দাদামণি মানে কাকে ডাকছে, এদেরকে নিয়ে কী হবে, ছবি হবে কখনো। কিন্তু তারপরে সেই জিদ্দি, এবং আমরা আজকে যে জুটিকে নিয়ে কথা বলছি তাদের কথা বলতে গেলে বলতে হয় এই যে যে গানটা আমরা শুনলাম দুটো, এই গানটাতে মানে কিশোর কুমার তো সে সময় অসম্ভব, যাকে বলে কিশোর কুমারের দুষ্টুমি সর্বজনবিদিত, মানে তিনি খুব পরিণত বয়সও, প্রত্যেকটি সিঙ্গার তাদের সঙ্গে কিশোর কুমারের এক্সপিরিয়েন্স বলতে বলে তারা দুষ্টুমির কথা বলেন। তো এখানেও দুষ্ট কিশোর তার একদম কম বয়সে কিন্তু আরও দুষ্ট ছিলেন। তো এই যে সিকোয়েন্সটা যে গানটা আমরা শুনলাম, এটা ভীষণ একটা স্যাড সিকোয়েন্স, এবং দেবানন্দ তখন একেবারেই দেখলে মনে হবে একদম ফ্যাটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া ছেলে। দেবানন্দ সেই মানে একটা মানে অসম্ভব একটা একাকিত্বের মুহূর্ত, এবং যদিও ছবিটা খুব 48 সাল তো অস্পষ্ট হয়ে গেছে, কিন্তু দেবানন্দ যে এক্সপ্রেশন দিচ্ছেন বা যে হিরো তার সারাটা জীবন এভারগ্রিন বলে পরিচিত হলেন, তার মানে ওই যে সপ্রতিভতা, তার যে অসম্ভব একটা ছটফটে ব্যাপার, এইটা দিয়েই যিনি চিহ্নিত হলেন, তিনি কিন্তু তার প্রথম ছবিতে এরকম একটা অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত একটা মানে কি বলবো, একটা পেন্সিভ একটা সিন তিনি করছেন, এবং সেখানে কণ্ঠ কিশোর কুমারের মানে দুজনেরই, একজন তো মানে এভারগ্রিন হিসেবে চিহ্নিতই হলেন এবং একজন তার দুষ্টুমির জন্য সর্বজনবিদিত,
0: একদম।
1: কিন্তু একদম তাদের শুরুটা হলো একদম উল্টো ধারার একটা সং সিকোয়েন্স দিয়ে। জিদ্দির আরেকটা গানও আছে, আমরা একটু শুনি বরং সেই গানটা।

0: আমরা জিদ্দির গান শুনছিলাম, এরপরে যে ছবির কথা বলবো সেই ছবির গান, মানে সেই ছবির গানে যাওয়ার আগে একটা হলিউড ছবির কথা বলি, স্টার্টেড উইথ ইভ। এই ছবিটা বেশ সাড়া ফেলেছিল সে সময়। তো 40-এর দশকের শেষ, 50-এর দশক মানেই তো হচ্ছে বম্বেতে বাঙালিদের একদম রমরমা। তো অশোক কুমার এবং ফণী মজুমদার দুজনে মিলে প্ল্যান করলেন এই স্টার্টেড উইথ ইভ ছবিটার একটা ইন্ডিয়ান অ্যাডাপশন হলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, তামাশা ছবি তৈরি হলো। ফণী মজুমদার তাতে পরিচালনা করলেন এবং অশোক কুমারের প্রোডাকশন। কেন এই ছবিটার কথা বলছি, কারণ এই ছবিটা হচ্ছে কিশোর কুমার দেবানন্দ জুটির একটা অন্যতম ছবি, কারণ বাকি সমস্ত ছবিতেই কিশোর কুমার দেবানন্দের লিপে গান গেয়েছেন, আর এই ছবিতে মান্না দে ছিলেন যার মিউজিক ডিরেক্টর, কিশোর কুমার দেবানন্দ একদম স্ক্রিন শেয়ার করলেন। তো এবং একটা ভীষণ মজার, মানে মীনা কুমারী ছিলেন, বিপিন গুপ্তা ছিলেন, আরও অনেকে ছিলেন এই ছবিটাতে। এবং মানে গানটা ভীষণ মজার, মানে খালি পিলি কাহেকো এরকম একটা গান ছিল, যেখানে দেবানন্দ ঘুম থেকে কিছুতেই উঠছেন না আর কিশোর কুমার এসে তার এই গান টান গিয়ে লাফালাফি করে তার কম্বল সরিয়ে তাকে বিছানার থেকে তুলে সেই জায়গায় নিচে বিছানায় ঢুকে কম্বলের তলায় ঢুকে গেলেন। এই এই এবং মীনা কুমারী আছেন তার সঙ্গে। তো এই ছবিটাতে মানে দেখলে মনে হয় যে কিশোর কুমার এবং দেবানন্দ যদি আরও বেশি একসঙ্গে স্ক্রিনে পাওয়া যেত, না জানি আরও কত মজাদার ছবি আমরা পেতাম। কিন্তু এই ছবিটার গান এই মুহূর্তে আজকে আমরা শোনাতে পারছি না, আমরা বরং তার পরের দিকে ছবি, যে ছবিগুলো একদম আইকনিক হয়ে রয়ে গেছে, তেমনই একটা ছবিতে যাই, যে গানটা শুনলেই মনে হবে এই তো সেই আমাদের কিশোর কুমার দেবানন্দ জুটি।
1: জোশীলা ছবির গান শুনি আমরা, সাহিল লুধিয়ানভির কথা আর ডিবারম্যানের সুর।

আমরা শুনলাম, মানে শুনছি আর কি, দুটো মানে জোশীলা ছবি থেকে দুটো গান আমরা মানে শুনছি এখন, যেটা পরপর শুনছি। এখন ব্যাপারটা হচ্ছে যে যে কারণে এই ছবির দুটো গান ব্যাক টু ব্যাক আমরা বাজালাম, দেবানন্দ এবং হেমা মালিনী, বয়সের দিক থেকে এদের প্রায় 26 বছরের ব্যবধান দুজনে। সেই হেমা মালিনীর সঙ্গে নায়ক হয়েছেন দেবানন্দ। তো এই যে দ্বিতীয় যে গানটা আমরা শুনছি, এই গানটা ছবির প্রথম দিকের গান, বোঝাই যাচ্ছে নায়ক নায়িকার ভীষণ একটা রোমান্টিক মুহূর্তের গান। চা বাগানে তারা তাদের একান্ত মুহূর্ত যাপন করছেন আর গান গাইছেন। এইখানে দেখো, যেটাতে আমরাও চমৎকৃত হলাম একটু আগে, যে গানটাতে দুটো ভিন্ন লয়ের ব্যবহার রয়েছে, এবং এই যে 25-26 বছরের যে একটা গ্যাপ, সেইটাকে পূরণ করার জন্য দেবানন্দ

0: ততটা সচেষ্ট, কিশোর কুমারের কণ্ঠ কিন্তু ঠিক ততটাই, হেমা মালিনীর সঙ্গে। আশা ভোঁসলের তো কণ্ঠের কোনো বয়স নেই, আশা ভোঁসলে যখন চলে গেলেন তখনও তার কণ্ঠ প্রায় একই
1: একই রকম,
0: এবং ওই সময় তো আশা একেবারে মানে যাকে বলে সেই
1: মধ্যগগনে,
0: হ্যাঁ মানে আকাশের তারার মতন ঝিকমিক করে তার কণ্ঠ, তো সেই সেইখানে সেই কণ্ঠকে ম্যাচ করছেন এবং সেই গান। আবার দ্বিতীয় যে গানটা মানে প্রথম যে গানটা আমরা আজকে শুনলাম কিসকা রাস্তা, এটা ছবির শেষে যখন জেলখানায়, তখন এই হেমা, এই যে ছটফট একটা কিশোরী সুলভ যে হেমা আমরা এই গানে পাচ্ছি, তিনি তখন অনেক পরিণত, তিনি তার কানে যখন আসছে তিনি জিজ্ঞেস করছেন যে গানটা কোত্থেকে আসছে, একজন বলছেন যে যে আমাদের এখানে একজন কয়েদি এসেছে, সে খুব ভালো গান গায়, এবং এই গানের দৃশ্যে তুমি যদি দেবানন্দকে দেখো তোমার এক ঝলক, ধরো অনেক দিন পর ছবিটা দেখছো বা কেউ প্রথম দেখছে, তার ঝট করে মনে হবে আরে এই তো রাজেশ খান্নাকে দেখছি, কারণ রাজেশ খান্নার মধ্যে ওই যে একটা স্যাডনেসকে পোর্ট্রে করার তার যে মানে এক্সপার্টাইজ, দেবানন্দ সেটাকে নিজের মধ্যে নিয়েছেন, এবং মানে ছট করে না মনে হবে দুটো সিকোয়েন্স, যেন এই দুটো গানের দুটো সিকোয়েন্স তোমার মনে হবে ভিন্ন ছবির, কারণ ওই সিকোয়েন্সটা সম্পূর্ণ টোন ডাউন, এবং কিশোর কুমারের কণ্ঠ মানে কিসকা রাস্তা দেখে আমরা সবসময় জানি একটা সিরিয়াস গান, একটা অন্যরকম গান। আমরা চলে যাব সংবাদ বিরতিতে, ফিরবো আবার বিরতির পর, সঙ্গে থাকবেন।
1: 3:10 আমরা ফিরবো আপনাদের কাছে, এবং অবশ্যই সুরেলা সফরে তখনও জুটিতে দুটিতে, আর আজ রবিবার জুটিতে দুটিতে অবশ্যই দেবানন্দ এবং কিশোর কুমারের জুটি নিয়ে আমরা কথা বলছি, তাদের সেই অনবদ্য গান আপনাদের কানের কাছে পৌঁছে দিচ্ছি।
0: আমরা আছি এখানে দোলন আর
1: প্রযুক্তি, থাকবো, ফিরে আসছি 3:10 আবারও 100.1 FM গোল্ডে।

আমরা একটা ছোট্ট মিউজিক্যাল গ্যাপ পেরিয়ে আবার ফিরে এলাম আপনাদের সঙ্গে, কথা বলছি এবং বলবো আনইন্টারাপ্টেডলি পুরোটাই কিশোর কুমার এবং দেবানন্দ চটিকে নিয়ে।

0: পেইং গেস্ট, যেখানে যেমন সাদা কালোর মায়া রয়েছে এই ছবিতে, তেমনি শচীন কর্তার সুরের একটা অদ্ভুত নমনীয় অথচ অসম্ভব কারুকাজ সেটাও রয়েছে। কিশোর কুমার সেটাকে তো যাকে বলে কর্তার একান্ত প্রিয় কিশোর, তিনি যেমন কণ্ঠে নিয়েছেন, তেমনি ওই যে দেবানন্দ যেখানে যাকে বলে সেই পূর্বরাগের যে খুনসুটি পর্ব, সেই সেই মানে সিকোয়েন্স আর কিশোর তাতে গাইলেন। অ্যাকচুয়ালি এই ছবির বাকি গানগুলো মানে প্রত্যেক কটাই, ধরো আমরা যদি মানা জানা নেপুকারা সেটা দেখি, তাদের টেনিস খেলা, সাইকেল, মানে ওই একদম প্রথম প্রেমের যে উচ্ছ্বাসটা থাকে সেইটা রয়েছে। আবার একই সঙ্গে যখন নিগাহে মাস্তানা শুনবো সেখানে দেখবো কিন্তু একটা একটা নয় কয়েকটা স্তর পেরিয়েছে, পেরিয়ে সেখানে অনেক মানে কি বলবো প্রেমের ঘনিমা আমরা দেখতে পাবো। তো যাই হোক, এর আগে আমরা গাইডটা শুনেছিলাম, মনে হতে পারে যে গাইড কেন শুনলাম আগে, কারণ গাইড হচ্ছে সেই ছবি যেখানে মোহাম্মদ রফি ছিলেন অনেকগুলো গানে এবং এই একটিমাত্র গানে সেখানে কণ্ঠ দিয়েছিলেন কিশোর, এবং সেই একটি গানই বাজিমাত করে দিয়েছিল। দে ওয়াইদার যে অসম্ভব রোম্যান্টিক সিকোয়েন্সগুলো ওই পাহাড়ের কোলে, সেটা কিন্তু কিশোর কণ্ঠই ফুটিয়ে তুলেছিল।
1: আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে তারপরে আবার ফিরে আসছি জুটিতে দুটিতে।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: তুমি একটু আগে শচীন কর্তার কথা বললে, এবং শচীন কর্তার খুব পছন্দের মানুষ কিশোর কুমার, সেটাও আমরা জানি। দেখো, এমন অনেক গান আছে যে গানগুলো একটা সময়ের পরে কিশোর কুমার দেবানন্দের লিপ থেকে সরে গেলেন এবং মোহাম্মদ রফি এলেন, এবং যখন দেবানন্দকে জিজ্ঞাসা করা হয়েছে যে কিশোর কুমার বা মোহাম্মদ রফির মধ্যে আপনি কাকে বেশি নম্বর দেবেন, তো উনি একদম পরিষ্কার বলে দিয়েছেন, কখনোই এদের দুজনের তুলনা চলে না। যখনই আমি একটুখানি একটু ওই যে যেটা তুমি বললে যে একটা ছটফটে চঞ্চল চরিত্র করেছি, তখন আমার কিশোর কুমারকে প্রয়োজন হয়েছে। আবার যখন একটু ডিপ কোনো ভাবনার গান বা একটা কোনো সিরিয়াস গান, একটা গজল অঙ্গের গান বা একটা কোনো ক্লাসিক্যাল ধাঁচের কোনো গান আমাকে গাইতে হয়েছে, মানে পর্দায় লিপ দিতে হয়েছে, তখন আমাকে অবশ্যই মোহাম্মদ রফিকে ডাকতে হয়েছে। তো একটি গান দেবানন্দের মোটেই ইচ্ছা ছিল না যে এই গানটি কিশোর কুমার গাইবেন, কারণ এই গানের যে ধরন সেটা কোথাও না কোথাও মোহাম্মদ রফির সঙ্গে মেলে। কিন্তু ওই যে শচীন কর্তা, তিনি একদম যাকে বলে জিদ্দি, হ্যাঁ, মানে প্রচণ্ড জিদ্দি মানুষ ছিলেন, এবং তিনি বললেন না, এটা কিশোর গাইবে তো কিশোরই গাইবে। তো সেই গান আমরা শুনি। এই গান গানটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এই গানটা একদম অন্য রকমের গান, কিশোরের ধাঁচের গান।
1: মানে গানটা শুনলে মনে হয় যে এই গানে কিশোরের থেকে আর বেশি জাস্টিস আর কেউ করতে পারতেন না।
0: একদম একদম, হ্যাঁ, মানে গানটা গানের কথা লিখেছেন সাহিল লুধিয়ানভি, এবং অবশ্যই এস ডি বর্মনের সুরে সেই গান ফান্টুস ছবি থেকে।

0: আমরা শুনছিলাম গান, আর এই গান শুনতে শুনতে যেটা মনে হচ্ছে বারবার যে সময়টা বোধহয় বড্ড কম আজকে সবকটা গান শোনার জন্য, সত্যি আজকে সময়টা কম, সে কারণে খুব বেশি সময় আর নষ্ট না করে আমরা এই কাছাকাছি সময়ের আর একটা ছবি তিন দেবিয়ার কথা তো মানে বলতেই হয়, কারণ সেখানে দেবানন্দ আর কিশোর কুমারের আর এক রকমের ইকুয়েশন। আমরা সরাসরি তিন দেবিয়ার গানে চলে যাই, কেমন?
1: বেশ।

0: হ্যাঁ, এরকম ধামাকেদার গান শুনতে শুনতে কিন্তু আমাদের কাছে বেশ একটু আবার একটু মানে ঝলমলে আকাশের পাশাপাশি আবার একটু মেঘলা আকাশের খবর এসেছে। আবহাওয়া দপ্তর সূত্রে আমাদের কাছে একটা বার্তা এসেছে যেখানে বলা হচ্ছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, বৃষ্টির তীব্রতা বাড়তে পারে, ঝোড়ো হাওয়া বয়ে যাবে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায়। এই সমস্ত এলাকার বাসিন্দাদের একটু সাবধানে থাকতে বলা হচ্ছে।
1: আবহাওয়াটা কিন্তু মাঝে মধ্যে বিগড়েও যেতে পারতো আর কি। দেবানন্দ এবং কিশোর কুমারের সম্পর্কটা এমনই ছিল যে তারা একে অপরের গোপন কথাগুলো গোপন করে রাখতেন এবং আবহাওয়াটা বিগড়ে যাওয়ার সম্ভাবনাটা ছিল সেটা যদি সেই খবরগুলো যদি দাদামণির কানে গিয়ে পৌঁছতো। তার কারণ এই যে নদো গ্যারা ছবি যখন শুটিং হচ্ছে সেই সময় দেবানন্দ কল্পনা কার্তিককে লুকিয়ে বিয়ে করলেন এবং সেই খবরটি কানে গিয়ে পৌঁছলো কিশোর কুমারের, কারণ কিশোর কুমারও তখন সেই ছবিতে গান গাইছেন, দুজনের মধ্যে তো একটা বিরাট বন্ধুত্ব ছিল এবং কিশোর কুমারও তখন তার সেই প্রিয় বন্ধুকে চুপি চুপি বললেন যে তিনিও একজনকে চুপি চুপি বিয়ে করেছেন, লুকিয়ে বিয়ে করেছেন, তার নাম রুমা গুহ।

0: তিনিও একজন সঙ্গীত শিল্পী, তাকে তিনি লুকিয়ে বিয়ে করছেন এবং দেবানন্দকে বলে দিলেন যে এই খবর যেন দাদামুনির কানে গিয়ে না পৌঁছয়। দেবানন্দ তো মাঝে মধ্যেই অশোক কুমারের সঙ্গে দেখা হচ্ছে নানাভাবে, নানা অনুষ্ঠানে, নানা জায়গায়, কিন্তু তিনি বলতে পারছেন না, পেট ফুলে যাচ্ছে কিন্তু বলতে পারছেন না। যাই হোক, অনেক পরে যখন দাদামুনি জানতে পারলেন, তখন তো যাই হোক সব কিছু মিটে গেছে এবং তখন দেবানন্দ গিয়ে বলেছেন যে আমি খবরটা জানতাম দাদামুনি, কিন্তু ভয়ে আপনাকে বলতে পারিনি। তো এইরকমই ছিল তাদের বন্ধুত্ব। এবং নদ গ্যারা ছবির কথা যখন উঠল তখন,
1: হ্যাঁ, এত বন্ধুত্বের কথা যখন, তখন এই গানটা তো না শুনলেই না।
0: একদমই শুনি তাহলে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine.

0: গ্যামলার ছবির গান,
1: হ্যাঁ বলা বাহুল্য, আমরা শুনছিলাম গ্যামলার ছবির গান। এবং গ্যামলার ছবির এই মানে সিকোয়েন্স দেখতে দেখতে এই গানটার প্রসঙ্গে আমরা শুরু করেছিলাম যে কথা দিয়ে যে কেন কিশোর কুমার দেবানন্দ এত সুন্দর তাদের মানে এই জুটি কেন এরকম কামাল করে দিল, বলতে গিয়ে বলেছিলাম যে দেবানন্দের সেই চিরসবুজ ব্যাপার আর কিশোর কুমারের ছটফটানি দুষ্টুমি এইটা ম্যাচ করেছিল। এই সিকোয়েন্সটা না বোধ হয় ঠিক তার উল্টো কথা বলে, মানে এখানে অসম্ভব একটা ম্যাচিওরড মানে দেবানন্দ তখন 70-এর দিকের ছবি তো এটা, 70-71-এর বোধ হয়, 71 সম্ভবত। এবং দেবানন্দকে যেটাতে আমরা খুব কম পাই সেটা হচ্ছে এইরকম মোচওয়ালা দেবানন্দ, মানে বিশাল গোঁফ নিয়ে। এবং এই যে গানটা, গানটার মধ্যে কিন্তু অনেক রকম মনস্তাত্ত্বিক খেলা চলছে ঘরের আশপাশের মানে মানুষদের ঘিরে, অনেক রকম মনস্তাত্ত্বিক খেলা সেখানে চলছে। এবং গানটার মধ্যেও সেই কথাই কিন্তু বলা হয়েছে। নীরজ লিখেছিলেন এই লিরিক এবং শচীন কর্তার অসামান্য সুর। তো মানে একটা কোথাও ফিলোসফিক্যাল দিক আছে এই গানটার, যে মানুষের চরিত্র এবং সেই চরিত্র বিশ্লেষণে যে মানে কি বলবো যে দিকটা উঠে আসছে এই মানে সিকোয়েন্স থেকে, সেখানে কিন্তু দুজনেরই যথেষ্ট পরিণতিতে দুজন পৌঁছেছেন দেবানন্দ কিশোর কুমার দুজনেই, এটা বোঝা যাচ্ছে। রয়েছেন সঙ্গে মানে এই দৃশ্যের আরও সমস্ত তাবড় অভিনেতারা, কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে একজনের কণ্ঠ আর একজনের এক্সপ্রেশন।
0: আর শচীন কর্তার কথা যখন বললে, আমরা দেবানন্দ এবং কিশোর কুমার জুটির কথা বলছি, এই জুটি বলতে যে গানটা মানে যে গানটা আইকনিক এবং এই তিনজনের কম্বিনেশনে বলা যেতে পারে, আমরা শুনি সেই গানটা।

0: ট্রেনের দেবানন্দ সেই মাথায় একদিক করে হেলানো টুপি দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল সেই সলভা সালের দেবানন্দকে, সেখানেও ট্রেনের ভেতরে এক সেই দুষ্টুমির গান। কিন্তু এই প্রেম পূজারীর দেবানন্দ কিন্তু অনেকটা শান্ত, অনেকটা কি বলবো, অর্গানাইজড।
1: একজন সমালোচক বলেছিলেন অনেক বছর আগে যে দেবানন্দের চুল যখন উপর দিকে ছিল ঢেউ খেলানো, তখন তার কণ্ঠে ছিলেন মোহাম্মদ রফি, যখন চুলটা নিচের দিকে কপালের দিকে নেমে এলো তখন চলে এলেন কিশোর কুমার। খুব অদ্ভুত বিষয়।
0: তো আমরা তো একেবারে শেষ পর্বে এসে গেছি, আর শেষ পর্বে মানে এখনো হয়তো অনেকগুলো প্রিয় গান আমাদের বাজানো হলো না, তাই না? আমরা ভীষণ আজকে আফসোস করছিলাম যে কত ভালো গান, মানে যে কোনগুলোকে যে ছাড়তে হবে। তো শেষ করি আমরা হীরা পান্নার গান দিয়ে। এই গান তো এখানেও দেবানন্দ যাকে বলে অনবদ্য, আর সঙ্গে রয়েছেন কিশোর কুমার। গান শুনতে শুনতে আমরা বিদায় নেব আজকের মতো। জুটিতে দুটিতে নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম দোলন
1: আর প্রযুক্তি। ভালো থাকবেন সকলে, 100.1 FM গোল্ড সঙ্গে থাকুক।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসেম জোমার্ত তোকায়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এছাড়াও মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতা এল সিসি এবং ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও বৈঠক করেন তিনি। গত দুদিন ধরে প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে পরপর দ্বিপাক্ষিক আলোচনা করছেন। প্রধানমন্ত্রী আজ দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়াও নাইজেরিয়া এবং উগান্ডার উপরাষ্ট্রপতিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকগুলিতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ মিলবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের রত্ন ও গহনা শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ল্যাবগ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে উৎপাদিত হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকে। মুম্বাইতে 52তম ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভাষণে শ্রী শাহ উল্লেখ করেন, ল্যাবগ্রোন ডায়মন্ডের বাজার বর্তমান হীরের বাজারের প্রায় 50 গুণ বড় হতে পারে এবং ভারতের ক্ষেত্রে এ বিষয়ে অগ্রগতির এ এক বড় সুযোগ বলে তিনি উল্লেখ করেন। তিনি এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের উৎপাদনকারী যন্ত্রপাতি, হীরে উৎপাদন, গয়না তৈরি, ব্র্যান্ডিং এবং বিশ্বজুড়ে বিভিন্ন শহরে ভারতীয় কোম্পানির শোরুম স্থাপন করে একটি মজবুত ভ্যালু চেইন গঠন করার আহ্বান জানান। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি ধানকল মোড় সংলগ্ন এলাকায় সিইএসির সরবরাহ কেন্দ্রের বহুতল ভবনে আজ দুপুরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের 5টি ইঞ্জিন প্রায় 2 ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সামনে ঝুপড়িতে ছড়িয়ে পড়ে কয়েকটি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সিইএসির সরবরাহ কেন্দ্রের ট্রান্সফরমারের বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়েছে বলে দমকল আধিকারিক জানিয়েছেন। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে 2021 সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসের দেহ আদালতের নির্দেশে মাটি খুঁড়ে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, ন্যাজার থানার কালীনগর অঞ্চলের ঝনঝনিয়া গ্রামে বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয় এবং বিনা চিকিৎসায় বাড়িতেই তাঁর মৃত্যু হলে পুলিশ ময়নাতদন্ত ছাড়া পরিবারকে ভয় দেখিয়ে দেহ সমাধিস্থ করতে বাধ্য করে। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে নতুন করে অভিযোগ করা হয়। কোচবিহারের পুন্ডিবাড়িতে এসএফআইয়ের লোকাল সম্মেলনে আজ এবিভিপি হামলা চালায় বলে অভিযোগ। এর প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআই। এবিভিপি হামলার কথা অস্বীকার করেছে। শিলিগুড়ির বর্ধমান রোডে উড়াল পুলের নিচে রাস্তা দখল করে বেআইনি দোকান বসানোর অভিযোগে পুর নিগম আজ পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান ভেঙে দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কোনো নোটিশ না দিয়ে এই অভিযান চালানোয় তারা সমস্যায় পড়েছেন। বিদ্যাধরী নদী থেকে বালি পাচারের অভিযোগে মিনাখা থানার পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে। এ কাজে জড়িত অন্যদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। রাজ্যে বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের হাতে স্মার্টফোন না দিয়ে তাদের জন্য প্রতিটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম বানিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্যের শিক্ষানুরাগী ঐক্যমঞ্চর রাজ্য সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তাঁর দাবি, এর ফলে ছাত্রছাত্রীরা পাঠগ্রহণের জন্য অধিক আগ্রহী হবে এবং বেসরকারি বিদ্যালয়ে যাওয়ার প্রবণতা কমবে। রাজ্য সরকারের পোষিত স্কুলগুলিতেও বাড়বে ছাত্রের সংখ্যা। মালদার ভূতনীতে আজ মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বঙ্কিমচন্দ্র ব্যবসায়ী সমিতি সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের হাতে। উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাতুরী সহ অন্যরা। এদিকে কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর এলাকার নদী তীরবর্তী প্রায় 200টি গ্রাম জলমগ্ন হওয়ায় প্রায় 15 থেকে 20 দিন ধরে জলবন্দী এলাকার প্রায় 2 লক্ষ মানুষ। বানভাসী গ্রাম পরিদর্শন করে তাদের সঙ্গে কথা বলেন রাজ্যের সেচ দপ্তরের ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। জাভা সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে একটি ফেরি নৌকো ডুবে যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। নৌকোটিতে 240 জনেরও বেশি যাত্রী ছিল। এখনও প্রায় 140 জন যাত্রী এবং কর্মী নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা জানিয়েছেন এ পর্যন্ত কমপক্ষে 16 জনকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকোটির পাশের জায়গাগুলিতে এখনও তল্লাশি এবং উদ্ধার কাজ চলছে। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করল।

আজ বিকেলে মোকিতে চীনকে 1-0 গোলে হারিয়ে তারা এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে 2023 এবং 2024 পর ভারত আবার জুনিয়র এশিয়া কাপ জয়ী হল। খবর শেষ হল, এরপর শুনুন গ্রামীণ সংবাদ 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। দেশের প্রতিটি শিশুর জন্য ধর্ম পরিচয় নির্বিশেষে সম অধিকার, সমান সুযোগ এবং অভিন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হওয়া জরুরি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ও বামফ্রন্ট আগেই তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে। রেজিনগরের জন্য মনোনয়ন জমা দিয়েছে এজেইউপি। তৃণমূল কংগ্রেসের প্রতীক বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এখনও কিছু বক্তব্য থাকলে তা নথিপত্র সহ আগামী বুধবার দুপুরের মধ্যে নির্বাচন কমিশনে জমা দেবার নির্দেশ। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসের দেহ আদালতের নির্দেশে সমাধি থেকে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আসছি বিস্তারিত খবরে। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন। আকাশবাণীকে আজ তিনি জানান, বর্ধমানের একটি নার্সিংহোমে অপারেশন চলাকালীন একটি শিশু মারা যায়। ওই ঘটনায় তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের ডিগ্রির বৈধতা নিয়ে গুরুতর সংশয় দেখা দেয়। এছাড়াও এই ধরনের আরও অনেক ভুয়ো চিকিৎসকের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে। এ নিয়ে তদন্ত চলছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
1: ডাক্তারবাবু

0: ক্রেডেনশিয়াল যেগুলো ছিল আমাদের মনে হয়েছিল যে সেগুলো সততা এবং সত্যতা দুটোই যাচাই করা উচিত। সেখান থেকে আমরা দেখি যে উনি ভুয়ো বা ফেক হওয়ার হাই চান্স, তদন্ত শুরু হয় এবং এরকম আরো অনেক ডাক্তারবাবুর কথা আমাদের ধীরে ধীরে কানে আসে বা সন্দেহ হয়, তাদেরকে নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে তারা জানতে পারবেন যে কজন সত্যি ভুয়ো ডাক্তার ছিল বা তাদের পরিচয় এবং স্নাতকোত্তর ডিগ্রি বা কোনো রকম ডাক্তারির প্রশিক্ষণ পেয়েছে কিনা, সেটা আমাদের তখন তদন্তের পরে আপনাদের জানাবো।
1: এদিকে ভুয়ো ডাক্তার ইস্যু সহ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন আইএমএর রাজ্য শাখার সম্পাদক প্রাক্তন সাংসদ শান্তনু সেন। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, এ বিষয়ে পূর্বতন সরকারকে বারংবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক ডক্টর রাজীব পাণ্ডে অভিযোগ করেন, ভুয়ো নথি ব্যবহার করে অন্তত পাঁচজন টেকনিশিয়ান এরাজ্যে রোগী চিকিৎসায় যুক্ত। এদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করেছেন। সংগঠনের দাবি, অভিযুক্তদের মধ্যে শেখ শহীদুর হক নামে এক ব্যক্তি পূর্ব বর্ধমানের একাধিক নার্সিংহোমে নিয়মিত অস্ত্রোপচার করছেন। জুলফিকার মণ্ডল নামে আরও একজন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে নার্সিংহোম চালানোর পাশাপাশি নিউটাউনে ডার্মাটোলজি ক্লিনিক চালাচ্ছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে তারা কোটি কোটি টাকা উপার্জন করেছে বলে অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের আমলে ডিগ্রি ছাড়াই ডাক্তারদের নিয়ে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্প চলেছে। বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে যন্ত্রপাতি সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এই অব্যবস্থা তৃণমূল কংগ্রেসেরই তৈরি বলে মন্তব্য করেন তিনি। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত 6,826 জনের এলাইজা টেস্ট হয়েছে। এই মুহূর্তে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা 149, 216 জন আক্রান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য দপ্তর আগেই ডেঙ্গুর উপসর্গ থাকা রোগীদের রক্ত পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছিল। দেশের প্রতিটি শিশুর জন্য ধর্ম পরিচয় নির্বিশেষে সম অধিকার, সমান সুযোগ এবং অভিন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হওয়া জরুরি বলে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মত প্রকাশ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের 252টি মাদ্রাসা বন্ধের নির্দেশ এবং 100টি মাদ্রাসাকে শোকজ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য খারিজি মাদ্রাসা নিয়ে সকলকে সতর্ক করেছিলেন।
2: বুদ্ধদেববাবু তো একবার বলেছিলেন যে খারিজি মাদ্রাসার আড়ালে কি কাজ চলছে, কিন্তু সেদিন পার্টির চাপের কাজে নতি স্বীকার করে তিনি তার অবস্থান বদল করেছিলেন। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের কথা যদি বামফ্রন্ট শুনত তাহলে আজকে সীমান্তবর্তী জেলায় যে অবস্থা তৈরি হয়েছে সেটা হতো না। তো একই শিক্ষা ব্যবস্থা সারা রাজ্যে চলবে, সারা দেশে চলবে, এটাই সরকারের ঘোষিত অবস্থা।
1: বিজেপি রাজ্যে কর্মসংস্থান এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছে। কলকাতায় আজ কয়েকটি এলাকায় গণেশ পুজোর উদ্বোধন করে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, বর্তমানে শুধু দেশের নয় বিদেশ থেকেও ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, তাই যুব সমাজকে পরিবার ছেড়ে ভিন রাজ্যে বা বিদেশে কর্মসংস্থানের জন্য যাতে যেতে না হয় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন সঞ্চিতা প্রধান, রবিউল আলম চৌধুরীকে রেজিনগরে প্রার্থী করা হয়েছে। এদিকে নন্দীগ্রামে কংগ্রেসের হয়ে বিধানসভা উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন মিলন প্রধান। অন্যদিকে রেজিনগর দলের তরফে প্রার্থী করা হয়েছে আব্দুল্লাহিল কাফিকে। সিপিআইএম এর তরফে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে শান্তি গোপাল গিরিকে। সিপিআইএম এর রেজিনগরের প্রার্থী হয়েছেন সৈয়দ আসাদ আলী। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ রেজিনগর কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী 6 অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ। তৃণমূল কংগ্রেসের প্রতীক কার দখলে থাকবে তা নিয়ে টানা পড়েন অব্যাহত। নতুন দিল্লিতে গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন কালীঘাট শিবির এবং বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপরই মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে দলের নিয়ন্ত্রণ এবং প্রতীক বিতর্কে তাঁর আরও কিছু বক্তব্য থাকলে বা কোনো নথিপত্র জমা দেওয়ার হলে আগামী বুধবার দুপুর 3টার মধ্যে তা দিতে বলেছে কমিশন। যে নথি দেওয়া হচ্ছে তার কপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছেও পাঠানোর পরামর্শ দিয়েছে কমিশন। এরপর প্রয়োজনে 17 সেপ্টেম্বর বিকেল 4টে দিল্লির নির্বাচন সদনে কমিশন ফের শুনানির আয়োজন করবে। সূত্রের খবর, ঋতব্রত গোষ্ঠীরও যদি নতুন কোনো তথ্য জমা দেওয়ার থাকে 16 তারিখের মধ্যেই কমিশন তা জানাতে বলেছে। উল্লেখ্য, 16 তারিখে রাজ্যের 2 বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিকে মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রতীক বিতর্কে নির্বাচন কমিশন কোনো অন্তর্বর্তী সিদ্ধান্ত নেয়নি,

0: ১৬ তারিখের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে দলের প্রতীক দেবার ক্ষমতা চেয়ারপারসন হিসেবে মমতা ব্যানার্জির হাতে থাকবে। যদিও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রতীকের দখল কার হাতে থাকবে তা ঠিক করবে নির্বাচন কমিশনই। দুর্গাপুজোয় আমিষ নিরামিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের জেরে তাঁকে অসম্মান করার অভিযোগে ভবানীপুর থানার তলবে প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি ও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ আজ সেখানে হাজিরা দেন। তাঁরা সেখানে যেতেই বাইরে উপস্থিত কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাঁধে, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ২০২১ বিধানসভা ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসের দেহ আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমাধি থেকে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ন্যাজার থানার কালীনগর অঞ্চলের ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের দাবি, গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয় এবং বিনা চিকিৎসায় বাড়িতেই তাঁর মৃত্যু হলে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে ভয় দেখিয়ে দেহ সমাধিস্থ করতে বাধ্য করে। রাজ্যে পালাবদলের পর পরিবারের পক্ষ থেকে নতুন করে অভিযোগ দায়ের হয়। পুরুলিয়ার বাঘমুন্ডির বলরামপুরে বান্ধবীকে খুন করে দেহ লোপাটের আগেই পুলিশ অমিত কুমার মাহাতো নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে নদিনের পুলিশ হেফাজত হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে ধর্ষণ করে খুনের অভিযোগ করা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকার সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, ১৭ সেপ্টেম্বর আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে অভিযানের সূচনা হবে। বিপ্লবী যতীন দাসের আত্মবলিদান দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে চিত্তরঞ্জন দাস স্মৃতি উদ্যানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপ্লবীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সহ অন্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিপ্লবী যতীন দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামীকাল বিক্ষিপ্তভাবে জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতাতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে গঙ্গার জলস্তর বেড়ে মালদার ভূতনির পাশাপাশি কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর এলাকার নদী তীরবর্তী গ্রামেও জল ঢুকেছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। नई दिल्ली में 18वां ब्रिक्स शिखर सम्मेलन आज संपन्न हो गया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने इस बात पर बल दिया कि ब्रिक्स की विविधता ही इसकी पहचान बनी रहे, सहयोग प्रेरणा हो और प्रगति मानवता के हित में योगदान दे। दो दिन के शिखर सम्मेलन के आखिरी दिन समापन भाषण में प्रधानमंत्री ने कहा कि ब्रिक्स सिर्फ देशों का समूह नहीं बल्कि समाधानों का पारिस्थितिकी तंत्र है।
2: आप सबकी मौजूदगी ब्रिक्स की बढ़ती रिलेवेंस, ओपननेस और इंक्लूसिवनेस का प्रमाण है। पिछले दो दिनों की हमारी चर्चाओं ने हमारा विश्वास और मजबूत किया है कि ब्रिक्स केवल देशों का समूह नहीं, सॉल्यूशंस का एक इकोसिस्टम है।
1: श्री मोदी ने आशा प्रकट की कि शिखर सम्मेलन में अपनाया गया नई दिल्ली घोषणा पत्र साझा विजन और भविष्य के सहयोग के लिए स्पष्ट दिशा देगा। प्रधानमंत्री ने कहा कि ब्रिक्स अब अपने तीसरे दशक में प्रवेश कर रहा है, इसलिए दुनिया अब इस समूह से सिर्फ विचारों और वायदों की नहीं बल्कि ठोस परिणामों की उम्मीद करती है। उन्होंने विश्वास प्रकट किया कि ब्रिक्स सामूहिक प्रयासों से इन उम्मीदों पर खरा उतरेगा। प्रधानमंत्री ने ब्रिक्स के अगले अध्यक्ष के तौर पर चीन को शुभकामनाएं दी। इससे पहले आरंभिक भाषण में प्रधानमंत्री ने कहा कि ब्रिक्स समूह में मजबूती और लचीलापन बढ़ाने पर विशेष बल दिया गया है, क्योंकि महामारी, जलवायु आपदाओं और आपूर्ति श्रृंखला में रुकावटों ने यह दिखा दिया है कि आपस में जुड़ी दुनिया में कोई भी संकट किसी एक क्षेत्र तक

0: Prime Minister Narendra Modi held a series of high-level bilateral engagements on the sidelines of the BRICS summit in New Delhi. Over the past 3 days, Mr. Modi held 15 meetings with heads of state and government, besides several pull-aside meetings with world leaders and heads of international institutions. The meetings provided an opportunity to strengthen bilateral ties, discuss issues of mutual interest, and exchange views on regional and global developments. Mr. Modi today held bilateral talks with leaders of Kazakhstan, Egypt, Indonesia and Philippines, South Africa, Burundi, Nigeria and Uganda. The External Affairs Ministry today said the BRICS summit, which concluded in New Delhi today, produced a number of concrete and development-oriented outcomes. Briefing the media in New Delhi this afternoon, Secretary Economic Relations in the Ministry, Sudhakar Dalila, said more than 50 concrete outcomes had been achieved across various thematic tracks, describing this as a significant achievement of India's BRICS chairship. He said BRICS has maintained a consistent position on the need for reform of the United Nations and added that India would like to further strengthen its engagement with BRICS countries. Union Home Minister and Minister of Cooperation Amit Shah today called upon the Indian gems and jewellery industry to ensure that the entire ecosystem and manufacturing chain of lab-grown diamonds remains firmly in Indian hands. Addressing the 52nd India Gems and Jewellery Award ceremony in Mumbai, Mr. Shah said the nature of the diamond trade is changing with the emergence of lab-grown diamonds. He said the lab-grown diamond market in terms of volume is expected to become nearly 50 times the size of the current diamond market, describing it as a monumental opportunity for India. Union Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan today interacted with farmers at Krishi Vigyan Kendras and Indian Agricultural Research Institute in New Delhi. In a social media post, Mr. Chauhan said the government is working to transform Krishi Vigyan Kendras into reliable centres for addressing farmers' problems. He said the aim is to ensure that farmers receive accurate scientific advice and have access to new technologies at the local level. In para badminton, Tokyo Paralympic gold medalist Pramod Bhagat secured gold medal in the men's singles SL3 category and teamed up with Sukant Kadam to win silver in the men's doubles SL3 SU5 at the Japan International today. In hockey, India's men's and women's teams have clinched the Junior Asia Cup titles at Mochi in China today. The Indian men's team defeated South Korea 4-1 in the final to successfully defend its title. And that's the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold বলবেন আপনি শুনবো আমরা শুনছেন আপনার কথা আপনার কথা 100.1 FM Gold এ আপনার কথা 100.1 FM Gold এ
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:10 হয়ে 43 সেকেন্ড। মৌসুমী আর দেবারতি রয়েছে আপনাদের সঙ্গে আপনার কথা নিয়ে।
3: একদমই তাই, আর আপনার কথা নিয়ে মানে তো জানেন যে আপনারাই কথা বলবেন। না, আমরা কিছু বলবো না এমন নয়, আপনাদের কথাগুলো শুনবো এবং পরের কে রয়েছেন সেগুলো বলবো ঠিকই, কিন্তু যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা কী নিয়ে বলবেন বলবেন আজকের বিষয় নিয়ে। যারা ফেসবুক দেখেছেন আমাদের 100.1 এফ এম গোল্ড কলকাতা, যারা ফলো করেন তারা তো জানেন আজকের আপডেটটা পেয়ে গিয়েছেন অলরেডি যে আজকের বিষয়টা কী। 13 সেপ্টেম্বর মৌসুমী দেবরতী কী বিষয় নিয়ে আসছে, এবং যারা দেখেননি তাদের জন্য একবার বলে দিই, কারণ আসতে তো সবাইকেই হবে। ডিজিটাল যুগে শিশুদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা কি সম্ভব, এইটাই কিন্তু আজকের প্রশ্ন, বা আপনাদের থেকে জানতে চাওয়ার বিষয়। আপনি যেটাই বলুন সেটা কিভাবে আপনারা যোগাযোগ করবেন?
2: একদম, আমাদের ফেসবুক পেজের কথা তো মৌসুমী বলেই দিল। 100.1 এফ এম গোল্ড ফেসবুক পেজের যে আমাদের আজকে আপনার কথা অনুষ্ঠানের কমেন্ট বক্স রয়েছে, পোস্টারের কমেন্ট বক্স, সেখানে এসে আপনি আপনার মন্তব্য ছেড়ে যেতেই পারেন, নাম এবং আপনার লোকেশন ছোট্ট করে লিখে। সেই সাথে আমাদের যে টেলিফোন নাম্বার 2248808085 খোলা রয়েছে লাইন, আর আমাদের হোয়াটসঅ্যাপ

0: এবং SMS এর যে নাম্বারটি রয়েছে 9903059992। আর এখানে এসেও আপনি SMS করে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার মতামত। তবে একটাই রিকোয়েস্ট, যে কোনো একটি মাধ্যমে আসবেন, আর সেই সাথে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, একটু ছোট করে মেসেজ করলে সবার মেসেজ পড়তে বড় সুবিধা হয়।
1: ফোনে চলে যাই সরাসরি, কে আছেন? আমি দেবারতী নাম বলতে না বলতেই আমাদের লিসনার চলে এসেছেন, কে আছেন? আপনি একবার শুনে নিন, শুনে নিন নিয়ে তারপর আসুন। আমি একটু বলে দিই যে আপনারা প্লিজ একবার করে একটু শুনে নিন, শুনে নিয়ে আসুন, কেননা যারা শুনে অলরেডি ওয়েট করছেন তারা কিন্তু বলবে বলেই ওয়েট করছেন। তাই বলবো যে একটু বিষয়টা দেখে নিন বা শুনে নিন, জেনে নিয়ে তারপরে আসুন। 2248 8085 এই নাম্বারে আপনারা সরাসরি আসতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ যদি থাকে।
0: মেসেজ চলে এসেছে, আমরা চলে যাই বরং হোয়াটসঅ্যাপে। বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে বিশ্বজিৎ কর বরাবরের মতো ছন্দবদ্ধ কবিতায় লিখেছেন, শিশুর বই পড়ার অভ্যেস ফিরিয়ে আনা জরুরি, আসলে অন্যথায় ব্যাপারটা ভাবের ঘরেতেই চুরি। ডিজিটাল যুগের পদ্ধতি সবার বোধগম্য নয়, অপুষ্টি যেথায় সমস্যা সেথায় ইতিবাচক নয়। যুগের সাথে তাল মিলিয়ে শিশু শিক্ষা হোক ডিজিটাল, অনুন্নত কত দেশে তো শিক্ষা ব্যবস্থাই বেহাল। প্রাথমিক ক্ষেত্রে গড়ে উঠুক ঐকান্তিক শিক্ষার ভিত, বই পড়াই মূল অলংকার, সেই শিক্ষা দেয় অতীত। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন এই মেসেজ।
1: ফোনে দেখিনি কে আছেন, নমস্কার।
2: নমস্কার,
1: বলুন।
2: আমি ধুলাগড় উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলু মুদে বলছি।
1: বলুন।
2: দেখুন, ডিজিটাল যুগ হলেও শিশুদের বই পড়ার অভ্যাসটা ফিরিয়ে আনতে পারা যায় একটাই বিষয়, মা বাবা গার্জেন বাড়ির যারা বড়রা আছেন তাদেরও একটু শিশুদের সামনে বসে একটু বই পড়া বা একটু নানা রকম কবিতা পড়া যদি করা যায়, আমার মনে হয় শিশুরা কিছু তাতে ইন্সপায়ার হবে। তারাও একটু বেশ পড়তে চায়, মা দেখি এই বইটা কি পড়ছো, মা দেখো এইটা কি, হ্যাঁ তার জানতাম, মা তোমাকেও একটা বই কিনে দেবো, বা মাঝে মধ্যে বই মেলায় ঘুরতে নিয়ে যাওয়া, তার পছন্দ মতন গল্পের বই ছড়া বই কিনে, যেটা আমার নাতি পড়ে। ও ডিজিটাল যুগে হলেও কিন্তু বই পড়ার অভ্যাসটা ওর এখনো আছে, 1 বছর বয়স, কিন্তু ভালোভাবেই সে এখন বই পড়ে, নানা রকম বই পড়ে সে। এইটুকুই বললাম, মা বাবাদের একটু বা বাড়ির বড় গার্জেন তাদের একটু সহযোগিতা করতে হবে, তাদেরও করতে হবে, তারাও যদি মোবাইলে ডিজিটাল বা যদি ব্যস্ত থাকে তাহলে ছেলেমেয়েরা বাচ্চারা শিশুরা তারা তো হবেই। এটুকুই বলো ছোটকে, আরো শ্রোতাকে বলবেন কিছু?
1: বেশ বললেন, কিন্তু বেশ নিজের মতো করে বেশ ভালো বললেন আমাদের। এবারে চলে যাই আমরা পরে একটা আমাদের ফেসবুক কমেন্টে, যেটা কিনা আপনারা করেছেন 100.1 FM গোল্ড কলকাতার এই পেজে, যেখানে ফলো করলে আপনারা রোজ আপডেট পাবেন, আপনারাও জানেন কমেন্ট করতে পারবেন। পূজা ভট্টাচার্য তিনি লিখেছেন, ধীরে ধীরে তাদের মজার গল্প পড়াতে হবে, তারা কি ধরনের গল্প পছন্দ করে সেটি দেখাতে হবে, আর যে সমস্ত বিষয়গুলোতে ছেলে মেয়েটি ইন্টারেস্টেড আছে সেইগুলো আগে তাকে দিতে হবে পড়তে, এরপর ধীরে ধীরে অন্য বই। এক সময় আমারও এই রকম ফোনের নেশা ছিল খুব, আমার একজন শিক্ষক মহাশয় তার থেকে বেরিয়ে আনতে সাহায্য করেছিলেন এবং বই পড়ার অভ্যাসও করেছেন তিনি।
0: বাহ, চলে আসি আবারও তাহলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, প্রিয় আপনার কথা, ডিজিটাল যুগে স্ক্রিন টাইমের ব্যবহার কমিয়ে অভিভাবকরা যদি শিশুদের সাথে বসে নিজেরা বই পড়েন ও শিশুদের বই পড়ায় উৎসাহিত করেন, তাহলে শিশুদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা সম্ভব। এই প্রয়াস নিয়মিত বজায় রাখতে হবে, লিখছেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য।
1: বেশ, আমাদের ফেসবুকেও তো বেশ কিছু কমেন্ট রয়েছে, যেমন এই মুহূর্তে আমরা একজনের কমেন্ট পড়বো, কমেন্টটা পড়ি, পড়তে পড়তে জেনে নেব। আচ্ছা, তরুণ কুমার দত্ত ওনার ফেসবুক প্রোফাইলের নাম, বলছেন যে ডিজিটাল যুগে শিশুরা সত্যি স্মার্টফোন ট্যাব টেলিভিশন ইত্যাদির ওপর আকর্ষণ বেড়ে গেছে, মানছি। বাড়িতে যদি বাবা ও মা অথবা বাড়ির শিক্ষক এনারা যদি চেষ্টা করেন শিশুসুলভ মনোভাব নিয়ে হাতের ফোন সরিয়ে সুন্দর গল্প বলে শিশুদের বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনতে হবে, তাদের বোঝাতে হবে এই বই পড়লে নতুন নতুন সব কিছু জানা যায় এবং বোঝা

যায়, নতুন নতুন বই কিনে তাদের সামনে রাখতে হবে। নতুন বইয়ের একটা গন্ধ শিশুদের মন কিন্তু আকর্ষণ করে, এইভাবেই শিশুদের তৈরি করলে শিশুদের বই পড়ার অভ্যাসও কিন্তু একেবারেই ফিরিয়ে আনা যাবে। এইভাবেই আপনারাও যদি কিছু বলতে চান, মানে আপনাদের মতামত যদি আপনারা দিতে চান, তাহলে দিতে পারেন আপনার কথা অনুষ্ঠানে, যেটা কিনা

0: 085-এ আপনারা আমাদেরকে মেসেজ করতে মানে ফোন করতে পারেন আর মেসেজ করতে পারেন
1: 9903-05-999 এই নাম্বারে। বলতে বলতে বোধহয় টেলিফোন চলেও এসেছে। নমস্কার,
0: কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিষ ঘোষ বলছি। শুভ সন্ধ্যা মৌসুমীদি এবং দেবাদিদি। সরি, প্রথমে বিষয়টা ভালোভাবে শোনা হয়। দেখুন, বর্তমান ডিজিটাল যুগ, এই যুগের সঙ্গে তাল মিলিয়ে অবশ্যই বাচ্চাদের ডিজিটালি শিক্ষায় শিক্ষিত করা উচিত। ই বুক বেরিয়েছে, অনেক কিছুই বেরিয়েছে, কিন্তু যেটা ম্যানুয়ালি বই পড়া সেই জিনিসটা থেকে আমরা যতটা পাই, একটা ডিজিটালি যে ই বুক বেরিয়েছে সেখানে অনেক কপিরাইটের প্রবলেম থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু একটা বই মানুষকে যা শেখায় আমাদের ইন্ডিয়া এন্টারটেনমেন্টের যে জায়গাটা, সেখানে কিন্তু বই অনেকটাই জায়গা নিয়েছিল অতীতে। বর্তমানে সেটা অনেকটাই কমে গিয়েছে। মোবাইল মানে মুঠোফোন হাতে ধরিয়ে দিলাম, সে খেতে বসতে উঠতে সবসময় তার হাতে দেখা যাচ্ছে ফোন, কিন্তু বই, বই যদি তাকে দেওয়াটা অভ্যাস করাতে হবে। এটা জন্মদিন হচ্ছে, সেখানে যদি গিফটের অনেক গিফট বেরিয়েছে, তার মধ্যে বই দেওয়াটা, বই দেওয়াটা আজকে বলুন তো দিদি কতটা চালু আছে? আমরা কজন দিই, কাকে গিফট দিই? সে বড়দের ক্ষেত্রেই বলুন, সে বিয়ের সূত্রেই বলুন, জন্মসূত্রেই বলুন, যে কোনো অনুষ্ঠানেই বলুন, বিয়ের প্রচল, বইয়ের প্রচলন তো কমেই গেছে। বইকে আমরা কজন হাতে তুলে দিচ্ছি, কজন আমরা লাইব্রেরিতে যাচ্ছি? লাইব্রেরি জিনিসটা কি এখন আর আছে? লাইব্রেরির সংখ্যাটা অনেক কমে গেছে। সেখানে আমরা, আমি মানে আমাদের ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের পাশে যে লাইব্রেরি, সেখানে অনেক সময় যাই, তো দেখেছি যে সেখানে এখন গ্রাহকের সংখ্যা অনেক কমে গেছে। কারা যায়? যারা আমরা মানে উচ্চশিক্ষা যারা লাভ করি, তাদের যেহেতু প্রয়োজন হয় তাই আমরা যাই, কিন্তু সাধারণ পাঠক কি যায়? ডিস্ট্রিক্ট লাইব্রেরিগুলোতে কি মানুষ যায়? যায় না। এখান থেকে মানুষকে আরো বইমুখী করতে হবে। সেই জন্য গার্জেনদের, অভিভাবক অভিভাবকদের আরো একটু সচেতন হতে হবে যে না, বই তোমাকে একটা শিক্ষা দিতে পারে, মুঠোফোন শিক্ষা দেবে নিশ্চয়ই যুগের সঙ্গে তাল মিলিয়ে, কিন্তু বইয়ের বিকল্প কিছু হতে পারে না, বইয়ের বিকল্প মুঠোফোন নয়।
0: বেশ, শুনতে থাকুন, আর আপনিও কিন্তু আমাদেরকে জানাচ্ছেন, বা যদি না জানিয়ে থাকেন জানান না, জানান যে বিভিন্ন মাধ্যমগুলো আছে সেখানে। কিন্তু আজকের কি বিষয় রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল যুগে শিশুদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা কি সম্ভব?
1: একদমই তাই। আবারও আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখবো, 9903-05-999 নাম্বারে প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে ছন্দে ছন্দে লিখে জানিয়েছেন, ডিজিটাল যুগে ব্যস্ত যখন সবাই নানান কাজে, শিশুরাও তাদের পড়া মোবাইলেই খোঁজে। আগের মতো বই পড়া হবে কি আর সম্ভব? বইয়ের সাথে হবে কি আর নতুন করে সদ্ভাব? অভিভাবকের আছে সেথায় কিছু করণীয়, নিজেরা মোবাইল থেকে দূরে রবে এটাই শিক্ষণীয়। শিশুদের হাতে তুলে দেবে নতুন গল্প গাঁথা, রং বেরঙের ছবির সাথে রঙিন বইয়ের পাতা। চেষ্টা করলে আসবে শিশু বইয়ের মাঝে ফিরে, মোবাইল আসক্তি কমবে একটু হলেও ধীরে ধীরে। বেহালা থেকে লিখেছেন প্রভাতী ভট্টাচার্য।
0: ফোনে কে আছেন আমাদের সাথে? নমস্কার।
3: আমাদের কাছে তো এখনো না এই কাগজের বই একটা আলাদা মাধুর্য পায়। হ্যাঁ, যতই ডিজিটালে হোক, একটু পড়তে গিয়ে আর ভালো লাগে না, কিন্তু একটা নতুন বই, বইমেলা থেকে যখন আমরা বই বেশ অনেক কিনি, নানান রকমের, প্রতি বছর নানান রকমের লেখকের লেখিকার, তো এখনো খুব আকর্ষণ করে কাগজের বই, জানো তো, একটু খুলে খুলে একটা গন্ধ। আর আমি বলবো বাচ্চাদের তো দোষ দিলে চলবেই না, কেননা বাচ্চাদের গার্জেনদের শেখাতে হবে, বাড়ির পরিবেশটা থাকতে হবে বই, বাবা মাকে বই খুলে বসতে হবে বাচ্চাদের নিয়ে, বইটা শেখাতে হবে যে দেখ এইটাই কিন্তু আসল বই, পড়াশোনা আসলে করোনার সময় থেকে তো ব্যাপারটা ঘুরে গেছে, ওদের কি দোষ বলো, ওরা তো যা দেখে বড় হচ্ছে। হ্যাঁ, ওরা আর তারপরে তো স্মার্টফোনে নানান ব্যাপার আছে, সেগুলো তো আকর্ষণ করেই বাচ্চাদের, কি না কি, বড়রা যেমন বুদ্ধিতে বিচার করে, ওদের তো বুদ্ধিতে বিচার করার এখনো বয়স হচ্ছে না। তার জন্য আমি বলবো যেটা আস্তে আস্তে কিন্তু হবে, শুধু বাবা মা বা বাড়িতে আরো যারা আছে তাদের একটু কেয়ারি হতে হবে বাচ্চাদের প্রতি। আর এই জিনিসটা যে আশা কত ভালো যে বই দেখে পড়বে, গল্পের বই পড়বে, পড়ার বই পড়বে, এটা যদি আস্তে আস্তে হয় না, মানে এটা তো ভীষণ ভালো সাইন, ভীষণ ভালো, এটাই যেন হয় আমি মনে প্রাণে চাই।
1: আপনিও খুব ভালো থাকবেন, খুব সুন্দর করে বললেন। বিজয় দালাল লিখছেন আলিকুল বন্দিপুর হুগলি থেকে, শুভ সন্ধ্যা মৌসুমী ও দেবারতীকে আমার

0: আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। দেখো, এই যে শিশুদের বই পড়ার অভ্যাস, এটা এটা ফ্যামিলি অনুযায়ী হবে, প্রত্যেক ফ্যামিলি তো এক নয়। কোনো কোনো ফ্যামিলি ডিজিটালের উপর নির্ভর করে, তাই হয়তো তাদের শিশুদের এভাবেই পড়াশোনা করায়। এক কথায়, শিশুদের বই পড়ার অভ্যাস সবসময়ই থাকবে, যদি সেটা ফ্যামিলির লোক মনে করে। তাই একটু ছোটদের কথা মনে পড়ায় ছন্দে লিখলাম, ঘুটের দেওয়াল, খড়ের পালুই, মায়ের বোনা কাঁটা, ছেলেবেলার গান লিখেছে শুকনো কাঁঠাল পাতা, ধুলো মাখার সঙ্গীরাজ কোথায় গেছে ভেসে, খেলবি বলে রোজ বিকেলে কেউ ডাকে না এসে। লিখছেন বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে।
1: ফোনে চলে যাই, কে আছেন আমাদের সাথে?
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: মৌসুমি দি আর দেবারুতি,
1: বলুন।
2: বেলঘরিয়া থেকে লক্ষ্মীদি বলছি। বলছি যে আমি একটা কথা বলছি, আমার ব্যক্তিগত ব্যাপার। কেন বলছি যে, ঘরে যদি মা বাবা যদি তারা যদি বই নিয়ে যদি পড়াশোনা করে, বাচ্চারও বই দিকে নজরটা হবে। এখন মা আজকাল তো বই কয়জনই কে, এখন বেশিরভাগ মোবাইল, আর বাচ্চারা মোবাইল দেখে এখন ওই মোবাইল, তারা বইয়ের দিকে তাকাবে না মোবাইলের দিকে তাকাবে। আমার ভাই ছিল, আমার আমার ভাইপো আছে, ভাইপো আমার আমার ভাইয়ের ছেলে, ছেলের ঘরে ছেলে দু বছর বয়স হয়নি, তাই ছেলে এখন মানে এত মোবাইলে মানে ই করে না, আর না দেখলে বিষয়, আমরা তো ওই রকম করতে পারবো না, ওইটুখানি ছেলে। কিন্তু আমি মা বাবাকে দেখে যেরকম ঘুরাচ্ছে সেরকম ছেলেই করে, কিন্তু ইংলিশে পড়াশোনা খুব ভালো এইটুখানি ছেলে। হ্যাঁ, এইটুখানি বললাম, ভালো ভালো থাকবে সবাই। হ্যাঁ,
0: ভালো থাকবেন। বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ লিখছেন, আমার মতে শিশুদের বই পড়াটা হারিয়ে যাচ্ছে, কারণ অভিভাবকরা তারাই বই ধরানোর চেয়ে ফোন ধরিয়ে দিচ্ছে শিশুদের হাতে, আর শিশুরা ফোন দিলে চুপচাপ থাকে। লিখেছেন শান্তনু ঘোষ, বাউরিয়া বৌলখালী থেকে।
1: ফোন কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো,
0: বলুন।
3: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।
3: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি। ডিজিটাল যুগে শিশুদের বই পড়া অভ্যাস কিন্তু ফিরিয়ে আনা সম্ভব, অসম্ভব কোনো কিছুই নয়। কারণ শিশুদের আমরা যেদিকে টলাবো সেদিকে, তারা তো বাচ্চা, আমরা শিশুকে মানুষ করছি, শিশুকে লালিত পালিত করছি, তাকে শিক্ষার দায়িত্বও তো আমরাই নিচ্ছি। তা তাদের যদি আমরা, তারা জেদ করবে, তারা তো বাচ্চা, তারা জেদ করবে, তাদের জেদটা আমাদের ঘরেই তো সহ্য করতে হবে। মা বাবাই যে জেদটা অভ্যাসটা তারা মা বাবাই তো সে সহ্য করে, কিন্তু তাদের মা বাবাদের বলবো তাদের সেই জেদটা কিভাবে কমে, কিভাবে তারা শান্ত শৃঙ্খল ভাবে থাকতে পারে, কিভাবে যে এই মোবাইল থেকে দূরে থেকে, তা থেকে দূরে থেকে যে আমাদের ছেলেটা মানুষ হবে। নাহলে আমরা কি করছি, ছেলে ভাত খাচ্ছে না, তাতে রাষ্ট্রমুখে মোবাইলটা দেখিয়ে দিয়ে ফেলে দিয়ে তাকে ভাত খাওয়াচ্ছি, যাতে সে তাড়াতাড়ি খেতে পারে বা সে শান্ত হয়ে খেতে পারে। কিন্তু এই যে জিনিসটা, তার একটা জেদ বশত রয়ে গেলো যে মোবাইল ছাড়া আমি ভাত খাবো না, বা ওই কিছুটা কাজটা আমি মোবাইল ছাড়া করবো না। এটা তো আমরা শিশু বা বাবা মাকে, আমরা বাবা মাই তো এই জিনিসগুলো তাকে এই ডিজিটালটা এনে দিচ্ছে। তো আমাদের বাবা মাকে আমাদের সংযত হবে, থাকতে হবে যে পড়াশোনার দিক দিয়ে শিশু যাতে সর্বদিক দিয়ে শিশু এই পড়াশোনার দিক দিয়ে বাবা মা তার বই পত্র সব কিছু নিয়ে যাতে সে শিশুটা পড়া শিক্ষার দিক দিয়ে উত্তীর্ণ হয়।
1: না, কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেল, তবে বেশ সুন্দর বলছিলেন। এরপরে চলে যাই আমরা একটু ফেসবুকের কমেন্ট সেকশনে। ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। তিনি বলছেন, বাবা মাকে পড়তে হবে, লিখতে হবে, এসব দেখে সব শিশুদের শিখতে হবে। আচ্ছা, এইসব দেখে সব শিশুরা শিখবে, তবে বছর শেষে দিতে হবে একটা পুরস্কার, একটা বই, রঙিন খাতা কিংবা একটা রঙিন ছাতা। লেখাপড়া শিখে আমি ঘুরবো কত দেশ, উঠবো ট্রেনে, চলবো ট্রেনে, কাটবে সময় বেশ, এমনই হাজার গল্প গানে শিশুর মনে জোয়ার আনে, লেখাপড়ার আগ্রহটা বাড়বে দিনে দিনে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে তিনি কিন্তু এইটা লিখে পাঠিয়েছেন আমাদের ফোনে। কে আছেন আমাদের সাথে?
4: হ্যালো,
0: নমস্কার।
4: হ্যাঁ দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার।
4: হ্যাঁ, আমি নাচনগোনা সাবরাকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দিদি ভাই, দিদি ভাই দেখুন, বাচ্চারা হচ্ছে কাদার তাল, আমি কাদাটা দিয়ে যেভাবে মানুষ তৈরি করব সেইভাবেই সেই বাচ্চারা আসক্ত হবে। আজ কিন্তু ডিজিটাল যুগে আমরা বড়রাই আর কি

0: মোবাইল ঘাটছি, তো বাচ্চারা তো সেইটা দেখে সেই দিকেই আসক্ত হচ্ছে। আমরা যদি সেই মোবাইলটা তার সামনে না ধরে না দেখে, হ্যাঁ, তো সে আর চাইবে না। আমরা যদি বই পড়ি, বই দেখাই, বই তার কাছে ধরে বসি, তাহলে কিন্তু সেও বই ধরে বসে থাকবে এবং পড়াশোনার দিকে ন্যাক আসবে। তো সেইটার জন্য আমরাই কিন্তু, বড়রাই কিন্তু দায়ী দিদি ভাই। হ্যাঁ, আজকে ছোটদেরকে দায়ী করলে হবে না। আমরা আগে বুড়োরা যদি ভালো হই তবেই ছোটরা শিখবে। হ্যাঁ, এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: বেশ, ডিজিটাল যুগে শিশুদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা সম্ভব কিনা, এই প্রসঙ্গে রমা রায় লিখছেন দাসনগর হাওড়া পাঁচ থেকে, এই ডিজিটাল যুগে শিশুদের বই পড়ার অভ্যেস ফেরাতে হলে আমাদের, মানে বাবা মায়েদের এবং সমাজ ও শিক্ষা ব্যবস্থা সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। যেমন স্কুলে পাঠ্য বইয়ের সাথে গল্পের বই রাখতে হবে এবং মোবাইলে পড়াশোনা করানো যাবে না। আর শিশুরা অনুকরণপ্রিয় হয়, বিশেষ করে বাবা মাকে তারা যা করতে দেখে সেটাই তারা বেশি করে করে, তাই বাবা মাকেও ফোন ছেড়ে বই পড়ায় আগ্রহী হতে হবে। আর সমাজ যদি ব্যবস্থা নেয় যে শিশুর হাতে ফোন দেওয়া যাবে না, যেভাবে শিশুরা ডিজিটালের মাধ্যমে ঢুকে পড়ছে, শিশুদের ভবিষ্যৎ খুবই খারাপের দিকে চলে যাচ্ছে, কত প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হয়। আসুন না, সকলের উদ্যোগে যদি আমরা আবার আগের মতো ডিজিটাল মুক্ত শিশুদের ভবিষ্যৎ গড়তে পারি, সবাই খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, লিখছেন রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে।
2: 2248 0085 এই নাম্বারে আপনারা আসছেন, আমাদেরকে জানাচ্ছেন এবং এটা জানিয়ে আমাদেরকে আপনার মতামত বলছেন। ডিজিটাল যুগে শিশুদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা কি সম্ভব, কি ভাবছেন আপনি জানেন? আমাদের ফোনে কি আছেন আমাদের সাথে এই মুহূর্তে? নমস্কার।
0: নমস্কার দিদি ভাই,
2: বলুন।
0: আমি মনিরুদ্দিন বলছি, দক্ষিণ সাঁতাইল হাওড়া থেকে।
2: বলুন।
0: দেখুন, পড়ার মূল ভিত্তি হলো বই। আর বাচ্চারা যতই মোবাইলে আসক্ত হোক না কেন, স্কুলে পড়ার তাগিদে তাদের বই পড়তেই হয়। আর আজও বাচ্চা থেকে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে সেই বই পড়েই। তাই যারা উপযুক্ত পরিবেশে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে চায় তারা অবশ্যই বই পড়বে। তাই তাদের বই পড়ার পরিবেশ তৈরি করে দিলে তারা অবশ্যই বই পড়বে, এতে কোনো বিমত নেই। নমস্কার।
1: বাহ, খুব সুন্দর ছোট্ট কথায় বললেন। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, অবশ্যই সম্ভব যদি বাবা মা, পরিবার পরিজন ইতিবাচক সক্রিয় ভূমিকা পালন করেন শিশুদের মধ্যে বই পড়ার আগ্রহ জাগিয়ে তোলার জন্য। বেশ,
2: ফোনে কে আছেন চলে যাই সরাসরি। নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
3: নমস্কার। আমি ছড়ার বই, কবিতার বই, মানে এইসব পড়ালে ওরা পড়তে না, ব্যস্ত থাকে। আর পড়ার বই তো পড়ছে, 5.5-6 বছর আছে আমারই ঘরে, মেয়ে আছে দাদি, মানে সে তার বাড়িতে গেলে সে বলবে দাদু আমি এই কবিতাটা শিখেছি, এরকম আবৃত্তিতে আবৃত্তি করে। তো 5.5 বছর বয়স, কিন্তু ওই মোবাইল কি করে, আমার বাড়িতে আসে ভাঙা মোবাইল গুলো নিয়ে বলে দাদু ফোন করছি, মানে ওই যে আসল ফোন সেটা চায় না। আসলে আমার বাড়িতে এরকম আছে, ওদিকে তো মোবাইল দেয়ই হয় না, এবং টিভিও ওর সামনে কোন এমন কিছু বই দেখে না, নইলে ওরা ওখানে বসে যাবে। তা যে যেরকম আমার পাড়ায় কিছু ছেলে দিলে আছে, দেখি না তো তাদের মোবাইলে 4-4.5 বছর সব পড়ায়, মানে খুব এ নেই, বাবা মায়ের ফোন আছে ওদিকে দেয় না, মানে ওদিকে তাকালেই সে চোখরা নিয়ে যায়। নমস্কার দিদি ভাই।
1: নমস্কার। সত্যি এ অভ্যাস যদি আমরা বজায় রাখতে পারি তাহলে কিন্তু সম্ভব, লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। লিখছেন, শুভ সন্ধ্যা জানাই আর্যদের, প্রণাম আকাশবাণী। আজকের অভিমত, ডিজিটাল যুগে শিশুদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা কি সম্ভব? এর সপক্ষে বলি অবশ্যই সম্ভব। আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্ক্রিন বইয়ের মেলবন্ধন ঘটাতে হবেই, গল্প শোনানোর ব্যবস্থা করতেই হবে, পারিবারিক পড়ার সময় বেঁধে দিতে হবে, বয়স উপযোগী পছন্দের বই কিনুন, বইমেলায় নিয়ে যান, পাঠাগারের সদস্য করুন, নিয়মিত ল্যাব

0: ইংরেজিতে পাঠান, ভ্রমণের গল্প পড়ান। এদের স্ক্রিনে নয়া প্রযুক্তি নির্ভরতা থাকলেও এদের মন পরিবর্তনশীল। অডিও বুক ও ই বুকের সাহায্য নিন, তবেই এদের পড়ার অভ্যাস ফেরানো সম্ভব। নমস্কার শ্রবণসঙ্গীদের।
1: সরাসরি ফোনে কে আছেন আমাদের সাথে?
0: হ্যালো, বলুন।
2: আমি লক্ষ্মণ বলছি, নলাটি থেকে।
1: বলুন বলুন।
2: বলবো কি, আপনাদের কাছে কতবার ফোন করেছি, ফোনটা দিচ্ছেন না।
1: আসলে আমাদের অনেক ফোন আসে, তো আমরা তো ওরকমভাবে দেখে ধরতে পারি না। বলুন, আজকের আপনাকে পেয়েছি ফোনে, বা আপনিও আমাদের সাথে কথা বলছেন,
2: তার জন্য ওয়েলকাম। ওইটাই বলছিলাম,
1: আজকে বিষয় নিয়ে কিছু বলবেন না আপনি?
2: না, বল, বিষয় নিয়ে বলবো কি করে, আপনি তো ফোনগুলো চারবার পেয়েছি, আগে লাইন ধরেননি
0: তো। এখন তো ধরা হয়েছে, আপনি কথা বলতে
1: পারেন না। উনি বোধহয় সত্যি বলার জন্য কিছু ফোন করেননি,
0: এমনি ফোনটা করতে চেয়েছেন,
1: অভিযোগ করার জন্য ফোন করেছেন। আপনার বলার থাকলে অবশ্যই আপনি আসবেন 2248808085 এ।
0: ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা দিদিরা। ডিজিটাল যুগে শিশুদের ভালোবেসে কাছে বসিয়ে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে যে বই পড়ো, বই পড়লে প্রচুর জ্ঞান অর্জন করবে, বুদ্ধি বাড়বে, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারবে। ছোটদের বই পড়াতে হবে, ছোটদের ম্যাগাজিন পড়াতে হবে, যে বই পড়ে ভালো লাগবে সে বইটাই বারবার পড়াতে হবে। আস্তে আস্তে মোবাইলের যে ঝোঁকটা ওদের মনে বাসা বেঁধে আছে সেটাও কিন্তু কেটে যাবে। বকাঝকা করে বই পড়ালে সেই শিশু আরও বিগড়ে যাবে, ওই মোবাইলই তখন হাতে থাকবে, লিখছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। আরও একজন বন্ধুর মেসেজ, যাদবেন্দ্র পণ্ডা কাঁথি পূর্ব মেদিনীপুর জুখিয়া বাজার থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আর যে মৌসুমি দিদি ভাই ও আর যে দেবারতী দিদি ভাই, নমস্কার জানাই। ডিজিটাল যুগে শিশুদের অবশ্যই বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা সম্ভব। প্রথমে মোবাইল সরিয়ে রেখে বাড়িতে পড়ার পরিবেশ তৈরি করে নিজেকে শিশুর সামনে বই বা পত্রিকা পড়ার অভ্যাস তৈরি করতে হবে। তা দেখে শিশুর মধ্যেও অবচেতনভাবে বই পড়ার আগ্রহ তৈরি হবে, যেহেতু শিশু অনুকরণ করতে ভালোবাসে। তারপর গল্পের ছলে কমিক্স রূপকথার গল্প দিয়ে শিশুদের শুরুটা অভ্যাস করাতে হবে। শিশু কোনো বই পড়লে তাকে জিজ্ঞেস করতে হবে, গল্পের কোন চরিত্রটি তোমার সবচেয়ে ভালো লেগেছে বা এরপর কী হতে পারে বলে তোমার মনে হয়। এতে ওদের বই পড়ার উৎসাহ বাড়বে। ওদেরকে বই উপহার দিতে হবে ও বই মেলায় নিয়ে যেতে হবে। সবাই খুব ভালো সুস্থ থাকবেন, লিখছেন জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পণ্ডা।
1: ফোনে কে আছেন বলুন, ফোনটা তুলে আমাদের রাখতে হয়, কারণ আমাদের তো হোয়াটসঅ্যাপেও কথা বলতে, বলুন একটু তো অপেক্ষা করতে হবে।
3: নমস্কার, প্রণাম দেবেন।
0: নমস্কার,
3: আমি বাউরিয়া থেকে বলছি।
0: বেশ, হ্যাঁ বলুন। না, কোনোভাবে বোধ হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের ফেসবুক পেজে আর কি কমেন্ট রয়েছে?
1: না, ফেসবুক পেজে কমেন্টে যাব, তার আগে ফোনে কে আছেন আমাদের সাথে?
0: হ্যালো।
4: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার।
4: দেখুন, অনুষ্ঠান একে শুনছি, কিন্তু যতই ডিজিটাল আসুক না কেন, সব থেকে হচ্ছে বাবা মাকে সচেতন হতে হবে। কারণ আমার ছেলে মেয়েকে আমি যেভাবে মানুষ করেছি, এখন আমাদেরকে সেই নাতি নাতনিকেও মানুষ করতে হবে। পড়ার থেকে আর কিছু নেই দিদি ভাই, বই পড়তেই হবে। আমি ডাক্তারি বলুন, মাস্টার মশাই বলুন, মানে আমি যাই হই না কেন, একটা একটা ছেলে মেয়ে যত যাই করুক না কেন, মোবাইল আসুক যাই করুক না, পড়ার মতো মজা নেই। আমি একটা কর্ম করব, আমি একটা কিছু একটা করব, তবু কিন্তু ওই জায়গায় আমাকে বই পড়ে অর্জন করতে হবে। তাই আমি বলবো যে আমাদের পড়ার খুব প্রয়োজন, আর সব থেকে হচ্ছে বাবা মাকে সচেতন হতে হবে। এই তো দিদি ভাই, আমার মাত্র 3 বছরের নাতি হলো, তাই তো আমি বহরমপুরে ভর্তি করছি, এই চৈত্র মাস থেকে ক্লাস আরম্ভ হয়ে যাবে, আমরা মোটামুটি রেডি দিদি।
0: বেশ,
4: পড়ার মতো মজা নেই, আর না পড়লে কিছুই হবে না গো দিদি ভাই।
1: ঠিক ঠিক ঠিক, একদম তাই,
0: বই পড়তেই হবে, কাগজে কলমের সেই যে বই প্রিন্ট সেটার একটা আলাদা।
1: আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে আরেকবার চোখ রাখি।
0: বেশ,
1: শীষ মোহাম্মদ তিনি বলছেন, শিশুদের বলতে হবে গল্প, বই পড়াতে হবে অল্প অল্প, শোনাতে হবে তাকে বই পড়ে, বই পড়া আগ্রহ এইভাবেই গড়ে। যখন সে বলবে গল্প বলো, বই দেখে বানান করে পড়ো তুমি, তাহলে নিজেই যাবে শিখে। একবার যদি তার ভালো লেগে যায়, নিজের থেকেই তখন দেখবে গল্পের বই চায়, তারপরে হয়ে যাবে বড় বই পড়ার নেশা, বই দেখলে পড়তে চাইবে, বইয়ের নেশা খাসা। একটি ছিল ছোট্ট ছেলে, অনেক বছর আগে বানান করে পড়লো গল্প সারা দুপুর জেগে, এরপরেতে কি যে হলো

0: লাগলো বইয়ের নেশা, বই যে তাহার বন্ধু হলো, বই কেনা তার পেশা, বই যে এমন বন্ধু ঠকাবে না কোনো দিন, বই এমন ভালো বন্ধু শোধ হবে না ঋণ। শীষ মোহাম্মদ, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। ফোনে কে আছেন দেখা যাক। নমস্কার। না, 2248-8085 এই নাম্বারে কেউ ছিলেন এতক্ষণ আমাদের সাথে।
1: বেশ, কিশোর লিখছেন বালি হাওড়া থেকে, গোটা দুনিয়া হয়ে গেছে ডিজিটাল, বাচ্চারা বেশি হয়ে গেছে ডিজিটাল, বই পড়ানোতে ফেরানো খুব মুশকিল আছে বলেই আমার মনে হয়। এখন তো সব অনলাইন পড়াশোনা চলছে, করোনার সময় এই ডিজিটাল পড়াশোনা বাঁচিয়ে রেখেছিল সব বাচ্চাদের। আমি আমার মেয়েকে ঠাকুমার ঝুলি বা আরও বিভিন্ন ধরনের গল্পের বই কিনে দিয়েছিলাম, কিন্তু তার মন পোষাচ্ছে না, তার ভালো লাগছে না। মোবাইলে কিছু গল্প বাচ্চাদের, সেগুলোই দেখছে। সময় বদলেছে, আমরা যে বইগুলো পড়েছি গল্পের সেগুলো মোবাইলেও পাওয়া যায় এখন। আমিও গল্পগুলি আর একবার করে দেখিনি, মাঝে মধ্যে ভালোই লাগে, যে গল্পটা চাই সেই গল্পটা বেরিয়ে আসে, ভালোই লাগে। আগে তো লাইব্রেরিতে যেতে হতো বই আনতে, এখন আর পাড়ায় পাড়ায় লাইব্রেরি দেখতেও পাই না, মোবাইলে যখন বলবো তখনই চলে আসবে, দেখতে পড়তে ভালোই লাগে। ঘরে বসে অফিসের কাজ করে ফেলছে ল্যাপটপে, কারেন্টের বিল জমা দিই, টাকা ট্রান্সফার করছি, কোথাও ঘুরতে গেলে পকেটে টাকারও দরকার নেই, মোবাইল সুরক্ষিত রাখলেই হবে, সবই তো ডিজিটাল। এরপরে মনে হয় বাচ্চাদের বই পড়ানো সম্ভব, এখনকার বাচ্চারা জন্ম থেকেই ডিজিটাল, আমরা ডিজিটাল ছিলাম না, ওদের সঙ্গে পাল্লা দিই আমরাও ডিজিটাল হয়ে গেছি। প্রথম প্রথম মোবাইল সংক্রান্ত সব কিছু ওদের কাছে জানতে হতো, এখন আর জানতে হয় না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।
0: দেখি কে আছেন এরপরে আমাদের সাথে ফোনে এই বিষয়ে বলার জন্য, বলুন।
2: আমি এশিয়ান ম্যানেজি রোড থেকে নীলাঞ্জন দেবমান্না বলছি।
1: বেশ
0: বেশ, বলুন একটু রেডিও সেটের ভলিউমটা কমিয়ে নিতে হবে।
2: এই দুজন উপস্থাপিকাকেই নমস্কার।
1: নমস্কার আপনাকেও,
2: এবং শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন।
2: দেখুন, বইয়ের তো বিকল্প কিছু হতে পারে না, বই আমরা ছোটবেলা থেকে বই পড়েই মানে বড় হয়েছি, এবং বই ছাড়া কোনো কিছু হতেই পারে না, ডিজিটাল যতই আসুক না কেন বইয়ের বিকল্প কিছু নেই, এইটুকুনি বলেই আপনাদেরকে নমস্কার জানাচ্ছি।
1: বেশ, খুব সুন্দর। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাউলি থেকে, শ্রবণ সাথী মৌসুমী ও দেবারতী, শুভ সন্ধ্যা। এখন ডিজিটাল যুগ, শিক্ষা গ্রহণের জন্য কত কিছু শিশুরা স্ক্রিনে চোখ রাখে, আবার কিছু কিছু শিশু চিরাচরিত বইয়ের পাতায় চোখ রেখে পড়তে থাকে, অর্থাৎ এই সময়টা এক সন্ধিক্ষণে আছে এবং উভয় দিকেই সুইং করা যায়। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বইয়ের পাতায় চোখ রেখে অত্যন্ত সাবলীল ও স্বাচ্ছন্দ্যের সাথে পাঠাভ্যাসে প্রভূত আনন্দ পেয়েছি, তাই এখন সময় আছে, এখনও সময় আছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সকল শিশুকে বই পড়াতে অভ্যস্ত করা যায়। উত্তর বাউলি থেকে লিখছেন সুভাষ চক্রবর্তী।
0: ফোনেও কেউ আছেন একটু দেখে নিকে আছেন। নমস্কার।
3: নমস্কার, আমি অরুণাব চক্রবর্তী বলছি সোনারপুর থেকে।
0: বলুন বলুন।
3: এটা বেশ জটিল বিষয়, বুঝলেন?
1: ঠিক।
3: তার কারণ হচ্ছে, আজকে ধরুন আমরা যে কজন ফোন করছি তারা একটা স্মার্টফোন থেকেই ফোন করছি, ডিজিটাল ওয়ার্ল্ডে বাস করছি, এবং আমরা অনেক ক্ষেত্রতে বইকে ভাবছি একটু প্রাচীন বিষয়। বই কেন পড়া জরুরি, তার কারণ বইয়ের লেখা থেকে মানুষ শুনে কিছু জ্ঞান অর্জন করে, সেখানে একটা স্বপ্ন থাকে, পড়ার পরে আবার একটা ছবি তৈরি হয় মনে, কিন্তু যখন সবকিছুই দেখাটাও চলে আসে তখন কল্পনার জগৎটা কমে যায়। আজকের যুগে দাঁড়িয়ে বইকে পড়ানোটা আপনাকে ডিজিটালি করতে হবে, বইকে রাখতে হবে, কিন্তু বই ও পড়ার অভ্যাসটাকে রাখতে হবে। পড়ার অভ্যাস যে ফর্মেই আপনি রাখুন না কেন, তাতে দেখবেন একদিন যেদিন প্রয়োজন হবে সেদিন কি মানুষ আবার বইয়ের কাছে ফিরে যাবে, আমরা সবাই বইয়ের কাছে ফিরে যাব, বা নতুন প্রজন্ম ফিরে যাবে। কিন্তু যদি আমরা মনে করি যে আজকের প্রজন্ম ফোন দেখছে ইত্যাদি দেখছে, সেটা খুব ক্ষতি করছে, আমরা মনে হয় একটু নস্টালজিক হতেই হবে, যে কারণে পড়ার অভ্যাসটা করতে হবে। পড়ার অভ্যাস যদি করা যায়, সেটা স্ক্রিনে পড়ুন কেন, সে কিন্তু আলটিমেটলি আপনি ওই বইকে পাবেন, হয়তো সোনা গন্ধটা, বইয়ের যে গন্ধটা, সেটাও কোনোদিনও একদিন পাওয়া যাবে।
1: বেশ, খুব সুন্দর করে বললেন, ছোট্ট করে বললেন, ভালো লাগলো। পরের বন্ধু মেসেজ করছেন উত্তম দালাল, খড়সড়াই মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে। প্রিয় দেবারতী দিদিভাই,

0: এই মৌসুমে দিদি ভাই, ডিজিটাল যুগে বাচ্চাদের পড়ায় আকর্ষণ করা অবশ্যই যায়। আনতে হবে হাঁদাভোঁদার কাণ্ড কারখানার খণ্ডচিত্র, এগুলো পড়তে আমাদের সময় লাগতো 5 মিনিট। ঠিক কিসে একটা মোহ জড়িয়ে থাকতো হাঁদারাম গড়গড়ি ও ভোদা পাকড়াশির আশ্চর্য সব কাণ্ডের সঙ্গে, যেখানে আছে নেহাতি ক্ষণিক পাঠের আনন্দ, যার মধ্যে বিন্দুমাত্র মারপ্যাঁচ নেই, ম্যাজিক সুপার হিরো পৃথিবী থেকে মহাকাশ ছড়ানো অ্যাডভেঞ্চারের মোহ নেই। এইসব ছবির মধ্যে রয়েছে নেহাতি সরল মজা, কিন্তু ছোটবেলার দুপুরে এসব মজার শরিক হতে কে না চেয়েছে। এসবই আসলে কোনো না কোনোভাবে ঠিকে ছিল অন্তর্জালহীন সেই সময়ের শরীরে। খুব খুব ভালো থেকো, লিখছেন উত্তম দালাল খরসরে মনসাতলা বেগমপুর হুগলি থেকে। আরও দু একটি মেসেজ রয়েছে, চটপট একটু দেখি যতক্ষণ সময় আছে। শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি লিখছেন, যদি কেউ মনে করেন একেবারে মোবাইল ব্যবহার বর্জন করে বই পড়ার অভ্যাস তৈরি করে নেবে তাহলে মুশকিল। আমি এমন শিশুকেও দেখেছি দুটোই করে, মোবাইল নিয়ে যতটা সময় ব্যয় করে ঠিক ততটাই বই পড়ায়। এখন বোধহয় এই ভারসাম্যটাও মেনে নিতে হবে। পরের বন্ধু লিখছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, লিখছেন অবশ্যই ডিজিটাল যুগে শিশুদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা সম্ভব, এমন কিছু কঠিন না। শিশুরা যা দেখে সেটাই শেখে, কারণ এরা নরম মাটির মতো, যেমন আকার দেওয়া হবে তেমনই হবে। তাই অভিভাবকদের ওদের সামনে মোবাইল ল্যাপটপ ট্যাব এসব ব্যবহার কম করলেই হলো। এখন তো কত সুন্দর সুন্দর বই দেখা যায়, পুরো ছবি ছড়ায় ভরা। যদিও এসব বইমেলার সুবাদে জানতে পেরেছি, তাই বলবো ওদের পছন্দ মতো গল্প লেখা বই মুখের সামনে আনলে অবশ্যই বইমুখ হবে। নিজেদের ফোন ইউজ স্যাক্রিফাইস আবশ্যক, তাহলে এটা সম্ভব। আরও যারা যারা মেসেজ করেছেন, পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে লিখছেন, তার পাশাপাশি আরও একজন বন্ধু কার্তিক মণ্ডল লিখছেন সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে, এবং আরও একজন বন্ধু লিখছেন যে প্রদীপ বসাক হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। চটপট একটুখানি তাদের মেসেজগুলো পড়ার চেষ্টা করি যতটুকু টাইম রয়েছে। আমাদের বন্ধু পায়েলের মেসেজটি পড়ব, লিখছেন তিনি লিখছেন, বইয়ের পাতার এই গন্ধ, তার সাথে যেন প্রতিটা শিশু পরিচিত হয়। প্রতিদিন সকালে বিকেলে বই পড়া একজন শিশুকে আরো মনোযোগী করে তোলে সব বিষয়ে।
1: বেশ, এরকমভাবেই আপনাদের সবার মেসেজগুলো হয়তো উঠতে পারলাম না, ফোনও সবকটা ধরতে পারলাম না। তবে 9:30 আজকের কথা হচ্ছে আপনাদের সাথে রবিবারের বৈঠকি আড্ডায়।
2: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে সর ফিরোজি। प्रधानमंत्री नरेंद्र मोदी ने ब्रिक्स को समाधानों का मंच बताया। 18वें ब्रिक्स शिखर सम्मेलन के समापन पर श्री मोदी ने नई दिल्ली घोषणा पत्र के सभी निष्कर्षों को समयबद्ध कार्यों में बदलने की आवश्यकता पर बल दिया। प्रधानमंत्री ने शिखर सम्मेलन के दौरान विश्व नेताओं के साथ 15 द्विपक्षीय बैठकें की, अंतर्राष्ट्रीय संस्थानों के प्रमुखों के साथ भी मुलाकात की। गृह मंत्री अमित शाह ने कहा, भारत को प्रयोगशाला में उत्पादित हीरो और आभूषण क्षेत्र में विश्व का नेतृत्व करने का लक्ष्य रखना चाहिए। इंडोनेशिया के जावा सागर में नौका पलटने से 6 लोगों की मौत, लगभग 130 लापता। भारतीय पुरुष और महिला हॉकी टीम ने चीन के मोकी में जूनियर एशिया कप खिताब जीता। और क्रिकेट में महिला T20 एशिया कप के फाइनल में भारत और मौजूदा चैंपियन श्रीलंका के बीच दुबई में मैच जारी। वहीं दिल्ली में T20 श्रृंखला के पहले मैच में भारत और अफगानिस्तान आमने सामने। अब समाचार विस्तार से। नई दिल्ली में 18वां ब्रिक्स शिखर सम्मेलन आज संपन्न हो गया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने इस बात पर बल दिया कि ब्रिक्स की विविधता ही इसकी पहचान बनी रहे, सहयोग प्रेरणा हो और प्रगति मानवता के हित में योगदान दे। 2 दिन के शिखर सम्मेलन के आखिरी दिन समापन भाषण में प्रधानमंत्री ने कहा कि ब्रिक्स सिर्फ देशों का समूह नहीं बल्कि समाधानों का पारिस्थितिकी तंत्र है।
3: आप सबकी मौजूदगी ब्रिक्स की बढ़ती रेलेवेंस, ओपननेस और इंक्लूसिवनेस का प्रमाण है। पिछले 2 दिनों की हमारी चर्चाओं ने हमारा विश्वास और मजबूत किया है कि ब्रिक्स केवल देशों का समूह नहीं, सॉल्यूशंस का एक इकोसिस्टम है।
2: श्री मोदी ने आशा प्रकट की कि शिखर सम्मेलन में अपनाया गया नई दिल्ली घोषणा पत्र साझा विजन और भविष्य के सहयोग के लिए स्पष्ट दिशा देगा।
3: हम आशा करते हैं इस समिट से उसमें एडॉप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे शेयर्ड विजन और फ्यूचर कोऑपरेशन को स्पष्ट दिशा देगा। हमें सभी

0: স্টুডিওর ঘড়ি বলছে সময় 9:31। মৌসুমি আর দেবারতি রয়েছে আপনাদের সাথে, আর আজকের এই রবিবারের বৈঠকি আড্ডায় কি নিয়ে আছি আমরা, কি বিষয় নিয়ে আজকের আড্ডা দিচ্ছি। একটা বাড়ি, একটা ছোট্ট উঠোন, বিকেলের নরম রোদ, আর সেই রোদে বসে গল্প বলছেন একজন মানুষ। গল্পের মধ্যে কখনো রাজা রানী, কখনো ভূত, কখনো তার নিজের ছোটবেলার কথা। আমরা ছেলেবেলায় হয়তো এই সমস্ত রাজা রানী ভূতের গল্প জানতেই পারতাম না, যদি না, হ্যাঁ যদি না, তারা আমাদেরকে বলতো। আমরা ছোটবেলায় হয়তো জানতামই না এই গল্পগুলো আসলে শুধু গল্প নয়, এগুলো ছিল আমাদের শিকড়ের সাথে পরিচয়, দাদুর হাত ধরে হাঁটা, ঠাকুমার আঁচলের মুখ লোকানো, দিদার কাছে আবদার করে একটু বেশি মিষ্টি খাওয়া, কিংবা ঠাকুরদার কাছে বসে পুরনো দিনের গল্প। সময়ের সঙ্গে সেই মানুষগুলো হয়তো ধীরে ধীরে হাঁটেন, একটু কম কথা বলেন, কিন্তু আমাদের জীবনের অনেক ভালোবাসার জায়গাটা কখনো ছোট হয় না। আজকের ইংরেজি কথায় বললে গ্র্যান্ড প্যারেন্টস ডে, দাদু দিদা বা ঠাকুমা ঠাকুরদার ভালোবাসা, অভিজ্ঞতা এবং আপনাকে সম্মান জানিয়েই আজকের আমাদের এই দিন, রবিবারের বৈঠক।
1: আর রবিবারের এই বৈঠকে আপনাদের সঙ্গে রয়েছি মৌসুমি আর দেবারতি। ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদার কথা বলতে গেলেই আমরা অনেকখানি বেশি একটা যেন

দাদু দিদার কথা বলতে শুরু করলে বা দাদু ঠাকুমার কথা বলতে শুরু করলে আমরা যেমন আবেগতাড়িত হয়ে পড়ি, ঠিক তেমন আপনারাও কিন্তু তেমনটাই হয়ে পড়েন। অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে আমাদের ছোটবেলাটা বা আমাদের সময়টা দাদু দিদা ঠাকুমা সকলকে ঘিরে অনেক আনন্দ করে সময় কাটত, কিন্তু এখনকার বাচ্চারা তো একা, তারা কি করে দাদু ঠাকুমার সঙ্গ পাবে, তারা কি করে তাদের সেই ভালোবাসার স্বাদ পাবে? এর চাবিকাঠিও কিন্তু রয়েছে আপনার হাতেই। হ্যাঁ, নানান সমস্যা থাকে, দূরত্বের কারণে অনেক সময় হয়তো আমরা এই সঙ্গটা পাই না, কিন্তু তবুও আমরাই তো পারি। আমাদের যারা ছোটরা রয়েছে, পরবর্তী প্রজন্ম রয়েছে, তাঁদের কাছেও একটা সুন্দর ছোটবেলার স্মৃতি তুলে ধরতে, সেই সমস্ত কথা নিয়েই আজ মৌসুমী আর দেবারতি রবিবারের বৈঠকে আড্ডা জমাতে হাজির হয়েছে 100.1 FM গোল্ডের স্টুডিওতে। আরও একটা গানের ওপারে ফিরছি আবারও এই সমস্ত কথায়।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: আজকে বলছিলাম না যে রবিবারের বৈঠক, মৌসুমি দেবারতী আছি আর 100.1 FM গোল্ডে আপনিও আছেন। আর আছি কি নি, আছি আজকের ঠাকুমা ঠাকুরদার বিশেষ দিন অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টস ডে, সেই দিনটা নিয়ে। আগে যৌথ পরিবারে দাদু ঠাকুমার সঙ্গে নাতি নাতনিদের সম্পর্ক তৈরি হতো খুব স্বাভাবিকভাবে, কিন্তু এখন ছোট পরিবার, দূরে থাকা, কর্মব্যস্ততা সব মিলিয়ে সেই সম্পর্কের ধরন কিন্তু বদলে গেছে। তবু প্রযুক্তি আমাদের দূরে সরিয়ে দেওয়ার পাশাপাশি কাছে আসার সুযোগও দিয়েছে।
3: একদম,
2: ভিডিও কলের মাধ্যমে নাতি হয়তো বিদেশ থেকে ঠাম্মাকে বলছে, ঠাম্মি আজ কী রান্না করেছ, দাদু হয়তো নাতনির অনলাইন পড়াশোনার গল্প শুনছেন। এই ছোট্ট ছোট্ট কথোপকথনই কিন্তু সম্পর্ককে আমাদের

বাঁচিয়ে রাখে। অনেক সময় আমরা ভাবি যে বয়স্ক মানুষদের শুধু ওষুধ, খাবার আর চিকিৎসার প্রয়োজন, আসলে তাদের আরও একটা জিনিস সবথেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে সময়। কেউ তাদের সঙ্গে একটু বসুক, তাদের কথা শুনুক, একই গল্প তারা দশবার বললেও বিরক্ত না হয়ে দশবার শুনুক, কারণ তাদের কাছে সেই গল্প পুরনো হলেও আমাদের সঙ্গে সেই গল্প ভাগ করে নেওয়াটা তাদের কাছে নতুন একটা কিন্তু আনন্দ। তাই আজকের এই বিশেষ দিন, এই দিন নিয়ে, অর্থাৎ ঠাকুমা দাদুর বিশেষ আজকের এই দিন, গ্র্যান্ড প্যারেন্টস ডে, সেই নিয়ে আজকের পুরোটা রবিবারের বৈঠকে আড্ডায় রয়েছি মৌসুমি দেবাল।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM।

0: ঠাকুরদা ঠাকুমার জন্য, দাদু দিদার জন্য আমরা নাতি নাতনিরা সবসময় সময় দিতে পারি এমনটা নয়, তবে সেটা নিয়ে মনে মনে একেবারেই কিন্তু কষ্ট পাবেন না কেউ। তার কারণ ওই যে মৌসুমি একটু আগেই বলছিল, বর্তমানে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করলে, মন থেকে যদি আমাদের সেই ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমরা তাঁদেরকে একটু সময় দিতে পারি। তারা তো আর কিছুই চায় না, তাই না? তবে বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলির আরও একটা দিক আমরা দেখতে পাচ্ছি, ওয়ার্কিং পেরেন্টস হওয়ার সুবাদে বাচ্চারা কিন্তু দাদু ঠাকুমার কাছে একটু হলেও থাকার সুযোগ আবার নতুন করে পাচ্ছে, তাই না?
1: আজ যে হাতটা ধরে আমরা রাস্তা পার হচ্ছি, একদিন সেই হাতটাই হয়তো কাঁপবে। আর যিনি আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকেন, একদিন তাঁর অপেক্ষায় সময়টা আমাদেরই পূরণ করতে হবে। তাই আজকের গ্র্যান্ড পেরেন্টস ডে শুধু একটা বিশেষ দিন নয়, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় বারবার করে, আমাদের ভবিষ্যৎ যতই আধুনিক হোক, আমাদের শিকড় কিন্তু অতীতের সঙ্গেই জড়িয়ে থাকে। আর হ্যাঁ, আর তাদের ভালোবাসা থাকুক, তাদের গল্পগুলো বেঁচে থাকুক, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের হাত ধরেই এগিয়ে চলুক আমাদের পরিবার। পরের ঘন্টায়, মানে গান শুনতে শুনতে পরের ঘন্টায় চলে যাব, দশটা বেজে দশ মিনিটে, দশটা থেকে দশটা বেজে দশ মিনিট সংবাদ বিরতিতে থাকবো, তারপরে মৌসুমি দেবারতী ফিরছি। তবে সেই সময় কিন্তু আপনারাও থাকবেন,
0: একদম।
1: আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের নাম্বারটা তো জানেনই, তাও আর একবার বলে দিই, 9903052992। এইটা আর কি লিখবেন, সেখানে লিখবেন নাতি নাতনির শৈশব যেমন ঠাকুমা দাদুর স্মৃতি হয়ে থাকে, ঠিক তেমনই আমাদের কাছে ঠাকুমা দাদুর স্মৃতি কতটা গুরুত্বপূর্ণ, বা ঠাকুমা দাদুর স্মৃতি আপনার কাছে কীরকমভাবে ধরা দেয়, বা তোমাদের ছোটোবেলায় ঠাকুমা দাদুর যে প্রেজেন্স সেটা নিয়েও আমাদেরকে বলতে পারো, শুনবো সেই কথাই। কিন্তু খুব ছোট করে লিখতে হবে, খুব বেশি বড় করে লিখলে কিন্তু হবে না। গান শুনতে শুনতেই এই ঘন্টা থেকে চলে যাচ্ছি পরের ঘন্টায়।

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে সহযোগিতার মনোভাব এবং মানবতার অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিদেশমন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের গবেষণাগারে হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনাকে দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য শিল্পের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। হকি জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের মহিলা ও পুরুষ দল খেতাব জিতেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধুমাত্র কতকগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যম। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিক্সের এই মনোভাবই আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনের ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: हमारे शेयर्ड विजन और फ्यूचर कोऑपरेशन को स्पष्ट दिशा देगा। हमें सभी आउटकम्स को समयबद्ध एक्शन और लास्ट माइल इम्पैक्ट से जोड़ना होगा। हमारे फ्रेमवर्क फाइल से आगे बढ़कर रियल लाइफ में इम्पैक्ट पैदा करे, इसके लिए हम सब मिलकर काम करेंगे।
0: প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিক্স তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফল আশা করে। শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়, সম্মিলিত প্রচেষ্টায় এই গোষ্ঠীভুক্ত দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের উপর

0: বিশেষ গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগগুলিও বিশেষ গুরুত্ব পাবে।
1: মহামারিয়া, ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দিখায়া হ্যায় কি আজকে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নহিঁ রহতা। ইসলিয়ে হমনে ব্রিক্স সমূহ মে রিজিলিয়েন্স বড়াণে পর বিশেষ বল দিয়া হ্যায়। চুনৌতিও কো সময় রতে পহচাননা আর তুরন্ত কার্যবাহি করনা ভি উতনা হি আবশ্যক হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শহরের মধ্যে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিক্স আরবান মোবিলিটি হাব স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। এর ফলে আগামী দিনে এক দক্ষ পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। গ্লোবাল সাউথের প্রয়োজনে মেটাতে কার্যকর ও সহজলভ্য পদ্ধতিগুলিও আগামী দিনে গ্রহণ করতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি বদ্ধপরিকর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলনে 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্ত টোকাইভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী আজ দুটি দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতা সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়ে সন্তোষ ব্যক্ত করেন। দুই নেতা রাজনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, যোগাযোগ, শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, নতুন প্রযুক্তি এবং দুদেশের মানুষের মধ্যে সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলিতেও তারা মত বিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করা এবং এই অঞ্চলের শান্তি, স্থায়িত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার বিষয়ে ঐক্যমত হন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবেয় সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। তিনি ব্রিক্স শিখর সম্মেলনে আসিয়ান চেয়ার হিসেবে ফিলিপিন্সের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। 2025-এর অগাস্টে রাষ্ট্রপতি মার্কোসের ভারত সফরের সময় যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা আরও এগিয়ে নিয়ে যেতে তারা রাজি হয়েছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপেল আলুপুরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কে পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপর জোর দেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী আজ দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে এবং ভারত সৌদি আরব সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। অন্যদিকে নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী জামশিদ কুচকারভের সঙ্গে বৈঠক করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব সুধাকর দালালা বলেন, এই সম্মেলনে 50টিরও বেশি সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতের সভাপতিত্বে হওয়া এই সম্মেলনের অন্যতম সাফল্য। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের রত্ন গহনা শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ল্যাব গ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে উৎপাদিত হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকে। মুম্বাইতে 52তম ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ উল্লেখ করেন, ল্যাব গ্রোন ডায়মন্ডের বাজার বর্তমান হীরের বাজারের প্রায় 50 গুণ বড় হতে পারে এবং ভারতের ক্ষেত্রে এ বিষয়ে অগ্রগতির এ এক বড় সুযোগ বলে তিনি উল্লেখ করেন। তিনি এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের উৎপাদনকারী যন্ত্রপাতি, হীরে উৎপাদন, গহনা তৈরি, ব্র্যান্ডিং এবং বিশ্বজুড়ে বিভিন্ন শহরে ভারতীয় কোম্পানির শোরুম স্থাপন করে একটি মজবুত ভ্যালু চেইন গঠন করার আহ্বান জানান। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। আকাশবাণীকে আজ তিনি জানান, বর্ধমানে একটি নার্সিংহোমে অপারেশন চলাকালীন একটি শিশু মারা যায়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের ডিগ্রির বৈধতা নিয়ে গুরুতর সংশয় দেখা দেয়। এছাড়াও এই ধরনের আরও অনেক ভুয়ো চিকিৎসকের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে। এদিকে ভুয়ো ডাক্তার ইস্যুসহ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

0: চিঠি দিয়েছেন আইএমএর রাজ্য শাখার সম্পাদক প্রাক্তন সাংসদ শান্তনু সেন। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তার অভিযোগ, এ বিষয়ে পূর্বতন সরকারকে বারংবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদেশের সিম কার্ড ব্যবহার করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে এনআইএ জানিয়েছে। জাতীয় তদন্ত সংস্থা জানিয়েছে, ভারতীয় পরিচয়পত্রে তোলা অন্তত 250টি সিম কার্ড ব্যবহার করে ভারত বিরোধী চক্রান্ত করছে গুপ্তচরেরা। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ঘটনায় দুজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করেই বাকিদের খোঁজ চলছে। ধৃত শেখ মুর্শাদিন ও গৌতম খাড়া সিম কার্ড বিক্রি করত, থাইল্যান্ড এবং কম্বোডিয়া থেকেও চক্র চলত বলে খবর। জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের মহিলা ও পুরুষ দল খেতাব জিতেছে। মকিতে আজ চীন 1-0 হারিয়ে ভারতের মহিলা দল এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচে 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই নিয়ে 2023 এবং 2024 মিলিয়ে পরপর তিনবার ভারত এর মহিলা দল জুনিয়র এশিয়া কাপ জয়ী হল। পুরুষ দল ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 4-1 পরাজিত করে। এই জয়ের ফলে দুই দলই জুনিয়র হকি বিশ্বকাপে যাওয়ার যোগ্যতা অর্জন করল। এশিয়া কাপের শিরোপা নিজেদের দখলে রাখার জন্য ভারতীয় পুরুষ এবং মহিলা দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এই সাফল্য খেলোয়াড়দের প্রতিভা ও দৃঢ় সংকল্পের প্রতিফলন। তিনি পুরো দলের প্রতি শুভকামনাও জানান। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MTEI গায়ার উপর হামলার ঘটনায় ভারত নিন্দা প্রকাশ করেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। দূতাবাস জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে সহযোগিতার মনোভাব এবং মানবতার অবদানকেও আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ 8th ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। খবর শেষ হলো, এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু আবার ফিরে এসেছি। দেবারতীর মৌসুমি আজ রয়েছি ওয়ার্ল্ড গ্র্যান্ড প্যারেন্টস ডেতে রবিবারের বৈঠকে আপনাদের সাথে আড্ডা দিতে। অলরেডি আপনাদের মেসেজ আসছে ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদাকে নিয়ে আপনার স্মৃতি, আপনার মনের কথা, সেই সবটাই আসবো। সেসব কথায় আরও যারা মেসেজ করতে চান করতে পারেন 9903059992 নম্বরে। তবে আপাতত রইল আপনাদের জন্য এই গানটা।
3: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁপ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
4: তারপর কি হলো?

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওরে বাবা,

0: গ্র্যান্ডপ্যারেন্টস ডে নিয়ে কথা বলতে বলতে মৌসুমি আর দেবারতে কিন্তু চলে এসেছে পরের ঘন্টায়। আর ঠিক যেমনটা বলেছিলাম, আপনাদের সঙ্গেও কথা হবে, জানবো আপনাদের মনের কথা, ঠাকুমা দিদিমা দাদু ঠাকুরদা সকলকে নিয়ে আপনার মনের অনুভূতি, আপনার মনের স্মৃতি, ছোটবেলার সেই মধুর সময়ে ফিরে যাওয়া মুহূর্তগুলোকে আরও একবার একটু একটু করে ঝালিয়ে নেওয়া। চলে এসেছে মেসেজ, ঠাকুরিয়া থেকে লিখছেন সুমিতা রায়। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা দিদিরা, আমার দাদু খুব রাগি ছিল, আমার ঠাকুমাও রাগি ছিল তবে শান্ত ছিল। ছোটবেলায় বাইরে বেশিক্ষণ খেলতে দিত না, বাইরে থেকে আসতে দেরি হলে সে কি রাগ। তবে বাড়ির সব বাচ্চাদের গোল হয়ে বসিয়ে ঠাকুর দেবতা থেকে শুরু করে ভূতের গল্প বলতেন, শেষই হতো না। এখন সেসবই অতীত। লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে।
1: আর আজকের এই বিশেষ দিন অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টস ডে, এটা মূলত তো ঠাকুমা ঠাকুরদার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটা বিশেষ দিন। এই দিনটা পরিবারের প্রবীণ সদস্যদের জীবনের অভিজ্ঞতা ও আবদারকে সম্মান করার কিন্তু একটা আলাদা সুযোগ করে দেয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গ্র্যান্ড প্যারেন্টস ডে পালিত হয় সেপ্টেম্বরের প্রথম সোমবারের পরে যে রবিবারটা, অর্থাৎ আজকের দিনে। আর এই দিবসের সাথেই মেরিন ম্যাকওয়েডের নাম বিশেষভাবে জড়িত, কারণ তিনি প্রবীণদের সম্মান ও পরিবারের সঙ্গে তাদের

সম্পর্ক দৃঢ় করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। আর এই গ্র্যান্ড প্যারেন্টসদের মূল ভাবনা শুধু উপহার দেওয়া নয়, সময় দেওয়া, কথা শোনা, তাদের অভিজ্ঞতা জানা এবং একাকিত্ব দূর করা, এই সব কিছুই মিলিয়ে কিন্তু আজকের এই বিশেষ দিন। দাদু ঠাকুমার গল্পের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের পরিবারের ইতিহাস, তাঁদের স্মৃতি। শুধু অতীত নয়, আগামী প্রজন্মের জন্য কিন্তু

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে।

0: মৌসুমিয়ার দেবারতী আপনার সঙ্গে রয়েছে 100.1 এফএম গোল্ডের স্টুডিওতে। আর আজ বিশেষ এই দিনে, দাদু দিদা ঠাকুরদা ঠাকুমাদের দিনে, আমরা কথা বলছি আপনাদের সঙ্গে কি নিয়ে, না আপনাদের ছোটবেলায় ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদার স্মৃতি নিয়ে। আপনারা আমাদের মেসেজ করছেন 9903059992 নম্বরে। চলে এসেছে আরও একটি মেসেজ, সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। লিখছেন, দাদু দিদিমার যুগের ভালোবাসা ছিল আধুনিক যুগের চেয়ে সম্পূর্ণ আলাদা, অনাড়ম্বর, গভীর এবং চিরস্থায়ী। আজকের দিনে দাঁড়িয়ে তাদের সেই নিখাদ ভালোবাসার দিনগুলোর কথা মনে করলে এক অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। আমার মামার বাড়ি অমরপল্লীতে, আমি আমার মায়ের সাথে মামার বাড়িতে যেতাম। তখন দাদু দিদিমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে তাঁরা বিরক্ত হতেন না, বরং সে বিষয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে প্রশ্নের সমাধান করে দিতেন। তাদের কথার মধ্যে এত মিষ্টতা ছিল, তাতে শান্তি বোধ করতাম। তাদের সেই মিষ্টি কথার স্মৃতি আজও আমার মনে শান্তি এনে দেয়। আপনারা খুব ভালো থাকবেন সবসময়, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। আপনাদের মনেও যদি এরকম কোনো স্মৃতি থেকে থাকে, আপনাদের মনেও যদি দাদু ঠাকুমাকে নিয়ে কিছু মনে পড়ে থাকে, সেই দিনগুলোর কথা আরও একবার মনে করতে ইচ্ছে হয়, তাহলে চলে আসতেই পারেন আমাদের কাছে।
1: দেখো দেবারতী, আজকের এই যে আমরা ঠাকুমা দাদু দিবস পালন করছি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হচ্ছে, অনেক স্কুলে হচ্ছে বা পাড়ায় হয়তো কোথাও না কোথাও হচ্ছে, কিন্তু এই যে আজকের ঠাকুমা দাদুর দিবস বা গ্র্যান্ড প্যারেন্টস ডে, এটা কিন্তু শুধুমাত্র একটা উদযাপনের দিন এমনটা নয়, এটা আসলে একটা সম্পর্কের উদযাপন করার দিন। দাদু দিদা বা ঠাকুমা দাদুর কাছ থেকে পরিবারের বহু বছরের ইতিহাস জানার দিন। তাদের মুখে শোনা গল্পের মধ্যে থাকে আমাদের শিকড়ের কথা, আমাদের পরিবার কিভাবে তৈরি হয়েছে তার গল্প, পুরনো দিনের জীবনযাত্রা, উৎসব, সংস্কৃতি এবং নানা অভিজ্ঞতা। আর আজ আমরা যে পৃথিবীতে বড় হচ্ছি, সেখানে প্রযুক্তি বদলাচ্ছে দ্রুত, কিন্তু প্রবীণদের অভিজ্ঞতা এমন এক সম্পদ যা গুগলে সার্চ করে

0: কিন্তু পাওয়া যায় না।
1: ঠিক,
0: একজন ঠাকুমার রান্নার রেসিপি, একজন দাদুর ছোটবেলার গল্প, পুরনো কলকাতার স্মৃতি কিংবা পরিবারের কোনো হারিয়ে যাওয়া ইতিহাস, এই সবই তো অমূল্য উত্তরাধিকারী আমাদের কাছে, কি তাই না?
1: একদম।

বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 2 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে। রবিবারের

0: ফুল পাখি যারা আমাদের বন্ধু ছিল তারা কিন্তু আজও আছে আমাদের জীবনে ঠিক এই দাদু ঠাকুমা বা দিদার রূপ ধরে। যেমনটা আমরা বলছিলাম যে দাদু ঠাকুমার থেকে দূরত্ব হয়তো আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি কর্মরত বাবা মা দুজনেই, এবং সেজন্য অনেক সংসারেই দেখা যায় যে দাদু ঠাকুমা বা দাদু দিদা তাঁরাই কিন্তু এসে আদরের ছোট্ট নাতি বা নাতনিটির দায়িত্ব গ্রহণ করছেন, এবং তাঁদের কাছে নিশ্চিন্তে বাবা মা তাদেরকে রেখে নিজেদের কাজে যেতে পারছেন। সেজন্য তাদের জন্য আলাদা করে একটা দিন উদযাপন তো অবশ্যই করা উচিত, তবে তার থেকেও বেশি করে যেটা করা উচিত সেটা হলো তাদেরকে একটু সময় দেওয়া, তাদের কথা আরো একটু বেশি করে ভাবা।
1: দাদু, তোমার ছোটবেলার গল্পটা আরেকবার বলো তো, হয়তো সেই গল্প থেকেই জন্ম নেবে আমাদের পরবর্তী কোনো কবিতা, গল্প বা উপন্যাস। আমরা ছোটবেলায় তাদের কাছ থেকে গল্প শুনেছি। এক দেশে এক রাজা ছিল, সেই গল্পে রাজা রানীর সঙ্গে মিশে থাকতো তাদের নিজের জীবনেরও গল্প। কখনো যুদ্ধের স্মৃতি, কখনো দুর্ভিক্ষের দিন, কখনো গ্রাম ছেড়ে শহরে আসার কাহিনী, আবার কখনো পরিবারের কোনো পুরনো মানুষের কথা। কিন্তু আজ তাদের

গল্প শোনার সময় কি আমাদের আছে? হয়তো সেই দাদু আজও বারান্দায় বসে অপেক্ষা করেন কেউ এসে একটু কথা বলবে। হয়তো সেই ঠাকুমা এখনও মনে করে রেখেছেন নাতির ছোটবেলার প্রিয় খাবার। সময় বদলেছে, আমরা বড় হয়েছি, কিন্তু তাদের ভালোবাসাটা একই রয়ে গেছে। তাদের নিয়ে লেখা সাহিত্য আমাদের এই নীরব ভালোবাসার একটাই কথা মনে করিয়ে দেয়, যেখানে দাদু দিদা কখনো আশ্রয়, কখনো স্মৃতির রক্ষক, কখনো বা এমন এক চরিত্র যাদের উপস্থিতি পুরো পরিবারকে একসঙ্গে বেঁধে রাখে। দাদু দিদা আমাদের কাছে এমনই একজন মানুষ, যারা পাশে না থাকলে আমরা হয়তো সেইভাবে বড়ই হয়ে উঠতে পারতাম না।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: একটু একটু করে স্টুডিওর ঘড়ির কাঁটা এগোচ্ছে, সেই সাথে এগোচ্ছি দেবারতী আর মৌসুমি। এগোচ্ছি কোথায়? এগোচ্ছি না বলে বলা যায় আমরা আমাদের সেই ছোটবেলার সোনালী দিনগুলোতে আরও একবার ফিরে যাচ্ছি, সেই সাথে আমাদের বন্ধুরাও ফিরে যাচ্ছেন, ভাগ করে নিচ্ছেন ঠাকুমা দাদু বা দিদিমাকে নিয়ে তাঁদের স্মৃতি, তাঁদের মনের কথা। আমাদের আরও একজন শ্রোতা বন্ধু লিখছেন, অন্নপূর্ণা দালাল হুগলি থেকে, তিনি লিখছেন, মৌসুমি ও দেবারতীকে অশেষ ধন্যবাদ জানাই, রবিবারের বৈঠক সত্যি খুব অসাধারণ লাগছে, গানে গল্পে ঠাকুরদা ঠাকুমার কত গল্প শুনছি, তাই না মেসেজ করে আর পারলাম না। সেই সাথে বলি যে এরকমভাবেই তোমরা যদি ছোট ছোট করে আমাদের দাদু ঠাকুমার স্মৃতিগুলোকে উস্কে দাও তাহলে সত্যি বড় ভালো লাগে। বেশ, আলাদা করে তিনি কিছু লেখেননি দাদু ঠাকুমাকে নিয়ে তাঁর স্মৃতির কথা, কিন্তু খুব সুন্দরভাবে তিনি তার মনের কথা, ভালো লাগার কথা জানিয়েছেন। আমরা বরং আরও একটা গানে চলে যাই, আর সে গান শুনতে শুনতে আবারও ফিরে আসব আপনাদের মেসেজ নিয়ে।
1: আর আপনারা যদি চান আমাদের কি লিখে জানাবেন আপনাদের ছোটবেলায় দাদু ঠাকুমার সাথে স্মৃতি বিজড়িত কোনো গল্প, কোনো কথা, তাহলে জানাতে পারেন 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ, আপনার যেটা খুশি আপনি করতে পারেন। কিন্তু এছাড়া যদি আপনি ভাবেন আপনি ফোন করবেন, হ্যাঁ তাহলে ফোন করতে পারেন 2248 8085, এই নাম্বারে ফোন করে আপনি কিন্তু জানাতে পারেন আপনার ছোটবেলার স্মৃতির কথা। গানে যাবো, কিন্তু তার আগে শুনে নিই।

0: কেউ তো আছেন ফোনে, অনেক সুন্দর চেষ্টা করছেন।
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি ছোটবেলায় আমি যখন এই পুজো সামনে এসে গেছে, পুজোর সময় মামার বাড়িতে যেতাম। তো মামার বাড়িতে যখন যেতাম তখন আমার দিদা অধীর আগ্রহে বসে থাকতেন কবে আমরা যাব। সেই নাতি নাতনিদের নিয়ে আমরা দু ভাই বোন, আমার মাসি ছেড়ে মেয়েরা ছিল, ওরা অতটা যেত না, কিন্তু আমরা যেতাম। বিশেষ করে আমার মামা বাড়ি নৈহাটিতে, নৈহাটিতে যখন কালী পুজো হতো, ঠিক কালী পুজোর আমরা পরের দিনই বা কালী পুজোর আগের দিন যে কোনো সময় আমরা চলে যেতাম ওখানে। ওইখানে গিয়ে যে দিদার সঙ্গে যেই যে স্মৃতিগুলো, তার কাছ থেকে যেসব গল্প আমরা পেয়েছিলাম, সে আজও আমরা ভুলতে পারি না। আজও সেই স্মৃতি আমাদেরকে ভাবায়, আজও বোঝায় যে হ্যাঁ বাস্তবের কত কিছু, মানে কত রকমের গল্প তিনি বলে গেছেন, সেই সব জিনিসগুলো এখন আমরা বাস্তবের মুখে দেখতে পাই। হ্যাঁ আজকের যুগ তো অনেক নিউক্লিয়ার যুগ, আজকের যুগে দিদি এসব ভাবাই যাবে না, আমরা ভাবতেই পারবো না। দাদু ঠাকুমা বা দাদু দিদা এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের কাছ থেকে অনেকটাই হারিয়ে গেছে। পিসি মাসি দাদু ঠাকমা এদের কোনো, এদের স্মৃতিকে আমরা এতটা ভাবি, আমরা নিজেদের মা বাবাকেই কি ভাবি, এই যে বয়স হয়ে গেছে বয়স্ক মানুষ তাদেরকে আমরা কতটা সময় দিই, তারা আমাদের সাথে গল্প করে এই মুঠো ফোনের যুগে, আমরা কি শুনতে চাই যে তোমার কি কষ্ট হচ্ছে। আমরা এখন ওই একটা ছোট্ট ফোন করলাম, একটা মেসেজ নিলাম, যদি বাড়ি থেকে দূরে থাকি তাহলে সেই বয়স্ক মা বাবা বা বয়স্ক দাদু দিদা যেই থাকুক, তা তারা তো বয়োজ্যেষ্ঠ মানুষ, তারাও তো একটু আশা করে যে আমরাও তাদের একটু সহচর্য ছোটবেলায় নিয়ে বেড়াতে যেতেন। এক বছর আমরা, আমি আমার মা বাবা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছে, আমি খুব কান্নাকাটি করছিলাম যে আমি যাব, কিন্তু সেই ভিড়ের মধ্যে আমাকে নিয়ে যেতে পারেনি দিদা। তার বাপের বাড়িতে নিয়ে গেছিলেন, তার বাপের বাড়ির সমস্ত বিষয়গুলো ঘুরিয়ে দেখানো, তার ছোটবেলার গল্পগুলো সেইগুলো নিয়ে খুব আলোচনা করত,
0: বেশ
2: এইগুলো ভালো লাগতো। এখন তো সেসব দিন নেই।
1: আপনাদের মেসেজে।

গান শুনতে শুনতে আমরা পৌঁছে গিয়েছি আপনাদের চ্যাটবক্সে। চলে এসেছেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, তার মেসেজ পড়ি। স্মৃতি জাগানো রবিবারের বৈঠক, আমার ছোটবেলা কেটেছে মামার বাড়িতে। সেখানে দাদুর আদরে স্নেহে ভালোবাসায় দিনগুলি বেশ সুন্দরভাবে কাটত। তিনি অনেক রূপকথার গল্প, ছড়া, কবিতা বলতেন। মাঝে মাঝে কলের গানে অনেক রেকর্ড শোনাতেন। দিদিমাও আমাকে খুবই ভালোবাসতেন। দিদা আমার পড়াশোনার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়ে আমাকে কলিকাতা অন্ধ বিদ্যালয়ে ভর্তি করেছিলেন। যতদিন তিনি জীবিত ছিলেন আমার সব কিছু খবর রাখতেন। আজ আমি তাকে খুব মিস করি, লিখছেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। আরও বেশ কিছু মেসেজ জমে রয়েছে, অবশ্যই পড়ব সেই সব। কিন্তু আপাতত আমাদের একটা ছোট্ট গান শুনতে শুনতে চলে যেতে হবে সংবাদ বিরতিতে। 11:10 মৌসুমী দেবারতী আবারও ফিরছে গ্র্যান্ড প্যারেন্টসদের কথায়, দাদু ঠাকুমা দিদাদের কথায়, আপনাদের মেসেজে।

0: Yemeni authorities for their support in rescuing the Indian nationals. President Draupadi Murmu has extended greetings on the eve of Ganesh Chaturthi. In her message, the president said that Lord Ganesha symbolizes wisdom, prosperity, and auspicious beginnings. President Murmu prayed that Lord Ganesha brings happiness, peace, good health, and prosperity into everyone's lives. In men's cricket, India defeated Afghanistan by 7 wickets in the first T20 international of the 3-match series in Delhi tonight. Chasing a target of 157 set by Afghanistan, India scored 157 for 3 in 13.4 overs. Earlier, Afghanistan made 156 for 8 in their stipulated 20 overs. In hockey, India's men's and women's teams have clinched the Junior Asia Cup titles at Mochi in China today. Both the Indian men's and women's teams have also qualified for the Junior Hockey World Cup by winning their respective Asia Cup titles. And that is the end of this news bulletin.
1: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold
2: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন air@fmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
3: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছেন আপনারা রবিবারের বৈঠক আর মৌসুমী দেবারতী রয়েছি আপনাদের সাথে আর রয়েছেন আপনারা আজকের কথা হচ্ছে ঠাকুমা দাদুকে নিয়ে বা ঠাম্মা দাদু আপনি যেভাবেই ডাকুন না কেন আপনাদের থেকে জানতে চাইছিলাম আপনাদের এমন কোনো গল্প যা কিনা ঠাম্মা দাদুকে নিয়েই স্মৃতিবিজড়িত হয়ে আছে 2248 8085 এই নাম্বারে ফোন করছেন আর তাছাড়া করছেন যেটা সেটা হচ্ছে আমাদের লিখে পাঠাচ্ছেন কোন নাম্বারে 9903052992 অনেকক্ষণ অপেক্ষায় আছেন কেউ কে আছেন আমাদের সাথে
3: মৌসুমি
4: বলুন
3: আর দেবারতি
2: বলুন
3: তোমরা আমাদের ফোন না বন্ধ করে দিলে রোববার আড্ডায়
4: এই তো নিলাম তো ফোন
3: নিলে তো এই মাত্র দিলাম হা করেছি কি ব্যাপার রোববার আড্ডায় মৌসুমি আর দেবারতি বাদ দিয়ে দিল ফোনটা
4: বেশ বলুন
3: বলছি লক্ষ্মীদি বলছি বেলগঞ্জ থেকে
4: হ্যাঁ
3: বলছি দেখো আমরা যা পেয়েছি দিদা ঠাকুমা অনেক আদর অনেক গল্প আমার জামশেদরাও মাওয়ারি আমরা দেখো আগে স্কুলে দেখো এক মাস আমাদের ছুটি দিত তা পড়া দাগিয়ে দিত অঙ্ক দাগিয়ে দিয়ে এতটা করে আনতে হয় ছুটিতে আমরা সেইভাবে বেড়াতে যেতাম সেইভাবে পড়াশোনা ওই পড়া অতটা করে নিয়ে আসতাম করে অঙ্ক অতটা করে নিয়ে আসতাম হ্যাঁ এখন তো সেই ইটা নেই এখন তো বাচ্চারা তো সেই ছুটিটা পায় না যাই হোক আমরা সেই ইটা আদরও পেয়েছি দিদা ঠাকুমা আমাদের পিসি আমাদের সবাই দাদু সবাই আমাদের আদরও পেয়েছি সত্যি এত সুন্দর সুন্দর তোমরা এত সুন্দর সুন্দর তোমার প্রোগ্রাম নিয়ে আসো না তোমাদের কি বলবো কি বলে তোমাদের

0: বিমানেই ঠাম্মার কাছে শোয়া, কেননা ঠাম্মার কাছে শুলে একটুখানি তাড়াতাড়ি উঠে খেলতে চলে যাওয়া যাবে, মার কাছে শুলে তো সেটা হবে না। পুরোপুরি ঘুম যদি আপনার সম্পূর্ণ না হয়, মা তো বেরোতে দেবে না, কিন্তু ঠাম্মার কাছে বেরোনো যাবে। আর না হলেও যদি ঘুমাতে ইচ্ছা না করে, তাহলে কিন্তু ঠাম্মার কাছে গল্প শুনেই সারা দুপুরটা কাটিয়ে দেওয়া যায়। ঠাম্মার সাথে খেলেও ইনডোর গেমগুলো, যেগুলো ছিল লুডো, দাবা বা এরম ধরনের যে খেলাগুলো যেগুলো ঠাম্মার ঘরে বসে খেলা যায়, সেটা খেলেও কিন্তু সময় কাটিয়ে দেওয়া যেত।
1: একদমই তাই। আর ঠাকুমা দিদার সঙ্গে এই স্মৃতি, আরও অনেক নানান রকম দুষ্টুমি, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমরা থাকব। তবে আরও একটা গানে বরং আমরা চলে যাই, তারপর ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির ওপারে ফিরে আসছি আপনাদের মেসেজ নিয়ে।
2: সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে,

বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প।

0: এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক সত্তরটি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন air@fmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ড এ।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
3: রবিবারের বৈঠকে শুধু তো আমরা আছি এমন নয়, বৈঠকে আড্ডা মানে আপনারাও আছেন। সরাসরি ফোনে চলে যাব না, কেউ ছিলেন কিন্তু 2248-8085-এ আপনারা আসছেন, সরাসরি কথা বলছেন আমাদের সাথে, আপনারা জানাচ্ছেন আপনাদের যদি কোনো রকম স্মৃতি বিজড়িত ঘটনা বা কোনো স্মৃতি থাকে যেটা কিনা অবশ্যই আপনাদের ঠাম্মা দাদুকে নিয়ে, তাহলে আমাদেরকে জানাবেন। যদি লিখবেন ভাবেন সেটাও করতে পারেন, লিখতে পারেন 9903050992 এই নাম্বারে।
4: কমলেশ গায়েন যোগেশগঞ্জ সুন্দরবন উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, তার ঠাকুমা দাদুকে নিয়ে স্মৃতির কথা লিখছেন। নমস্কার দিদিভাই, আমি সুন্দরবনের এক প্রান্তিক গ্রামে বসবাস করি। আমার ছোটবেলা ছিল খুব দুষ্টুমিতে ভরা। বাড়িতে দুষ্টুমির পর যখন বাবা আমাকে মারার জন্য এগিয়ে আসতো, তখন ঠাকুমাই ছিল আমার একমাত্র মুক্তিদাতা। আমি তাকে গিয়ে জড়িয়ে ধরতাম আর বলতাম, ঠাকুমা আমাকে বাঁচাও। ঠাকুমা তখন উল্টে বাবাকেই দিত বকুনি। আমার ঠাকুমার হাতের সেলাই ছিল সুনিপুণ। আমার পোশাক যখন কোনো রকমভাবে ছিঁড়ে যেত, ঠাকুমা তার হাতের ভালোবাসা দিয়ে সেলাই করে দিতেন। সেই সেলাই যেন বর্তমান মেশিনের সেলাইয়ের থেকেও উৎকৃষ্ট। আজ হয়তো দিদিভাই ছেঁড়া পোশাক পরি না, কিন্তু ঠাকুমার হাতের সেলাই করা পোশাক ছিল আমার কাছে এক অন্য রকমের অনুভূতি। আরও অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে দিদিভাই, ভালো থাকবেন আপনারা। লিখেছেন উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জ থেকে কমলেশ গায়েন।
3: শুধু যে আপনারা লিখছেন তা তো নয়, আপনারা কথাও বলতে চাইছেন। যেমন এই মুহূর্তে 2248-8085-এ কেউ ছিলেন কিন্তু না, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আজকে ঠাকুমা দাদুকে নিয়ে বিশেষ করে কথা হচ্ছে, কারণ আজকে বিশ্বজুড়ে পালন করা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস ডে। আর এই দিনটা শুধুমাত্র আজকের দিনটাকে উদযাপন করার জন্য এমনটা তো নয়, এই দিনটা অর্থাৎ আজকের এই বিশেষ দিনটা কিন্তু আমাদের একটা সম্পর্ক, একটা বন্ধন, একটা মানুষের সাথে আর একটা মানুষের যে ঐকান্তিক একটা মিল সেটার দিন। কে আছেন আমাদের সাথে?
4: হ্যালো,
5: হ্যালো,
3: হ্যাঁ বলুন। না, রেডিও সেটের ভলিউমটা না একদম কমিয়ে দিতে হবে যখন আপনারা আসবেন। আপনারা যদি কথা বলতে চান, যখনই ফোনটা আমরা ধরবো সাথে সাথে রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দিতে হবে, দিয়ে আপনারা তবে কিন্তু আমাদের এখানে এসে কথা বলতে পারবেন। আর এই মুহূর্তে কথা বলবো আপনাদের সাথে গানের ওপারে।

0: ঠাকুমা দিদিমাদের গল্প বলতে বলতে মৌসুমী দেবরতে কিন্তু চলে এসেছে, সেই সাথে চলে এসেছে আপনাদেরও প্রচুর প্রচুর মেসেজ, তবে ফোন কলও চলে আসছে। দেখি কে রয়েছেন সঙ্গে,
1: কে আছেন আমাদের সাথে।
2: শুভ সন্ধ্যা দিদিভাই, আমি কলোনি থেকে মানবেন্দু মুখোপাধ্যায়
0: বলুন। বলুন,
2: দেখুন এক কথায় বলতে গেলে ঠাকুমা এবং দাদু হচ্ছে বট গাছের ছায়া। ছোটবেলায় নাতি নাতনি যে আবদার বাবা মার কাছে করতে পারে না, মানে ছেলে মেয়েরা, সেটা ঠাকুমার দাদুর কাছে আবদার করার একটা উপযুক্ত স্থান, মানে বা পাত্র কাউ যাই বলেন না কেন, সেটাই উপযুক্ত সময়, মানে স্থান। কিন্তু বাবা মার দায় যে বকুনিটা খাওয়া যায় বা বাবার কাছে মার কাছে, সেটা ঠাকুমা দাদু সেটা আলিঙ্গনের পশ্চে তাদের সেই আবদার গুলো মিটিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করেন, এটাই দেখেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার 2 বছর বয়সে আমি ঠাকুমাকে হারিয়েছি, ঠাকুমা আদর আমি পাইনি বা তার পশ্চে পাইনি। দাদু পেয়েছি, দাদু মারা গিয়েছেন ঠাকুরদা আমার যখন 10-11 বছর বয়স। পরবর্তী সময় যাই হোক, বাবা মার আলিঙ্গনে বাবা মার পশ্চে আমরা বড় হয়েছি, যতটা

0: বড় হয়েছি, তাদের যে ট্র্যাডিশনাল ঠাকুরমা বলুন, দাদু বলুন, ঠাকুরদা বলুন, সেই ট্র্যাডিশনাল পরম্পরা বর্তমান, আমার মনে হয় বর্তমান সমাজে মানে ছেলেমেয়েরা বা নাতি নাতনিরা সেটার থেকে মনে হয় আমার মনে একটু বিচ্যুতি হচ্ছে, এটা মানতেই হবে।
1: বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির ওপারে আবারও ফিরছি আপনাদের মেসেজ নিয়ে।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: আবারও আমরা ফিরে এলাম অসমিয়ার দেবারতী 100.1 FM গোল্ডের স্টুডিওতে। আপনারা শুনছেন রবিবারের বৈঠক, আর রবিবারের বৈঠকে দাদু ঠাকুমা দিদাদের নিয়ে কথা বলতে বলতে টেলিফোনে চলে এসেছেন বন্ধু।
4: নমস্কার।
5: নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়া থেকে সমীর দাস বলছি।
4: বলুন।
5: হ্যালো,
4: শুনছি, বলুন।
5: আমার ছোটবেলার অনেক ঘটনাই আছে, কারণ আমি খুব অল্প বয়সে আমি আমার গর্ভধারী মাকে হারিয়েছি।
1: আচ্ছা।
5: মানে যখন আমার 2 বছর কি 2.5 বছর বয়স তখনই আমার গর্ভধারী মা মারা যান। তারপর আমার বাবা দ্বিতীয়বার সংসার করেন, তিনি এখন আমার সংসারে রয়েছে, আমি প্রথম পক্ষের একমাত্র পুত্র সন্তান, এই পক্ষের আমার 2 বোন। আমি ছোটবেলাতে আমি ঠাকুমার কাছেই বড় হয়েছি, ঠাকুমার কাছেই মানুষ হয়েছি, ঠাকুমাই আমাকে মানে তেল মালিশ করে দিত, স্নান করাতো, খাওয়াতো, সমস্ত কিছু ঠাকুমাই আমাদের তৈরি করে গেছে একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত যতদিন ঠাকুমা বেঁচে ছিল। তা আমি ছোটবেলায় মানে আমার মানে দেখতে খুব সুন্দর ছিলাম, গৌরবর্ণ গায়ের রং ছিল, এবং একটা মানসিক রেখেছিল আমার বাড়িতে, আমার চুল কাটতো না। সে মানসিকটা আমি বড় হওয়ার পর সে মানসিকটা পূরণ করেছিল আমার বাড়ির থেকে। তা সে চুল বেঁধে রাখতো, লাল ফিতে দিয়ে বেঁধে রাখতো, মেয়ের মতো আমাকে সাজিয়ে রাখতো, কাকা কাকিমা সবাই মিলে, মানে আমাকে দেখতে খুব সুন্দর ছিলাম। তো তা মেয়ের মতো সাজিয়ে রাখতো, টোটাল লিপস্টিক লাগাতো, আমার কপালে টিপ দিয়ে রাখতো, মেয়েদের জুতো, মেয়েদের ফ্রক, মেয়েদের মতো চুড়ি, এসব করে সাজিয়ে রাখতো। তা আমি তো ছোটবেলায় তো বুঝতাম না কিছু, তাই এরকম কোলে করে নিয়ে ঠাকুমা ঘুরতো। আর তো দাদু টাদু বয়স্ক যারা আছে সবাই বলতো, হ্যাঁ তুই আমাকে বিয়ে করবি, তোকে আমার খুব পছন্দ। আমি লজ্জা করতাম, একটু লজ্জা লজ্জা ভাবো তখন ওই মুহূর্তে এসেছিল। তা যাই হোক, এবার ওরকম করে নিয়ে অনেক বছর ধরে মোটামুটি প্রায় 7-8 বছর বয়স পর্যন্ত আমাকে ওরকম মেয়ে ছেলের পোশাক সাজিয়ে রেখেছি। তারপরে যখন একটু বড় হলাম, একটু জ্ঞান হলো, ছেলে বন্ধুরা সব বলছে, এ মা তুই মেয়ে নাকি, তোকে তো কি জামা প্যান্ট পরে বেরিয়েছিস। তারপর একটু যখন লজ্জা লজ্জা ভাব এসছে, যখন একটু বুঝতে পেরেছি, তখন আমার বাবা বলে আর ওকে এইসব পড়াইও না, ঠিক আছে।
1: তখন থেকেই ঠাকুমা তার মানে আপনাকে আবার নাতির পোশাকে ফিরিয়ে আনলেন, নাতনি সাজিয়ে রাখা থেকে। বেশ মজার গল্প আমরা শুনলাম ঠাকুমাকে নিয়ে। প্রভাতী ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, দাদু ঠাকুমা আমার কাছে ছিলেন এক রক্ষাকর্তার মতো। বাবা কিংবা মা যখন আমাকে বকতেন আমি ছুটে যেতাম দাদু ঠাকুমার কাছে, তারাই আমাকে রক্ষা করতেন বিভিন্নভাবে। তাদের নানা রকম সুস্বাদু খাবার থেকে আমাকে খাওয়াতেন। এতদিন পরে এই স্মৃতিগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়াতে আমি ভীষণ খুশি হলাম, লিখছেন বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্য। তাহলে আমরা বরং আরও একটা গানে চলে যাই, তারপর আপনাদের সমস্ত মেসেজগুলো আমরা পড়ব।

ভীষণ মিষ্টি একটা গান শুনতে শুনতে চলে এলাম আপনাদের মেসেজ নিয়ে। শিপ্রাকাড়ার মলিকপাড়া লেন বেটর হাওড়া চার থেকে লিখছেন, ভুলতে পারিনি এখনও দিদা ঠাকুমাকে, এখনও লাইফে এখন অ্যালোন লাইফে আরও বেশি করে তাদের কথা মনে পড়ে, তাদের নানান ধরনের আদর ভালোবাসার কথা, তাদের মুখে আদর করে নাম ধরে ডাকার শব্দ শোনা আজও যেন কানে ভাসে। ওদের হারিয়েছি আজ থেকে অনেক অনেক যুগ আগে, কিন্তু মনে হয় এই তো কয়েকদিন আগের কথা। আমার মামার বাড়ি আর বাবার বাড়ি আমতার রসপুর এবং ঝিকিরা গ্রামে। যে কোনো ছুটিতেই যাওয়া এবং ফেরার সময় তারা জল ভরা চোখে আদরে চুম্বনে ভরিয়ে দিয়ে এগিয়ে দিতে আসতো, ভুলতে পারিনি পারবও না। আমার দুটো দাদুকে দেখিনি, কিন্তু আমার বাবার কাকাকে পেয়েছিলাম, তার সাথে পড়ার পর রাত্রিরে ভাই আর আমার লুডো খেলা চলতো। এই কথা বলার কোনো ভাষা আজ নেই লিখতে গেলে, বলতে গেলে যে ভাই যে বই লেখা হয়ে যাবে। অ্যাট লাস্ট বলি আর একটা ঠাকুরমার ভালোবাসার কথা। আমার বন্ধু প্রীতির ঠাকুরমা, উনিও গ্রামে থাকতেন, স্কুলের ফাইনাল এক্সাম এরপর গ্রামের বাড়িতে যাই প্রীতির ফ্যামিলির সাথে। সময় তখন অন্যরকম ছিল, শীতকাল, কি আনন্দ কি মজা যে হয়েছিল, এমনটাই লিখছেন আমাদের আরও একজন শ্রোতা শিপ্রাকাড়ার মলিকপাড়া লেন বেটো।

0: হাওড়া চার থেকে চলে এসেছে আরো মেসেজ। লিখছেন গঙ্গাসাগর শ্রীধাম থেকে পূর্ণিমা দত্ত লিখছেন, আমার জন্মানোর আগে আমার ঠাকুমা ও ঠাকুরদা কেউ বেঁচে ছিল না, কিন্তু আমার ঠাকুমা ও ঠাকুরদা খুব ভালো ছিল এমনটাই শুনেছি। বেশ, তার নিজের কোনো স্মৃতি নেই হয়তো, কিন্তু তবুও তিনি ভাগ করে নিয়েছেন তার কথা। চলে আসি আবারও একটু টেলিফোনে, কে রয়েছেন সঙ্গে?
1: কে আছেন আমাদের সাথে?
2: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ বলুন
1: বলুন বলুন।
2: দিদি মৌসুমী দিদি এবং দেবাল দিদি দুজনকে নমস্কার করলাম।
1: বলুন, দুজনেই নিলাম, বলুন।
2: নিউ টাউন থেকে বিশু মন্ডল কথা বলছি, কলকাতা নিউ টাউন থেকে।
0: বেশ।
2: ছোটবেলায় আমার খুব ঠাম্মার কথা মনে পড়ে, আমার ঠাম্মা 105 বছর অব্দি বেঁচেছে দিদি জানেন, কিন্তু সব সময় গল্পের বই ছাড়া তো থাকতোই না। সবসময় তাকে লাইব্রেরি বাঁধা ছিল, লাইব্রেরি থেকে বই এনে দিতে হতো, আর বিছানায় একদম উপর হয়ে শুয়ে পড়ে দিদি গল্পের বই পড়তো জানেন তো। এটা খুব মনে পড়ে। আর অমাবস্যা পূর্ণিমা আসলে আমার দিদা খেতো সাবু মাখা, সেটা মুগের ডাল দিয়ে, মুগের ডাল ভেজানো সাবু, নারকেল দুধ হ্যান ত্যান দিয়ে মাখতো, কিন্তু এত সুন্দর মাখতো ওইটা খাবার জন্য। আমি অমাবস্যা পূর্ণিমা আসলে আমি ওইটা খাবার জন্য দিদার পিছনে সবসময় ঘুরে বেড়াতাম দিদি।
0: বেশ।
2: আমার দিদা গল্পের বই যেরকম পড়তো সেরকম গল্পের বই খুব জানা ছিল। গল্প একটা আমাকে শুনিয়েছিল, সেই একটি মানে কৃষকের ছেলে, সে রাজার মেয়েকে বিয়ে করতে চায়, সেই রাজার মেয়ে রাজা বিয়ে দেবে না বলে বলে দিলে রাক্ষসের মাথা, দিদি রাক্ষসের মাথা সোনার চুল তিনটে এনে দিলে রাজাকে মেয়ে বিয়ে দেবে।
0: বাবা,
2: এই গল্পটা দারুণ সুন্দর, ছোট গল্প, কিন্তু আমি বলতে চাই আছে ফোন করবে সেই জন্য বলবো না গল্পটা এইটুকু।
0: নিশ্চয়ই আমরা পরে অন্য সময় শুনবো।
2: আপনি গল্পটা বললো খুব সুন্দর গল্প, সেই সোনা রাক্ষসের চুল না হলে বিয়ে দেবে না, সে আনতে গিয়েছে।
1: শুনেই কিন্তু বেশ মজা লাগছে তাই না? এরকম গল্পই তো আমরা ঠাকুমা দাদুর থেকে উপহার পেয়েছি,
0: এবং
1: ভবিষ্যতেও যারা আছেন ঠাকুমা দাদুর সাথে তারাও হয়তো পাবেন এরকম স্মৃতি বিজড়িত কথাই আপনাদের থেকে জানছি।
0: এই যে সাবু মাখার গল্প বললেন বন্ধু, আমাদের আরও একজন মেসেজ করেছেন শ্যামল বোসচৌধুরী যাদবপুর থেকে। তিনি লিখছেন, ছোটবেলার কথা এখনও কিছু মনে পড়ে, মামার বাড়ি গেলে দাদু গল্প বলতেন ঘুরে ঘুরে, আর পাটালির একটা কৌটো ছিল, তা থেকে একটু একটু করে পাটালি খেতেন আর গল্প বলতেন, আমাকেও দিতেন মাঝে মাঝে, মনে পড়লো বলে শেয়ার করলাম। মানে এই দাদু ঠাকুমার খাবারের কৌটোর ভাগ বসানোটা, এটা বোধহয় খুব কমন তাই না?
1: আর একটা কমন হচ্ছে আপনাদের সাথে ফোনে কথা বলা। হ্যাঁ কে বলছেন?
3: আমি লেকটাউন থেকে বিজয়া বলছি।
1: বলুন।
3: আমি না আমার ঠাকুমাকে মাম্মা বলতাম। হ্যাঁ
0: আচ্ছা।
3: আমি ছোটবেলায় তার পড়ে পড়ি যখন, তখন মাম্মা মারা যায়, কিন্তু মাম্মাকে বিকেলবেলায় মাম্মার কাছে বসে রামায়ণ মহাভারত শুকতারা চার মামা এগুলো সব স্কুল থেকে এসে পড়তাম, পড়ে শোনাতাম। মাম্মা মারা যাওয়ার পরে আমি এমন অসুস্থ হয়ে পড়েছিলাম যে ডাক্তার বলেছিলেন যে এই অসুস্থতা পুরোপুরি মারা যাওয়াটাকে সহ্য করতে পারিনি। আমার ভীষণ মানে ঠাকুমা আমার ভীষণ প্রিয় ছিল,
0: এতটাই অ্যাটাচড ছিলেন,
3: এতটাই প্রিয় মানে সব রকম কথাবার্তা, অত ছোট তো তখন, যত রকম আদর আবদার যত রকম যা ঠাকুমা, দাদুকে আমি দেখিনি, দাদু মারা গেছে অনেকগুলো না আমার জন্মের পর আমার মনে নেই। আর দিদিমা তো দিদিমার কাছে যেতে পার, মামার বাড়ি একটু দূরে ছিল কুচবিহারে, দিদিমার কাছে অতটা যেতে পারতাম।
1: শুনছি এরকমই আপনাদের কথা, আমি জানি অনেকেই হয়তো সেই নস্টালজিয়ায় ফিরে যাচ্ছেন, বা আপনাদের সেই স্মৃতি হয়তো কোথাও না কোথাও চোখের কুলটো ভিজিয়ে দিচ্ছে, সেই ঠাম্মার কথা, সেই দিদার কথা, ঠাকুরদার কথা, দাদুর কথায় আসবো সেই সব কিছুতেই। তবে এই মুহূর্তে এমন একটা গান যেটা কিন্তু ছোটবেলায় আমরা শুনেছি, হয়তো ঠাকুমার দাদুই বা আমাদের দাদু দিদাই শুনিয়েছেন কোনো সময়,

ছোটবেলার সেই গান, আমাদের সেই ভালো লাগার গান, যা হয়তো আমরা দিদা বা ঠাকুমা বা দাদুর কাছেই শুনেছি। সেখান শুনতে শুনতে চলে এলাম আপনাদের মেসেজ নিয়ে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখছেন, মৌসুমী এবং দেবারতী আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই। ঘোড়াবানিকে ঘোড়া বানিয়ে দাদুকে এ ঘর থেকে ও ঘর, হাসতে হাসতে লুটোপুটি ছেলেবেলায় বরাবর। বিকেলবেলায় ঘুরতে যাওয়ার রয়েছে মধুর স্মৃতি, চকোলেট আর চরকা ঘুড়ি এক মজার অনুভূতি। দাদুর কথার তালে তালে কথা বলতাম দুষ্টুমিতে, ফোকলা রাতে ছড়া পড়া ভাসে এখনো কানেতে। ঠাকুমার কাছে গোপাল ভাঁড়ের গল্প কাহিনী শুনে শৈশবের সরল হৃদয়ে সততার ছবি আঁকত দর্পণে। সময় পেরিয়েছে বহুদূর, ছোট হয়েছে ঘর, দাদু ঠাকুমার পরশে যেন ঢেকেছে বালুচর। আজকের দিনে শুভেচ্ছা জানাই প্রতিটি পরিবারে, দাদু ঠাকুমার নাতি নাতনি বন্ধন থাকুক পরস্পরে। শ্যামসুন্দর দাস লিখছেন নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে। পরের মেসেজ চলে এসেছে পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে, লিখেছে, দাদুর সাথে হাত ধরে বাজারেতে যাওয়া জীবনের কতটুকু হলো আর পাওয়া। পৌষ মাসের দুপুরেতে দাদুর মুখে গল্প, আজই সব স্মৃতি তবু মনে আছে অল্প। বেলঘরিয়া থেকে পায়েলের মেসেজ। আর সেই সাথে আরও একটা মেসেজ চলে এসেছে, সম্ভবত এটি আমাদের শেষ মেসেজ, কারণ সময় শেষ হয়ে আসছে। দক্ষিণ চব্বিশ পরগনার উমেদপুর থেকে হেমন্ত মান্না লিখছেন, আমি জন্মানোর আগে আমার ঠাকুরদা ও দাদু দুজনেই মারা যান, দিদা আমাদের কাছে থাকে। তখনকার দিনে আমাদের এদিকে ইলেকট্রিক বেশি থাকতো না। পাড়ার তিনজন বয়স্করা সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে দিদা ও ঠাকুমার কাছে এসে সবাই গল্প হইচই করত, যা দেখে আমার খুব ভালো লাগত। আমাদের বাড়িটা জাঁকজমকপূর্ণ হয়ে থাকত। এখন বাড়িতে চিরনিস্তব্ধতা। উমেদপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন হেমন্ত মান্না।

0: আমাদের সেই অতি পরিচিত গান, অতি পছন্দের গান শুনতে শুনতে ফিরে এলাম দেবারতী আর মৌসুমি।
1: তবে ফিরে এসেছি ঠিকই, কিন্তু যেতে হবে এবার
0: একদম।
1: আমাদের এইবারে আজকে রবিবারের বৈঠকে আড্ডা থেকে বিদায় নেওয়ার পালা। আর যেতে যেতে একটা কথাই বলবো যে দাদু দিদা বা ঠাম্মা ঠাকুরদা এরা কিন্তু শুধুমাত্র আমাদের পরিবারের প্রবীণ সদস্য তেমনটা নয়, তারা আমাদের শিকড়, আমাদের স্মৃতির ভাণ্ডার, আমাদের ছোটবেলার গল্পের মানুষ, মানে গল্প বলার মানুষ। আজকের ব্যস্ত জীবনে হয়তো তাদের সঙ্গে বসে গল্প করার সময় কমে গেছে, কিন্তু মনে রাখতে হবে একটা শিশুর কাছে দাদু ঠাকুমার বলা গল্প শুধু গল্প নয়, সেটা তার জীবনের প্রথম ইতিহাস, প্রথম কল্পনার জগৎ আর প্রথম মূল্যবোধের পাঠও। তাই জ্ঞান ফ্রেন্ডস ডেতে শুধু একটা বিশেষ দিন নয় আজকে, বরং আমাদের এটা বারবার করে মনে করিয়ে দেয় যে যারা সারা জীবন আমাদের দিয়েছেন তাদের জন্য একটু সময়, একটু ভালোবাসা আর একটু মনোযোগ যেন আমরা ফিরিয়ে আনতে পারি। আর এইভাবেই আজকের আমরা বিদায় নেব।
0: একদমই তাই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো মৌসুমি দেবারতী জানায় শুভরাত্রি।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়।

গানটি শুনলেন মান্না দের কণ্ঠে। শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী আশা ভোঁসলে। শুনুন প্রথম গানটি।

শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

আধুনিক গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। আর এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠানটি।

শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে অমর সঙ্গী, ছবিতে কিশোর কুমার।

শুনলেন অমর সঙ্গী, ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে। এবারে আরাধনা ছবিতে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

আরাধনা। ছায়াছবির গান শুনলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। এবারে আশা ও ভালোবাসা, ছায়াছবিতে কিশোর কুমার এবং সহশিল্পীরা।

আশা ও ভালোবাসা ছায়াছবির গান শুনলেন কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, শুনছেন আকাশবাণী কলকাতার DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এবারে দাদামণি ছায়াছবিতে আরতি মুখোপাধ্যায় এবং কিশোর কুমার।

দাদামণি ছায়াছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায় এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন সুরের আকাশে ছায়াছবির গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

শুনলেন সুরের আকাশে ছায়াছবির গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। এবারে আনন্দ আশ্রম, ছায়াছবিতে আশা ভোঁসলে ও কিশোর কুমার।

শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবির গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। এবারে লুকোচুরি ছায়াছবিতে কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতা।

লুকোচুরি ছায়াছবির গান শুনলেন কিশোর কুমার এবং রুমা গুহঠাকুরতার দ্বৈত কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এবারে মঙ্গলদ্বীপ, ছবিতে অমিত কুমার এবং আশা ভোঁসলে।

0: তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

শুনলেন মঙ্গলদ্বীপ ছায়াছবির গান অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন অন্ধ বিচার, ছায়াছবির গান অমিত কুমারের কণ্ঠে।

অন্ধ বিচার ছায়াছবির গান শুনলেন অমিত কুমারের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকে শেষ গানটি শুনুন শতরূপা ছায়াছবি থেকে আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে।

আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে শতরূপা ছায়াছবির এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে নানা রঙের গান এই অনুষ্ঠানে। আজ প্রথমে শুনুন অতুল প্রসাদের গান। প্রথম গানটি শ্রাবণী সেনের কণ্ঠে।

গানটি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। অতুল প্রসাদের গানে এবারে শিল্পী দেবাশিস রায়চৌধুরী।

অতুল প্রসাদের গান শুনলেন নীলা মজুমদারের কণ্ঠে। অতুল প্রসাদের গানে এবারে শিল্পী বিভাস চট্টোপাধ্যায়।

গানটি শুনলেন বিভাস চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন অতুল প্রসাদের গান, এবারে শুনুন দ্বিজেন্দ্র গীতি, প্রথমে সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দ্বিজেন্দ্র গীতিতে দেবাশিস রায়চৌধুরী।

গানটি শুনলেন সুপর্ণা ঘোষের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন অতুল প্রসাদের গান, পরে দ্বিজেন্দ্র গীতি, সবশেষে শুনুন রজনীকান্তের গান, প্রথম গানটি বাপ্পা দে সরকারের কণ্ঠে।

গানটি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ সবশেষে শুনছেন রজনীকান্তের গান। এই অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন নিশীথ সাধুর কণ্ঠে।

নিশীথ সাধুর কণ্ঠে এই দ্বিজেন্দ্র গীতিটি দিয়েই শেষ করলাম আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: সাত সুরে সারাদিন আসলে দিন রাত সুরের মধ্যেই থাকতে হয়, তাই আপাতত ঘড়ির কাঁটা বলছে ভোর 4:30, আর ভোর 4 মানেই এখন সময় প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন ভাটিয়ার রাগে খেয়াল, শিল্পী দিলীপ কুমার পাত্র।

প্রভাতি, 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছ। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ভাটিয়ার রাগে খেয়াল শুনছিলে। শিল্পী ছিলেন দিলীপ কুমার পাত্র। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে তিন তালে একক তবলা শুনবে শিল্পী সুরজিৎ সাহা। তিন তালে একক তবলা শিল্পী সুরজিৎ সাহা।

0: 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ভোরের শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিভিন্ন রাগে, বিভিন্নভাবে। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে ভাটিয়ার রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন দিলীপ কুমার পাত্র। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনছিলেন তিন তালে একক তবলা, তবলায় ছিলেন সুরজিৎ সাহা, শিল্পী সুরজিৎ সাহা। তিন তালে তবলা সোলো এতক্ষণ শুনলেন, শুনছিলেন 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বিভিন্ন রকমের, প্রথমে খেয়াল এবং পরে একক তবলা। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলছে সময় এখন 5টা বেজে 1 মিনিট হয়ে 2 সেকেন্ড। ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুনলেন পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত, প্রমিত সেন, প্রিয়ংবদা বন্দ্যোপাধ্যায়, অনুরূপা এবং রমা মণ্ডলের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন সমবেত শিল্পীবৃন্দের কণ্ঠে এবারের গানটি।

সবুজ শ্যামল আর পাখির গুঞ্জরণে মুখরিত হয় আমাদের সকাল একেবারে। আর সেই সকালে যখন আমরা এই রবীন্দ্রনাথের গান শুনতে পাই, আমরা তখন আমাদের প্রিয় স্বদেশ, আমাদের প্রিয় এই গ্রাম বাংলা, আমাদের প্রিয় বাংলার কথা আমরা একটু বেশিই ভাবি। আসলে তার অপূর্ব রূপ আর অফুরান্ত সম্ভার নিয়ে আমাদের প্রতি বছর আবর্তিত হতে থাকে ছটা ঋতু, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা। আর এই ঋতুর রঙ্গমঞ্চে যখন গ্রীষ্মের আতঙ্ক আর বর্ষার বিষণ্ণতা যখন ধীরে ধীরে শেষ হয়ে যায়, ভাদ্রের এই সময় আস্তে আস্তে এগিয়ে যাই আমরা শরতের দিকে, শিউলি ঝরানো পথে সেই অরুণ আলোর অঞ্জলির কথা আমাদের তখন বারবার মনে পড়ে। কারণ কাশের গুচ্ছ, শিউলি ফুল আমাদের মনে করিয়ে দেন তিনি আসছেন। আর আমাদের বাঙালির মনের কথা রবীন্দ্রনাথের গান আর শরতের গুচ্ছ, কাশফুল, পেঁজা তুলোর মতো মেঘের সময়টা আমাদের মনে করিয়ে দেন তিনি আসছেন। হ্যাঁ, বাঙালির সব থেকে বড় আনন্দের যে উৎসব, সেই উৎসব আমাদের আস্তে আস্তে এগিয়ে আসে অরুণ আলোর অঞ্জলির পথ ধরে, নিঃশব্দে কোথাও যেন আমাদের মনের মধ্যে ঢুকে পড়ে। আমাদের মনের ভেতরের তাড়নাটা তখনই তৈরি হয়ে যায়, এই যে হালকা করে শরতের ঝিমিয়ে যাওয়া প্রকৃতি হঠাৎ যেন প্রাণ পেয়ে কেমন একটা ফুরফুরে হয়ে ওঠে, ওই কেয়া পাতার নৌকো গড়িয়ে এগিয়ে যাওয়ার মতন করে তাল দেঘিতে যখন সে ভাসিয়ে দেয়, তখন মনে প্রাণে তার যাত্রা উঠে পড়ে। আর তা দেখেই কবির মন তখন বলে ওঠে, আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে দিল মনে প্রাণে, আজ সোনার কাঁকন বাজে, আজ প্রভাত কিরণ মাঝে, হাওয়ায় কাঁপে আঁচলখানি ছড়ায় ক্ষণে ক্ষণে। মনে হয়, বারবার মনে হয়, এই যে শরৎ তপনে, এই যে কীরকম একটা সকাল আমাদের চলে আসে। আস্তে আস্তে ভাদ্র পেরিয়ে যেই শরতের কাশের গুচ্ছ একটু একটু করে উঁকি দেয়, তখনই আমাদের মনটা কেমন যেন একটু ফুরফুরে হয়ে কেমন যেন উড়ু উড়ু করে। আমাদের মনটা তখন বলতে থাকে, হ্যাঁ, সময় আস্তে আস্তে এগোচ্ছে। আর সেই ভোরে আমাদের অমল ধবল পালে তখন যে কেমন হাওয়া লাগে, সেই দোলা বোধহয় সেই অমল ধবল পালের দোলা আমাদের মনের মাঝে আসে, সেটাই আমরা মনে করতে থাকি।

0: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সাতসরে সারাদিন আসলে নতুন রঙে, সারা দিন রাত ভোর সারাক্ষণই রঙে একদম রাঙিয়ে দিচ্ছে 107 FM রেইনবো। আর

এই কারণেই এই মুহূর্তে 5টা থেকে 6টা তোমাদের সঙ্গে চলছে আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কথা হবে না তা তো হতে পারে না। আর সেই কারণেই যে কথা হচ্ছিল, রবীন্দ্রনাথ তার শরতের এই যে সময়ে তার মন হারিয়ে ফেলেছেন, তার দ্বিধা দ্বন্দ্ব সমস্ত কিছু শরতের কাছ থেকেই, এই শরতের রূপ নিয়ে তিনি তার রচনার সৃষ্টিকে এক অদ্ভুত ভালোবাসার মধ্যে তিনি এঁকে ফেলেছেন। এই যে বর্ষার একটা অদ্ভুত ঘনঘটা, সেটা কেটে গিয়ে নীল আকাশের সাদা মেঘের ভেলায় যখন বকপাতি এই সমস্ত কিছু উড়ে বেড়ায়, তখন সত্যিই রবীন্দ্রনাথের মন মুক্তির আনন্দে সত্যিই বলে ওঠে, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই এমনও তরুণী বাবা। মনের আয়নায় নয়ন ভুলানো এই যে শরৎ, এই শরৎকে তিনি যতবার দেখেছেন ততবারই যেন তার মন বারবার উচ্চাটন হয়েছে, বারবার হারিয়ে গেছে কোথায় যেন তিনি বিমোহিত হয়ে পড়েছেন। নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ যে শুধুমাত্র আনন্দ আমাদের মধ্যে এনে দেয় তা কিন্তু নয়। সেই প্রিয়ার কথাও যেন মনের গহীন কোনো কোণে ভেসে ওঠে কবির ভাবনাতে, সেটাও কিন্তু ধরা পড়ে। আর সেই কারণেই বোধ হয় তিনি বলে ওঠেন, আজি শরৎ তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চায়, ওই শেফালির শাখে কি বলিয়া ডাকে বিহগা বিহগী, কি যে চায়। সত্যি এই শরৎ এলে, এই যে বর্ষা পেরিয়ে ভাদ্র মাস পেরিয়ে আস্তে আস্তে যখন শরতের দিকে সবাই এগিয়ে যাচ্ছে, শরৎ আসছে কাশের শোভার সুনীল আকাশের এক অদ্ভুত সৌন্দর্যে আমাদের মনটা যখন অভিভূত হয়ে ওঠে, তখন শরৎ প্রভাতে আমাদের এই যে মনের এক অমল শোভা, তার যে আনন্দ, সেটাও আবার সেই রবি কবির মনে কেমন যেন ভেসে ওঠে, জননী তোমার আহ্বান লিপি পাঠায় দিয়েছ ভুবনে। কত কথা কত গান তিনি একের পর এক লিখে গেছেন, কোনটা ছেড়ে কোনটা বলি। যখন গ্রীষ্মের কথা হয় তখন অদ্ভুত গ্রীষ্মের দাবদাহ থেকে আবার বর্ষার অদ্ভুত বর্ণনা, সেখান থেকে আবার চলে আসেন ভাদ্র থেকে আশ্বিন শরতের বর্ণনাতে। আসলে প্রকৃতি ছিল তার বড় প্রিয়, আর সেই কারণেই বোধহয় ওই নদীর কিনারে যখন কাশ গুচ্ছে, যখন মৃদুমন্দ হাওয়ায় দুলে ওঠে, যখন দূর থেকে সেটা দেখতে পেতেন, তখন বোধহয় তার মনটাও কেমন যেন দুলে উঠত, আর ঝড়া মালতীর সুবাসে তার মনটাও কেমন মাতাল হয়ে তার প্রিয় শরৎকে স্বাগত জানিয়ে তিনি যখন লিখেছিলেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, শরতের শিশির সিক্ত শিউলিও, সেখানেও সেই রবি কবির গান তার কবিতায় সুন্দরভাবে ধরা দিয়েছে। সেখানেও তিনি লিখেছেন, শরতের শুভ্র সুন্দর সুষমা বিরাজিত, তার সৃষ্টির মূল রহস্যেই তিনি সীমার মাঝে অসীমের এক লীলা খেলার কথা বলেছেন, আর সে কারণেই তিনি বলেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আবার অন্য জায়গায় বলেছেন, আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি মনে হয় এই যেন আমার প্রথম দেখা। সত্যিই তাই, যতবার দেখেছেন তিনি ততবার যেন মনে হয়েছে তার কাছে তিনি এই প্রথম দেখছেন। আর তার এই প্রথম দেখার বর্ণনাটা তিনি ভারী সুন্দর করে আমাদের মধ্যে দিয়েছেন। শুধু কি ফুলের বর্ণনা, শুধুই কি মেঘের বর্ণনা, শুধুই কি কাশের গুচ্ছ, না,
সে বোঝা।